আকাশবাণী আগরতলা, আজ সোমবার, 13ই আশ্বিন 1948 শকাব্দ, 17ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 5ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে। আকাশবাণী আগরতলা ও ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মেও শোনা যাবে আমাদের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 53 সেকেন্ড।

0: বাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ।
1: ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়, কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলিতে ছাত্র পাঠানো হয় বছরে বছরে। এরা বিদেশে যায় মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিদ্যার বিবিধ শাখায় জ্ঞান লাভের জন্যে। কিন্তু প্রায় এটা লক্ষ্য করা যায় যে ভারতীয় শিক্ষানবিশদের সেই প্রাথমিক শিক্ষার অভাব রয়েছে, যা থাকলে পরে তাদের পক্ষে সম্ভব হতো আধুনিক কর্মপদ্ধতি দ্রুত আয়ত্ত করা। সম্প্রতি আমেরিকা প্রত্যাগত একজন বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ জানিয়েছেন যে আধুনিক ইঞ্জিন বা যন্ত্র চালাতে বললে আমাদের ছেলেরা অনেক সময় খুবই ত্রস্ত বোধ করে প্রস্তুতির অভাবে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলির ফলাফল বিশ্লেষণে বিপুল অনুপাতে ব্যর্থতা প্রকট হয়ে ওঠে প্রতিটি পরীক্ষায়। কি বিপুল অপচয় আমাদের জাতীয় প্রয়াসের! অনেক সময়ে আমার মনে হয়েছে যে এই ত্রুটি ও ব্যর্থতার জন্য আসলে আমরা ছাত্র সমাজের যে উপাদান নিয়ে কাজ করি তার উৎকর্ষের নিজস্ব অভাবই দায়ী নয়, বরঞ্চ যথাযথ পরিচালনা ও সুযোগ লাভ করলে ভারতীয় ছাত্র সত্যি কৃতিত্ব অর্জন করে এবং সব দিক থেকে প্রতিটি ক্ষেত্রেই তাদের বুৎপত্তি ও দক্ষতা দেখায়। আমার বোধ হয় সময় ও প্রয়াসের এই অপচয় এড়ানো সম্ভব একমাত্র যদি আমরা আমাদের শিক্ষণ পদ্ধতির অসম্পূর্ণতার সন্ধান ও বিশ্লেষণ করি এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলি থেকে তা অপসারণের কাজে দৃঢ়ভাবে ব্রতী হই। কিছুদিন আগে এই প্রশ্ন আমি এনেছিলাম যে আমাদের শিক্ষা পদ্ধতি পরিবর্তনের এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরেই শিক্ষার বাহন হিসাবে মাতৃভাষা ব্যবহারের সময় এসে গেছে। শত শত ছাত্রের সংস্পর্শে আসার সুযোগ ঘটেছে এমন একজন শিক্ষক হিসাবে আমার স্থির অভিমত এই যে যথেষ্ট সময় বাঁচানো ও ছাত্রদের মনে বৈজ্ঞানিক চিন্তার দৃঢ়তর ভিত্তি গাঁথা সম্ভব যদি প্রতিটি শিক্ষাকেন্দ্রে শিক্ষক ও ছাত্রেরা সহযোগিতা করেন। তাঁদের সমস্যার খোলাখুলি আলোচনা ও তার সমাধানের জন্য একযোগে কাজ করেন, কিন্তু তাঁদের মধ্যে কোনো বিদেশি ভাষা এসে দাঁড়ালে মস্ত অসুবিধা দেখা দেবেই। কথাবার্তা ও শিক্ষার বাহন হিসাবে সর্বদাই ইংরেজি ভাষা ব্যবহার করতে হলে অনুসন্ধিৎসু ছাত্র অনেক সময় ঠিকমতো মনের কথা বলতে পারে না এবং শিক্ষক নিশ্চিন্ত হতে পারেন না যে ছাত্রকে যা তিনি বোঝাতে চেয়েছিলেন সে তার সবটাই বুঝতে পেরেছে কিনা। বর্তমান পদ্ধতি যে মুখস্থ করতে প্ররোচনা যোগায়, এতে যে শিক্ষণীয় বিষয়ের সারতত্ত্ব সম্পর্কে সম্মুখ ধারণ জন্মায় না, এ সম্বন্ধে আমি নিঃসংশয়। কিছুটা সতর্কতার সঙ্গে প্রকাশ করা সত্ত্বেও আমার এই মত দেশের সর্বত্র বাদানুবাদের উদ্রেক করেছে এবং অনেকেই আছেন যাঁরা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাহন হিসাবে ইংরেজিকে বাদ দেয়া দেশের প্রকৃত স্বার্থের অনুকূল নয়।
0: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। আসরের আজকে প্রথম শিল্পী দেবব্রত বিশ্বাস।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে। আসরের আজকের শিল্পীরা ছিলেন দেবব্রত বিশ্বাস এবং বীণা সহস্রবুদ্ধে।

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্ক চাং জরানি বেলাই বেলাই খা কাহামিয়া ফরে চেঙ্গোতিনি ফুংনি হাইংনি খরং পান্দা ও পান্দা আওয়াইং টঙ্গ সাসাই নেইরা দক চিচুকু কিলো হারস নেইরা থামপি দক ফুটা বুড়ি মিটারও সারাসা ফুটা দক মেগা হারস তিনি শালমারি ঘা তিনি তাংশাল তালো মাইতালনি সারচি থাম চিবিরেরা থামচি বা ত্রিপুরা বিশি অক্টোবর তালনি সালবা নৈশায় নৈচি দক ইংরেজি বিশি অহায়ং বেলাইক্ষণ নাইথক চিনি অহায়ঙ্গ চিনি বরক নি লগি লগি তকসা তক মিলি বলংনি মাল মাতা তে গবং মা বুফাং ওয়াফাং রক বাইন নকবার দিবেন ন ব নাইথক বলংগ নাইথক বলংনি মাল মাতা অহায়ঙ্গ যতন জানি যাব জাগাও নাইথাতক কেতং হাইনি বাকে ও বলংনি মাল মাতা রক তেব নাইথাতক কেতং নানি বাকে অক্টোবর তালনি সালনৈনি সিমি সালচার জরান ওয়াইল্ড লাইফ উইক এবার বলংনি মাল মাতা রকনি হাতি হিনাই সাকলাই যাগো বলংনি মাল মাতা রক কাহাম করংখাই গথাং টংনানি বাকে লুকুরক দেব চেতন নাহারি মানাইতে লুকুরক দেব সিনাইতে আবনো নাশিকিন ভারত হাকতর চিচুকুরা বাচি বিশিনি সিমি ওয়াইল্ড লাইফ উইক ন সংসার যাক্ষা ফাইদি তাবুক চিনি পান্ডা বিসঙ্গ তেব হাবলায় না পান্ডা বিসঙ্গ পুলান ককাহাম নাই নালায় না খোনালাইনাই মহাত্মা গান্ধীজি সালংমানি কক্র সাক সাক নাইতগুই মাননা হংকে সাকনি বাকে ওয়ানসু গিয়াওই বইনি বাকে সামং খালাই থানি সালবরুম ন লংমা তিনি নি পাইথাক সাল হনে ওয়ানসুগুই নাহার দি সিতারা ইয়াকালাপ কাউই নগ হাব মা চায়া হাই ন হামিয়া সিতারা ওয়ানসুক মুখ নব নি ওয়ানসুক মুখনি বিশৃঙ্গ তবু মা চায়া কেবেল রক জেফ্রুফা ন কেবন নাকারি মায়া নাকারমু অংখা কাইসা ফান গনাং এবা গ্রাক সামু সাকনি ফানিয়া খানি ফানচে গ্রাক ফান নং যে সামু গ এবার নং যে ওয়ানসু গ

0: নং যে সাও তে যে সামুং খালায় যত নি বিশংতি নিনি খাকচাংমা ফাইনাই আনি ধর্ম কাইসা আরে নি বিশৃঙ্গ খাজা গিয়া আনি ধর্ম অংখা হামজাকমাতেই যত বাই বোলাইয়া ওই টংলাইমানি কচাং কচাংখে আবসি বুনি সিতরা চাইয়া ওয়ানসুক মুং আং আনি খা বিশৃঙ্গ নাহাইয়া হামজাকমা রুই মানমানি ফান অংখা বুইন সিকরি কর খালাই মানমানি ফাননি সাই তেব কতর সালব্রুম ন কিসা সরংদি সালব্রুম ন শাক ন কিসা সেলাইদি অক কাহামরক খালাইকা মহাত্মা গান্ধীজি সালংমানি কিসা ককরক ফাইদে হাইকে তাবুক নাই নালেন লাইথাংজাক সালরগ তিনি তে সাল তাম তাম পাতিকা আবনরগ কিসা নাই নালে
1: গাই তিনি হায়ুং ফ্রংনাই রকনি সাল চি চুকু রা চুকু চি চার বিশিনি সিমি ইউনেস্কোনি বখাকতৈ অ সাল ন পালাই নানি বাকে গোসিমু রাজাখা তে আপ্রুনি সিমিনো ও সালন হায়ুং ফ্রংনাই রকনি সাল হনে পালাই জাগে দঙ্গ খুরসাইমা নো ফ্রংনাই রকন বরম রানানো নাহারিন ও সালন পালাই জাগ ফ্রংমুঙ্গ ফুয়ারনা ফ্রংনাই রকনি মানথাই বারজা তে বরকনি সামংন তে বকুযুগ তিসানানি বাকে ও সালন বরম রুগুই পালাই জাগি দঙ্গ হায়ুং গনাঙ্গে হায়ুং ফ্রংনাই রকনি সাল এবা ভারত ফ্রংনাই রকনি সাল পালাই জাকমানি পিয়াবা জোদা ভারত হাকদর ও ফ্রংনাই রকনি সাল পালাই জাগ বিশি ব্রুম ব্রুম ন সেপ্টেম্বর তালনি সাল বাও খুরসাইমানু অব ভারতনি রাষ্ট্রবক্রক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনি আজাইমা সালন মৈত্য খাই পালাই জাগ তে বিশি ব্রুম ব্রুম ন ফ্রংনাই রকনি হায়ুং ফ্রংনাই রকনি সাল কাইসা কাইসা কক ববাক নতুই ককলাম সালাই জাগ হিকাই তাকলাইনি ফ্রংনাই রকনি সালনি কক ববাক এবার থিম অংখা ফ্রংনাই রকনি গানাও দংদি সামুংনি মথাং মঙ্গ বিশি দগজি বরম ফুয়ারি তে চিনি থিনাং সামুই দিশাও আবনু কারি ব তিনি হাই সাল নৈসাই চিসা বিশিও ভারত আকাশ ট্যাবলেট কম্পিউটার চল খাইকা অব আ জরানি যৌতনি স্লাই রাংমারি কিসা বাই মাননাই ট্যাবলেট কম্পিউটার হনই সাজাগৈ ফায়ু তিনি হাই সালন চি চাররা দকচি ব্রৈ বিশি ও কলকাতা ও কিরিমা শিংসা বাংখুন্দ্রি ফাইমা বাই খরক বাচি সাইনি স্লাইবো গবাং বড় রকনি লাংমা জমানি তিনি হাই সাল চি চুকুরা চুকু চি সা বিশি ও ভারতনি ককতমা ব্লাই ইন্ডিয়ান এক্সপ্রেসনি সংসানাই রামনাথ গোয়েঙ্কানি লাংমা জমানি তিনি হাই সালন চিচাররা বা বিশিব ভারতনি সেকেন্ড গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস গাজীপুর থিজাকা আশোক জরা খনাবাইকা লাইবোমাও তিনি হাই সাল তামো তামো পাতিলঙ্কা আবরকমতে ককিসা হে যাবুক সাকামগ্রাইনি ককিসা শিলায়েন সাকমাং কাহাম তংনানি বেলাইন নাকুগো সাকমাং গাহাম তমুং নকরি গাংকাই চং বেবাক সামং হুমুংর গাহামকাই খ্লাইমানিয়াঙ্গো হাইনি বাকে সাকমাং ন গাহামকাই তনি থানিও চং বেমার রকনতেই শিশুকনানি নাঙ্গো সাইমানিনি নাঙ্গো হংকাই চং তিনি সাকামগ্রেনি কক ডিমেনসিয়া বেমার নতেই কিসা সাইমানলায়েন ডিমেনসিয়া বেমার অংখা হমহাই বেমার অব চিনি বক্রকনি বেবাক সামং হুমুং খ্লাইমানি আবরকন তৃক তৃক কিসা খ্লায় খরকসা বরক তমুং ডিমেনসিয়া বেমার মানজাকাহাঙ্কে বিনি ওয়ানসুকনানি ফান তে বিনি মৈতু তংমারক বেবাক ন পগৈ থাঙ্গো তে ওয়ানসুকি মূসাসুক সামং খ্লাইনানি ফান গরিয়ং থাঙ্গো তৃক তৃক বেবাক সামুঙ্গ নব উনস্লুই থাঙ্গো ডিমেনসিয়া সানা থাঙ্কাহাঙ্কে অব বেলাই নকাইসা ওয়ানামা সিংসা বেমার বহনি মানো আবো বেলাই কিসা বরকনি সাগো উঙ্গো পিয়াবা তমুং ন ওঙ্কা হাঙ্কে আবো বেলাই কিরিমা সিংসাও হাবো ডিমেনসিয়া দাল গবাং দঙ্গ দাল কাইসা ওঙ্কা আলজেইমার বেমার অবো ডিমেনসিয়ানি বিদ গবাং কুক বড়রকনি সাগো অবন গবাং মানজাগো 60% ইসমে 80% বড়রক অ বেমার মানজাকা হাঙ্কে মৈতু পগৈ থাঙ্গো তৃক তৃক বেবাক

0: खलाय रनानै नांनाय हानो तनना नांना सिखुक खलायनाय फियाबा गोबां दै गिसि खलायबत्तनै मांगलाक ते बुफांनो सों नायकानै खायपुरु बेलाय सातंग ब नांयतै ते बेलाय खे साक्लम इंयतै आमदै खलाय नायकानै खलायना नांनाय जों नायनायलायका आसुकजरा स्ट्रबेरी कायमनो रगै कक्लाम र किसमिसो ताबुक नायनायलायनाय ककथुम रग तामतामतं
1: आओ अजराव अनि आफाव कैसा ककथुम दङ आबंखा एडिसी भिलेज काउन्सिल नि चंगमारिनि बुट लेखामुगो जे देखे मुंसासे हामिया पाटी मुंरक पाटियातै आबुनो नाहारि कांचनपुर महकुमाव 163 दारा साक्लाय जाखा महकुमा नायकल बेदेकनि बेखाखतै अब ककति सालनि दिबर साक्लाय जाखा कांचनपुर महकुमा थगैनो ককটি সালনি সানজা দামদক নিসিমি ক্রাক সালনি ফুং দামদক জরা ও দাগিমুং টঙ্গানো তমুং ন ও দাগিমুং ন নারগিয়ারক ন কেরংরাইদাতে ক্রাক মাজরা বেজাকনাই হনিব সাকলাই জাকা
0: মোহনপুর আমচাইনি সদর মোহনপুর নি ভারত বাংলাদেশ আরিও বারা মিটার নি বিশৃঙ্গ কিসা মানবক সিনজাক টঙ্গ ও মানবক সিনজাক তংনাই নভেম্বর তালনি সাল নৈচি জরা নৈশা নৈচি দক ইংরেজি বিশি অজরাও সালবমনি সানজা দামচার নিশিমি ফুংনি দাম্বা জরা ও কেরং খাজাক তংনাই সারা দক চিথাম কেরং নরুক সাউই নাই আজরাও লুকুর খরক বা নিশাই গবাং থানচাকলাই বুথুপকাই মালাইলাই মাঙ্গলাক তাই লগিও বিজরা মানই ফেগমা মানই এবা কুবুক মানই লাথা আমতি হাইরক লগিয়তি মাংলাখানি সাকলাই জাখা ফিয়াবা কিছা কিছা লুকুরক ও রায়দানি ফাতর তংনাই আবংখা ত্রিপুরা হাস্তে হাপং নি কিসা সামঙ্গ বক্সিন জাগ্রক নাঙ্কুক মা সামঙ্গ বক্সিন জাগ্রক তেই সা খামিয়া রক নাইজাং নাই রক বরক ও রায়দানি ফাতর তংনাই হিনি সা জাকা ও কেরং সবাইনাই রং ন বরক ন নাংমানি কেরং তৈন বরং ন শাস্তি বরজাকনাই হিনি সা জাকা তাই দঙ আনি আফাও আবংখা মাস্টার অফ ফার্মাসি নি বাকই নাই এডমিশন নি বাকই কাইবরি আচুক থাই আব সাকলাই জাকা রিপসেট অভয়নগর আগরতলা নিবাকাকতি কৈমংলাই রনাই মুচুংনাই র বরক ও অক্টোবর তালনি সালচিনি নিবিশৃঙ্গ বরক সারিংনি দামচার নিবিশৃঙ্গ বরক কইলাই মারনাই হিনি সাজাখা ও আচুক থাই দঙ্গ খাজাগিয় বসংরংনি বাঙ্গি কাইনি তেই খাজাক বসংরংনি বাঙ্গি হিংকে এসটি এবার এসটি রংনি বাঙ্গি হিংকে দঙ্গ কাইনি সাকলাই জাখা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা নিবাকাক্তি ও ককমাংন ফাইদি তাবুক সঙ্গ নাই নালাইনে সিনে ইয়াফাও সেবুক বরক তো তলাংমানি কক্র কিছে তাম তাম তং
1: ওর এন আই টি আগরতলানি নৈশাই নৈচি দগ কিছা সঙ্গ আচুকথাই বুকচার সুপুংনানি বাকে সাকলাই জাক দঙ্গ আচুকথাইনি মুংখা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওর বেবাগে কাইসনি আচুকথাই দঙ্গ ওর কইলাইনি বাকে উমর উনানি নাই বিশি থামচি তে দরমাইনি দরমাই দঙ্গ লেভেল সিক্স জরাতে রংমুং টংনানি নাই বিই বিটেক এম সি এ এবার ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাস ডিপ্লোমা এবার ফার্স্ট ক্লাস বেচেলার্স ডিগ্রি ইন সায়েন্স আপনারকারী সায়েন্সও মাস্টার ডিগ্রিও টংনা নাই 50% মার্ক উনানাই ঙ্কাই দরমাই টংর লেভেল সিক্স খক থামজিবা সাই ব্রীরা নিসিমি খক সা রা সাই চিনই সাই ব্রীরা জরাতে তে কেসা আচুকথাই ঙ্কা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল ওর বেবাগৈ আচুকথাই টংগ কাইবা উমর নানাংনাই বিশি থামচিনি বিশিঙ্গ রংমুং টংনা নাংনাই সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাস বিই বিটেক এবার ফার্স্ট ক্লাস ডিপ্লোমা আঞ্জাক নানাই অব বহাইন দরমাই টংনাই খক থামজিবা সাই ব্রীরা নিসিমি খক সা রা সাই চিনই সাই ব্রীরা জরাত

0: দেখা আচুকথাই ইংখা লাইব্রেরি ইনফরমেশন এসিস্টেন্ট অর কাইবা আচুকথাই দঙ্গ উমর উংরানাংনাই বিশি থামচি লেভেল সিক্স দরমাই মাননাই রংমুং টংনানাংনাই সায়েন্স আর্টস কমার্স ফার্স্ট ক্লাস বেচেলার্স ডিগ্রি প্লাস বেচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স টংনানাংনাই এবা খাইবা পিজিডিসিএ টংনানি নাংনাই অব বহাইনো দরমাই দঙ্গ খক থামচি বা সাই বুড়েরা নিসিমি খক সা রা সাই চিনই সাই বুড়েরা জরাতে তে কেসা আচুকথাই ইংখা এস এ এস এসিস্টেন্ট অর কাইনে বুক চা আচুকথাই দঙ্গ স্টুডেন্ট একটিভিটি স্পোর্টস এসিস্টেন্ট উমর উংনানাংনাই বিশি থামচি রংমুং টংনানাংনাই ফিজিক্যাল এডুকেশনও ফার্স্ট ক্লাস বেচেলার ডিগ্রি জেসা কলেজ এবার ইউনিভার্সিটিও স্পোর্টস এবার কালচারেল একটিভিটিও পার্টিসিপেট খাইমানি রেকর্ড টংনানি নাংনাই তে কেসা আচুকথাই সুবংনানি বাকে সাকলাই জাকা বংখা ফার্মাসিস্ট টংনি বাকে অর কাইসা আচুকথাই দঙ্গ বে বাকে উমর উংনা নাংনাই বিশি নৈচি স্নিনি বিশিঙ্গ রংমুং টংনা নাংনাই সায়েন্স তে ফার্মাসি ও বিশিক নৈনি ডিপ্লোমা তে বি ফার্মাসিস একট 1948 নগৈ ফার্মাসিস্টনি রেজিস্ট্রেশন টংনানি নাংনাই তে কেসা আচুকথাই ইংখা সিনিয়র টেকনিশিয়ান অর কাইচুকু আচুকথাই বুকচা সুবংজাকনাই উমর টংনা নাংনাই বিশি থামচি থামনি বিশিঙ্গ রংমুং টংনা নাংনাই সায়েন্স তে এবা আইটিআই এবাখাই ইঞ্জিনিয়ারিং বিশিক থাম ডিপ্লোমা খাইজাক ইংনানি নাংনাই দরমাই টংনাই খক নৈচিবা সাই বা রানি সিমি খক চারচি সাই সারা জরাতে তে কেসাং খা টেকনিশিয়ানি বাকে আচুকথাই বুকচা সুবংজাকনাই বেবাগে আচুকথাই বুকচা দঙ্গ কাই চিব্রী অর বেবাগে উমর উংনা নাংনাই বিশি নৈচি স্নি রংমুং টংনা নাংনাই সিনিয়র সেকেন্ডারি পাস খাইজাক এবা আইটিআই পাস খাইজাক উংনানি নাংনাই
1: আশোক জোর যেন নাইনেলে সেবক বরক তলংমানি কাইদি তাবো কিসা নক বাদ দিমানি কক্র কিসা নাইনেলে তিনি ফুং জরা নক জাখা তিনি নখ কিসা চুমুই কবল জাক দংনাই তেই কিসে কিসা আমচাইও কিসে মিশা ওয়াতির নক জাগান হানি সাকলাই জাখা তাবক জরা তুমানি সাকা নক জাখা 34 ডিগ্রি সেলসিয়াস নি সুমি 20 ডিগ্রি সেলসিয়াস নি বিশুঙ্গ তেই তিনি তুমানি দঙ্গই মানো 34 ফুটা 4 ডিগ্রি সেলসিয়াস নিশিমি 20 ডিগ্রি সেলসিয়াস নি বিশুঙ্গ নকবার তুই মারি নকজাখা তুই বুক মারি নকজাখা রাও রা নিশিমি বাজি থাম নি বিশুঙ্গ তকনাই হেনে নে আশোক জরা নকবাতি মানে কক রক সাকলাই জাখা তাবো বাজানে নিশকাং রচা মুংতংসা খনাই নালায় তিনি খনালাইনাই সুভাষ দেবর মানে খরাঙ্গ তিনি পান্ড তংমানে আং মনিকা
0: আং বিনতা

আশোক জরা সচিন্দ্র দেবর্মন খরঙ্গর চামুং খানার চাকা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিন ফুংনি হায়ুংনি খরং পান্দা অরণ পাইকা যতন হাম্বায়।

চাষের কথা, আজকের প্রসঙ্গ পেঁয়াজ চাষ। আমাদের প্রতিদিনের জীবনে পেঁয়াজ একটি প্রয়োজনীয় সবজি। নিরামিষ আমিষ সব সবজিতেই এখন পেঁয়াজ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তাহলে চলুন পেঁয়াজের চাষ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। দোআঁশ ও জৈব পদার্থ সমৃদ্ধ হালকা দোআঁশ বা পলিযুক্ত মাটি পেঁয়াজ চাষের জন্য উত্তম। মাটি উর্বর এবং সেচ ও নিষ্কাশন সুবিধাযুক্ত হওয়া বাঞ্ছনীয়। প্রচুর দিনের আলো, সহনশীল তাপমাত্রা ও মাটিতে প্রয়োজনীয় রস থাকলে পেঁয়াজের ফলন খুব ভালো হয়। শীতকালীন পেঁয়াজের ক্ষেত্রে 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেঁয়াজ উৎপাদনের জন্য উপযোগী। ছোট অবস্থায় যখন শেকড় ও পাতা বাড়তে থাকে তখন 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 9 থেকে 10 ঘন্টা দিনের আলো থাকলে পেঁয়াজের কন্দ দ্রুত বৃদ্ধি পায় এবং পরবর্তীতে 10 থেকে 12 ঘন্টা দিনের আলো ও 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং গড় আর্দ্রতা 70% থাকলে পেঁয়াজের কন্দ ভালোভাবে বাড়তে পারে। মাটির পিএইচ 5.8 থেকে 6.5 হলে পেঁয়াজের ফলন ভালো হয়। অধিক ক্ষার বা অম্ল মাটিতে পেঁয়াজের আকার ছোট হয় এবং পুষ্ট হতে বেশি সময় লাগে। বীজ বপনের উপযুক্ত সময় হল নভেম্বর মাস। বীজতলা তৈরি। বীজতলার দৈর্ঘ্য 10 ফুট প্রস্থ 3 ফুট আকারের এবং 3 থেকে 4 ইঞ্চি উঁচু হতে হবে। প্রতি বীজতলায় 15 থেকে 30 গ্রাম বীজ বুনতে হয়। প্রতি বিঘা জমিতে চারা উৎপাদনের জন্য 3 মিটার আকারের 15 থেকে 16 বীজতলার প্রয়োজন। বীজতলা শোধন। বীজ বপনের আগে বীজতলা শোধন করে নেওয়া উচিত। প্রতি লিটার জলে 4 গ্রাম হারে কপার ব্লু মিশিয়ে বীজতলার মাটি শোধন করে নেওয়া উচিত, অথবা বীজতলার ওপর 4 ইঞ্চি পুরু করে খড় বিছিয়ে আগুন জ্বালিয়ে বীজতলা শোধন করা যেতে পারে। প্রতিটি বীজতলায় 3 থেকে 5 ঝুড়ি পচা গোবর এবং 500 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করে তার ওপর সামান্য হারে ছাই ছড়িয়ে বীজতলা তৈরি করতে হবে। বীজ বপনের 40 থেকে 45 দিন পর চারা যখন 6 থেকে 8 ইঞ্চি লম্বা হয় তখন জমিতে রোপণের উপযুক্ত হয়। পেঁয়াজের জমি 5 থেকে 6টি চাষ দিতে হবে। জমি আগাছা মুক্ত হতে হবে। বীজ বপন, চারা রোপণ, কন্দ রোপণ তারপর করতে হবে। কন্দ ও চারার জন্য সারি থেকে সারির দূরত্ব 6 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব 4 ইঞ্চি রাখতে হবে। সেচ প্রয়োগ। পেঁয়াজের জমিতে মাটির প্রয়োজনীয় রস না থাকলে প্রতি 10 থেকে 15 দিন অন্তর জল সেচ প্রয়োজন। প্রতি কেজিতে

60 থেকে 75টি পেঁয়াজ ধরে কন্দ রোপণ। প্রতি কেজিতে 60 থেকে 75টি পেঁয়াজ ধরে এমন পেঁয়াজ রোপণ করতে হবে। অন্তর্বর্তীকালীন পরিচর্যা, পেঁয়াজের কন্দ উৎপাদনের ক্ষেত্রে ফুলের কলি দৃষ্টিগোচর হওয়া মাত্রই তা ভেঙে দিতে হবে। জল নিষ্কাশন, পেঁয়াজ জলবদ্ধতা সহ্য করতে পারে না, পেঁয়াজের জমিতে জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে। আগাছা, পেঁয়াজের জমিতে প্রচুর আগাছা হয়ে থাকে, তাই জমি আগাছা মুক্ত রাখতে হবে। সেচের পর জমি নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে। চাষের কথা শুনলেন, আজকের প্রসঙ্গ ছিল পেঁয়াজ চাষ।

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। আমাদের প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপনী আপনাদের সবাইকে জানাই স্বাগত। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে দ্বৈত পরিবেশনায় আপনারা যে অভিজ্ঞাপন শুনছিলেন তা গতকাল থেকে আবার আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে একক পরিবেশনায় শুরু হয়েছে। মানে সেই পরিচিত সুর, সেই আনন্দ আর সেই আন্তরিকতা ফিরে এসেছে নতুন আঙ্গিকে। এ যেন পুরনো দিনের স্মৃতির সঙ্গে নতুন দিনের এক সুন্দর মিলন। আর এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে। চলুন শুরু করা যাক আজকের অভিজ্ঞাপনের পর্ব। শরতের নীল আকাশ, সাদা কাশফুল আর শিউলির গন্ধে প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে মা আসছেন। চারদিকে আজ আগমনী সুরের আবেশ, মহালয়ার প্রভাত থেকে যে সুর বাঙালির হৃদয়কে আন্দোলিত করে সেই চিরচেনা আহ্বান, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী। মায়ের আগমন শুধু উৎসবের বার্তা নয়, এটি অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণের প্রতীক। আমাদের অন্তরের অন্ধকার দূর হোক, মুছে যাক হিংসা, বিদ্বেষ ও হতাশা। ভালোবাসা, মানবতা ও সত্যের আলোয় ভরে উঠুক প্রতিটি জীবন। আপনাদের সকলকে জানাই আজকের দিনের অনেক শুভেচ্ছা।

শ্রোতা বন্ধু, আজ 5ই অক্টোবর। ক্যালেন্ডারের পাতায় আর 5টা দিনের মতো মনে হলেও ইতিহাসের পাতা খুললে এই দিনটিতে নানা ঘটনা ও স্মৃতিতে সমৃদ্ধ রয়েছে। ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে 1582 সালে বিশেষভাবে স্মরণীয়। এই সময় ইউরোপের বিভিন্ন দেশে জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। ক্যালেন্ডারে এই পরিবর্তন পরবর্তীকালে বিশ্বজুড়ে সময় গণনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার 1962 সালে আজকেরই দিনে মুক্তি পায় ব্রিটিশ গুপ্তচর চরিত্র জেমস বন্ডকে নিয়ে প্রথম চলচ্চিত্র। শন কালানির অভিনয়ে এই ছবিটি পরবর্তীকালে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সূচনা করে। আজকের সঙ্গে জড়িত আছে, আজকের দিনের সঙ্গে জড়িত আছে সাহিত্য সংস্কৃতির স্মৃতিও। এই দিনে জন্মেছেন ও প্রিয়ত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রের বহু মানুষ। আর আজকে আরেকটি বিশেষ দিন, প্রতি বছর 5ই অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক শিক্ষক দিবস। এই দিনটি শিক্ষকের অবদান, তাদের অধিকার ও শিক্ষার উন্নয়নের তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানানোর দিন। 1994 সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে দিনটি পালিত হয়ে আসছে। 1966 সালের আজকের দিনই টিচারকে, প্রত্যেক শিক্ষককে স্মরণ করেই বেছে নেওয়া হয়েছে এই দিনটিকে। একজন শিক্ষক শুধু বইয়ের জ্ঞান দেন না, তিনি একজন শিক্ষার্থীর চিন্তা ভাবনা, মূল্যবোধ, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন ভালো শিক্ষক কখনো কখনো একটি শিশুর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই আন্তর্জাতিক শিক্ষক দিবস আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষককে সম্মান করা মানে জ্ঞান, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সম্মান করা। এই বিশেষ দিনে বিশ্বের সকল শিক্ষককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা।

যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। শ্রীমায়ের এই বাণীর মধ্যে রয়েছে জীবনের এক গভীর সত্য। আমরা অনেক সময় অন্যের ভুল ত্রুটি বা আচরণ নিয়ে চিন্তা করতে করতে নিজের মনের শান্তি হারিয়ে ফেলি, কিন্তু শ্রীমা আমাদের শেখাচ্ছেন অন্যের দোষ খোঁজার আগে নিজের দিকে তাকাতে।

শ্রোতা বন্ধু, আজকের বিজ্ঞানের টুকিটাকি পর্বে আমরা জানব আমাদের শরীরের সবচেয়ে আশ্চর্য অঙ্গ মানুষের মস্তিষ্ক সম্পর্কে কয়েকটি মজার তথ্য। আমাদের মস্তিষ্কের ওজন গড়ে প্রায় 1.3 থেকে 1.4 কিলোগ্রাম, কিন্তু এই ছোট্ট অঙ্গটি আমাদের চিন্তা করা, শেখা, মনে রাখা, কথা বলা, অনুভূতি প্রকাশ করা এবং সিদ্ধান্ত নেওয়ার মধ্যে অসংখ্য কাজ পরিচালনা করে। মজার বিষয় হলো, মস্তিষ্ক নিজে ব্যথা অনুভব করতে পারে না, কিন্তু মস্তিষ্কের চারপাশের আবরণ ও অন্যান্য অংশে ব্যথা অনুভূতি তৈরি হতে পারে। আরও আশ্চর্যের বিষয়, মানুষের মস্তিষ্কে রয়েছে প্রায় 86 বিলিয়ন নিউরন। এই নিউরনগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করে বিদ্যুৎ ও রাসায়নিক সংকেতের মাধ্যমে। আমরা যখন নতুন কিছু শিখি, তখন মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি ও শক্তিশালী হতে পারে। তাই বলা যায়, শেখার মাধ্যমে আমাদের মস্তিষ্ক পরিবর্তিত হয়। সবশেষে একটি কথা, মস্তিষ্ককে যত বেশি কাজে লাগাবো তত বেশি শিখব, আর শেখার কোনো বয়স নেই। এই ছিল আজকের বিজ্ঞানের টুকিটাকি।

এবারে সময় হয়ে গেছে কিছু তথ্য জানিয়ে দেবার। আগামী 7ই অক্টোবর 2026 কৈলাসহর মহকুমায় চণ্ডীপুর ব্লকের শ্রীরামপুর সেতু সংলগ্ন এলাকায় সেবাজ্যোতি কলস যাত্রা কর্মসূচি আয়োজন করা হবে। এ উপলক্ষে অনুকুটি কলাক্ষেত্র থেকে একটি বর্ণাঢ্য রেলির আয়োজন করা হবে। রেলিটি কৈলাসহর শহরের বিভিন্ন এলাকার পরিক্রমা করে শ্রীরামপুর সেতু সংলগ্ন স্থানে গিয়ে শেষ হবে। টিটিএডিসির অন্তর্গত ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনের ভোট গণনা আজ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন নির্ধারিত গণনা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ধারা 163 অনুযায়ী যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধ পশ্চিম ত্রিপুরা জেলার সর্বত্র আজ সকাল ছটা থেকে কার্যকর হবে এবং ভোট গণনার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের একটি ঘোষণা জানিয়ে দিই। আগামীকাল সুস্বাস্থ্য অনুষ্ঠানে ঋতু পরিবর্তনের সময় শিশুরা অসুস্থ হয়ে পড়ে, আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে কী কী করণীয় সেই বিষয়ে উপস্থিত থাকবেন সম্মানিত ডক্টর মৃণাল দাস। আর অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে। জানিয়ে দিলাম কিছু তথ্য।

শ্রোতা বন্ধু, ঋতু পরিবর্তনের সময় এখন, আর তো ঋতু পরিবর্তনের সময় আমাদের কিছু বাড়তি সতর্কতাও প্রয়োজন। ঋতু পরিবর্তনের সময় আবহাওয়ার তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনের সঙ্গে আমাদের শরীরকে মানিয়ে নিতে হয়, তাই এই সময় কিছু বেশি সচেতনতা থাকা ভালো। পর্যাপ্ত জল পান করা, তৃষ্ণা কম পেলেও নিয়মিত জল পান করা উচিত, পুষ্টিকর খাবার খাওয়া, তাজা শাকসবজি ফল ঘরোয়া খাবার খাওয়া দরকার, পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, আবহাওয়া অনুযায়ী পোশাক পরুন, সকালে বা সন্ধ্যায় ঠান্ডা থাকলে অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে চলুন, হালকা ব্যায়াম করুন, নিয়মিত হাঁটা বা শরীরচর্চা শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে। অসুস্থ লাগলে অবহেলা করবেন না, জ্বর শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী অসুস্থতা হলে অভিভাবক বা চিকিৎসকের পরামর্শ নিন। শেষ কথা, ঋতু বদলানোর প্রকৃতির স্বাভাবিক নিয়ম, একটু সচেতনতা, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম ও পরিচ্ছন্নতাই এই সময় সুস্থ রাখার সহজ চাবিকাঠি।

এবারে কিছু কাজের খবর আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই। পদের নাম নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, রেল মন্ত্রক, শূন্যপদ 590টি, শিক্ষাগত যোগ্যতা জিএনএম, বিএসএসসি, বি ফার্মা ইত্যাদি নির্দিষ্ট বিষয়ে পাস, বয়স 18 থেকে 40 বছর, নির্দিষ্ট পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ভিন্নতর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে, অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 14ই অক্টোবর, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নভেম্বর ডিসেম্বর কেন্দ্রের আগরতলা সহ সারা দেশে শতাধিক শহরে তারিখসহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। আরেকটি কাজের খবর আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই। পদের নাম কনসালটেন্ট, অ্যাসোসিয়েট ত্রিপুরা আইএফটি, শূন্যপদ 12টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রি পিজি পাস, বয়স 18 থেকে 50 বছর, নির্দিষ্ট পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ভিন্নতর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে, অনলাইনে দরখাস্তের জমা দেবার শেষ তারিখ আগামী 15ই অক্টোবর। বাছাইকৃতদের পরীক্ষা ও ইন্টারভিউর তারিখ

আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। এবারে সময় হয়ে গেছে আজকের আকাশ কি বলছে সেটা আপনাদের জানিয়ে দেওয়া। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে, আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়, তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যথাক্রমে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 53%। বৃষ্টিপাত হয়নি। এই ছিল আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরও কিছু কথা জানিয়ে দেবার যে আমাদের অনুষ্ঠানের কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, তো আপনারা টিউন করে রাখুন। আর অবশ্যই আগে যেভাবে আমাদের সঙ্গে ছিলেন, আশা রাখব ভবিষ্যতে এখনও আছেন আর ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন। এই আশা নিয়েই আজকের অভিজ্ঞাপন পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ। নমস্কার।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর বাংলায় স্থানীয় এবং কক্সবাজার।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। মার্কিনিরা সামরিক পথ নিলে তেহরানও প্রস্তুত, স্পষ্ট বার্তা ইরানের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়ান গেমসের দুর্দান্ত পারফরমেন্সের জন্য ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ তিন দিনের সরকারি সফরে আজ নতুন দিল্লিতে আসছেন তিনি। এবছর এটি তার দ্বিতীয় সফর। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পারমেলা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এছাড়া উভয় নেতৃত্ব আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং বহুপাক্ষিক ফোরামে দুই দেশের সহযোগিতার বিষয়েও মত বিনিময় করবেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট গি পারমেলা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক হয়েছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। ডক্টর জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে সামরিক, পারমাণবিক ও মহাকাশ ক্ষেত্রের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য বিনিয়োগ রয়েছে।
1: Today in a maritime space, in the Indo-Pacific space, we have Quad as an example of, I would say, emerging middle power cooperation with an emerged power. A second example would be in the field of connectivity, where you have something like the IMEC initiative, the India-Middle East-Europe connectivity corridor, the international north-south transport corridor, even the polar route, the northern sea route could be the subject of cooperation.
0: ডক্টর জয়শঙ্কর রাশিয়া ইউক্রেন সংঘাতকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, এই সংঘাত অবসানে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, এ বিষয়ে ভারত রাশিয়া ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু করে সব দিক থেকেই সহায়ক ভূমিকা পালনের চেষ্টা করছে।
1: Starting with the Black Sea safety of shipping issue.
0: বন্দর, জাহাজ, জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রা সূচনা করবেন। বগিবিল টার্মিনালে সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মেথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। পণ্য পরিবহনের জন্য ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত জাতীয় জলপথ নম্বর 2 এবং ভারত বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করা হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর ডিব্রুগড় থেকে কোনো বিদেশি বন্দরের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজের এটিই প্রথম যাত্রা। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক যুব প্ল্যাটফর্ম মাই ভারতের মাধ্যমে গতকাল দেশজুড়ে 150টিরও বেশি জায়গায় মাদক বিরোধী নেশামুক্ত ইউয়া ওয়াক আয়োজন করে। এই ইভেন্টে 1 লক্ষেরও বেশি তরুণ

তরুণী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। বৃহত্তর নেশামুক্ত ফর ইয়ুবা বিকশিত ভারত অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগের লক্ষ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ জীবনযাত্রার প্রচার করা। অংশগ্রহণকারীরা পদযাত্রা, পথনাটিকা, স্লোগান লেখা সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যকলাপে যুক্ত হন। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার পঞ্চম দফার বৈঠক আজ সেদেশের অটাওয়াতে শুরু হবে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। পাঁচ দিনব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন দিল্লিতে বৈঠকে দুদেশের মধ্যে সেপা সংক্রান্ত আলোচনা চলতি বছরেই শেষ করার পাশাপাশি জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হন। উল্লেখ্য, 2024-25 সালে ভারত ও কানাডার মধ্যে মোট পণ্যের লেনদেন হয়েছিল 8.66 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কানাডায় ভারতের রপ্তানি ছিল 4.22 মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে 17তম পেনশন আদালতের সভাপতিত্ব করবেন। মন্ত্রক সূত্রে খবর, অতিপ্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযানের সুরার বিষয়গুলি আদালতে বিবেচনা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আজ দুপুরে নবান্ন সংলগ্ন সভাগারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়ার ছড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রেক্ষিতে লখনৌ জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করছে। গোমতী নদী সংলগ্ন লখনৌ শহরের একাধিক এলাকা বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী জেলা শাসক বিশাখ জি এবং জয়েন্ট পুলিশ কমিশনার বাবলু কুমার বারওয়ান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরেজমিনে পরিদর্শন করেন। বন্যাকবলিত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে অবিলম্বে 10টি নৌকা মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। নৌকার মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। ছত্তিশগড় সরকার সে রাজ্যের বস্তার অঞ্চলে বোমা বিস্ফোরণে অঙ্গহানি হওয়া ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ এবং সহায়ক সরঞ্জাম প্রদানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে আজ থেকে 7ই অক্টোবর পর্যন্ত জগদলপুরে এবং 15 থেকে 17ই অক্টোবর পর্যন্ত দান্তেওয়াড়ায় বিনামূল্যে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এই উদ্দেশ্যে জেলা প্রশাসন ক্যাম্পগুলিতে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াত ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা বলেন, এই ক্যাম্পগুলির মাধ্যমে রাজ্য সরকার বস্তার অঞ্চলে সর্বত্র আইইডি বিস্ফোরণে প্রতিবন্ধী সকল মানুষের কষ্ট লাঘব করার প্রচেষ্টা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভাব জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকার সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখে কিংবা নিষেধাজ্ঞা আরোপ করে কোনো স্থায়ী সমাধান আসবে না। তেহরান আজ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে বক্তব্য রাখার সময় তিনি জানান, আমেরিকা যদি সামরিক পথই বেছে নেয় তবে ইরানও প্রস্তুত রয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে বিচক্ষণতার পথ বেছে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ অতি দ্রুত শেষ হবে। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই বিমানটি ওমানি কোপাইলট মোহাম্মদ হামাম আল হামামি সৈয়দ সৌদি আরবের মরুভূমিতে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ইতালীয় সংবাদপত্র কোরিয়ে দেলা সেরা জানিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী আল হামামি ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে হত্যা করে বিমানটি তেল আবিবের একটি বহুতলে ক্র্যাশ করার পরিকল্পনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক কার্যক্রম পর্যালোচনার জন্য সুপার ইন্টেলিজেন্স ফোর্স নামে হোয়াইট হাউসের একটি নতুন টাস্ক ফোর্স গঠন করার ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জে ক্লেটনের নেতৃত্বে গঠিত এই টাস্ক ফোর্সে ফেডারেল ট্রেড কমিশন, পেন্টাগন এবং পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসের বরিষ্ঠ আধিকারিকরা থাকবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, এই টাস্ক ফোর্স আমেরিকা যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শীর্ষস্থান বজায় রাখতে পারে সেই লক্ষ্যে কাজ করবে। ওপেক প্লাসের 7টি দেশ অর্থাৎ সৌদি আরব, রাশিয়া,

0: ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমান আগামী নভেম্বরের জন্য তাদের জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্বব্যাপী তেলের বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতীয় দলের প্রতিটি সদস্যের জন্য দেশ গর্বিত, যারা নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী সকল ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছেন এবং যাদের কৃতিত্ব দেশবাসীর মনে অপার আনন্দ সঞ্চার করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাজ মাধ্যমে বার্তায় বলেন, ক্রীড়ামঞ্চে এক উজ্জ্বল অবস্থানে পৌঁছানোর পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন ক্রীড়াবিদরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আজ। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সিং জানিয়েছেন, রাজ্যের 44টি ব্লকের 45টি কেন্দ্রে আজ সকাল 8টা থেকে গণনা শুরু হবে, এর জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 2,957টি আসনে গত 28 সেপ্টেম্বর ব্যালটে ভোট নেওয়া হয়। ইতিমধ্যে 1,640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছেন। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে গোমতি জেলাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। গতকাল জেলাশাসক রিঙ্কু লাথের জানিয়েছেন, গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। আগামী 6ই অক্টোবর সকাল 6টা পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ কার্যকর থাকবে। এডিসি ভিলেজ ভোটের গণনার জন্য গোটা দক্ষিণ জেলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। জেলাশাসক আরও জানান, জেলার 8টি ব্লকের 8টি কেন্দ্রে ভোট গণনা হবে। ধলাই জেলায় গতরাতে 12:57.38 ভূকম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 3.8। ভূমিকম্পে জেলা থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খলের নমনীয়তা যোগাযোগের নতুন ও মধ্যবর্তী শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল নয়াদিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, বিশ্বের দক্ষিণ এবং উত্তর প্রান্ত বর্তমানে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ। তিনি জানান, পরিবর্তিত বিষয় ও প্রেক্ষাপটের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বে পরিবর্তন আসছে। ভারতীয় প্রতিরক্ষা স্টার্টআপগুলি বিদেশে অংশীদার খুঁজে পেয়েছে এবং প্রতিরক্ষা রপ্তানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী। আগামী 7ই অক্টোবর সারা দেশের সঙ্গে দক্ষিণ জেলাতেও সেবা জ্যোতি যাত্রা অনুষ্ঠিত হবে। বিলোনিয়া সাটা সীমায় কৃষি তত্ত্বাবধায়ক অফিসে সেবা সংকল্প অভিযান উপলক্ষে বিলোনিয়া শহরের 4টি স্থান থেকে সেবা জ্যোতি কলস যাত্রা এবং মশাল মিছিল সারা সীমা বিভাগীয় কৃষি তত্ত্বাবধায়ক অফিস মাঠে সমাবেশ হবে। গতকাল বিলোনিয়ায় দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত একথা জানান। দক্ষিণ ত্রিপুরা সাবরুম দ্বাদশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত রঞ্জন দেবনাথকে গতকাল বাইখোরায় সম্বর্ধনা জানানো হয়। শান্তিরবাজার ও বিলোনিয়া শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত হয় এ অনুষ্ঠান। দেশের প্রতিরক্ষা মন্ত্রক ও ত্রিপুরা সরকারের সহযোগিতায় আয়োজিত স্পেশাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পের অধীনে

0: এনসিসির উদ্যোগে সোনামুড়ার রাঙামাটিয়া এলাকায় গতকাল অনুষ্ঠিত হল প্যারামোটর ফ্লাইং। এতে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা 400+ এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এনসিসির 13নম্বর ত্রিপুরা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল এনএস বাথ জানান, ক্যাডেটদের মধ্যে দেশপ্রেম, জাতীয় সংহতি ও সাংস্কৃতিক আদান প্রদানের উদ্দেশ্যেই এই ধরনের শিবিরের আয়োজন করা হয়। গত 1 অক্টোবর থেকে রাজ্যে শুরু হওয়া এই বিশেষ জাতীয় সংহতি শিবিরে অংশ নেওয়া এনসিসি ক্যাডেটদের ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করানো হবে বলে কমান্ডিং অফিসার জানিয়েছেন। বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল কাঞ্চনপুর মহকুমা বন দপ্তর উদ্যোগে কালীবাড়ি প্রাঙ্গণে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাঞ্চনপুর ফরেস্ট রেঞ্জ অফিসার বান্টি মুৎসুদ্দি। আসন্ন দুর্গাপূজা ও কালীপূজা উপলক্ষে আগরতলার মলয়নগর বাইপাস হাউজিং কমপ্লেক্স মাঠে গতকাল আয়োজিত হয় জনতা মিলন মেলা 2026। বিজেপির সূর্যমণিনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি বলেন, এই ধরনের উৎসব এলাকাবাসীর মধ্যে একতা ও সম্প্রীতি আরও বাড়ায়। ত্রিপুরা ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলের সুপার লীগের তৃতীয় খেলাটি মাঝপথে পরিত্যক্ত হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গত রাতের ম্যাচে এগিয়ে চলো সংখ্যের সাথে 77 মিনিট খেলার পর একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে ব্ল্যাকমাউথ ক্লাব খেলতে অস্বীকার করে। খেলা বন্ধ হওয়ার সময় এগিয়ে চলো সংঘ 1-0 গোলে এগিয়েছিল। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বিশ্ব যার উমান রোগী অশেবনাহার নাই যত নখাহামিয়া ভারত নুংতাইনি নিন্নগুনি বড় রং নিশা কাহামনা রোগানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম দাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগু ওই দঙ্গ ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনা নি সামু খ্লাই জাগি দঙ্গ কেম্প শাক হামনক দায় নব নক চিনি বদল নি বড় রখাঙ্গি দঙ্গ নি নিন্নকুম চুগুই তংখে দিনি ন আয়ুষ্মান কার্ড খ্লাই দি বেনিফিশিয়ারি NHA.gov.in ও ওয়েবসাইট বিশিমতি এবা আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড নামুই মান নাই সাক হাম না রুগনা যত নি মান থাই আয়ুষ্মান উঙ্কুম যত নি নুকুম তেই পো কাহান কে সিনা নিবাগে 1455 এবা 1800334573978 নাম্বার করুন দিয়ে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কেতালও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমালিন বাই বখাকনি ককলাম সালাইমাও আচুগানো সালথামনি বেড়াইমাও ফাইজাক প্রেসিডেন্ট ককলাম সালাইমাও বানিয়া রাংবক সিনলাইমুং শৈশিলাম তাংসেব হুকুমু তাই লুকুরক নিবিশিং মানজুমুং নকবই জুদা জুদা দিখিল নতুই বখাকনি হালকনক রাগ ক্লাইনানতই ককলাম সালাইজাগানো প্রেসিডেন্ট পারমালিন তিনি সানজাও রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তাই বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাইব বখাকনি ককলাম সালাইমাও আচুগানো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়িনি বোর্ড তিনি লেখা জাগানো হাস্তেনি কাইব্রী চিব্রী ব্লকনি কাইব্রী চিবা লেখামুং থায় ফুং দামচারনি সিমি লেখামুং জেংজাগানো হাস্তে চংবাড়ি কমিশননি তাংরা অনুরাগ সেন সাকা লেখামুংনি বাকি ক্রাক নাইমথাং তাই নাংমানি বেবাক যুগালিমুং নাহার জাখা বারা চারসিসিনি ভিলেজ কমিটিনি যতই ব্রী সাই বারা চুকু চিসিনি আচুক থাইনি বিশিং নই সাই চুকুরা বাচিসিনি আচুক থায় থাকায় সেপ্টেম্বর তালনি নৈচি চার সালমারি ও ব্যালট পেপার বাই ভোট ইয়াজাক জাকমানি ইংখেপেব খরক সা সাই দগরা ব্রীচি বাতাইনাই রক বাতাইয়া উইন কৃপলাই এংখা এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়িনি বোট লেখামুং নরগৈ গুমতি হাঙ্করব নাইমথাং ক্রাক ক্লাইজাখা মিয়া হাঙ্কর নাইকলফাংনি কনফারেন্স হল ককতুমা থুমনাই রকনি থুম হাঙ্কর নাইকলফাং রিঙ্কু লাথের সাকা বোট লেখামুং স্রাই স্রাইখে পাইরানি বাকি বেবাক নাংমানি যুগালিমুং নাহার জাখা এডিসি ভিলেজ কমিটি চংবাড়িনি বোট লেখামুং নরগৈ তিনি সালগ্রা হাঙ্করব ক্রাক নাইমথাংনি যুগালিমুং তনিজাখা হাঙ্কর নাইকলফাং মহম্মদ সাজ্জাতপি অ ককতুমা নরেখা বতৈব সাকা হাঙ্করনি কাইচার ব্লকনি লেখাথাই কাইচারও বোট লেখা জাগানো লেখামা থাই রক্ন কেন্দ্রনি নাইমথাং বাহিনী রক্ন সামুঙ্গ ফনাংজাখা মরগমাও মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ইয়াফারজাক থৈনি থপসা থপসা নাংকুকমানি ইয়াফারমুং অথৈ বড় খরকসানো মথাংনানি সেব আচাইরু

সেবা সংকল্প অভিযান তাংবতাং নি বেদেগ মিয়া মুক্তধারা অডিটোরিয়াম এস সি মুর্চা বাই যুগালী জাক থৈ রিমা শিবির কক নারকথানী মন্ত্রীয়করা অকগ্ন শাখা বথৈ রিথানী শিক্লা রগ্ন বস্কাঙ্গই ফাইনানি কবখা শিবির আগরতলা আউলি নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার এমএলএ মিনা রানী সরকার তৈ কুমুনি রক তংবাইখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস শাখা কীর্তন অংখা কাইসা কচাম কুক লুকু হুকুমু জরাবাই মচাংরে ওই কীর্তন রুচাবনাই রকনি বেবাক ফাইসিংতি হামক্রাইনি বাকে হাস্তে হাপাং শাকথারই টঙ্গু উনকৌটি হাঙ্করনি ফটিগ্রাই বিধানসভা কেন্দ্রনি গকুলনগর হাই স্কুল তারক ব্রহ্ম কীর্তনিয়া শিল্পী সমিতি নি পুইলা হাঙ্কর বেড়েমনি কক মালাইমা পান্ডাব নারুয়াই ইঙ্গি মানজাগৈ কক নারক থানী ব অকগ্ন শাখা উনকোটি জেলা পরিষদ নি কাসকুয়াকরা অমলেন্দু দাস কামি পঞ্চায়েত নি বক্রক রীনা রানী দাস আকর্ষণ আরো মানজাখা অতালনি শ্রী সালমারি নিশিমি হাকতর বাই বাক্সা সালগ্রাহাং করব সেবা জ্যোতি যাত্রা সংসার জাগানে বিলোনিয়ানি সারা সীমা আমচায় হুকবার নাইকল মুং হাবানগো সেবা সংকল্প অভিযান নরগৈ বিলোনিয়া আউলিনি কাইব্রী থাইনি সিমি সেবা জ্যোতি কলজ যাত্রাতে হিমবতক যুগালি জাগানে তাই আবো সারা সীমা বেদেকনি হুকবার হাবানকনি নখলাও কুথুম লাইমং পায়েনে মিয়া বিলোনিয়া সালগ্রা হাঙ্কর পরিষদনি কাসকুয়াকরা দীপক দত্ত অকক তুমানো রেখা বস্কাং অসামতাইতে চাতিনি তেরনরগি আগরতলা মলয়নগর বাইপাস হাউজিং কমপ্লেক্স নখলাও মিয়া সংসাজাখা জনতা মিলন মেলা নৈসাই নৈচিদক বিজেপি সূর্যমণিনগর মন্ডলনি চেতনবাই সংসাজাক পান্ডা নারুয়ায়ক রাঙ্গি মানজাখা বিধানসভানি খুকফাংয়াকচু রামপ্রসাদ পাল বসাকা অমতি তের আমচাইনি লুকুরকনি বিশিং থানচাতে কথালাইমং তৈব বাংরুবো ত্রিপুরা ফুটবল মথাবাই নাইকলজাক চন্দ্র মুকুমু অরণি পুইলা ডিভিশন ফুটবলনি সুপার লীগনি উলথাম থংলাইমা কচারণ মথাকজাগু মিয়া উমাকান্ত মিনি স্টেডিয়াম মিয়া সানজানি থংলাইমাও এগিয়ে চলো সঙ্গ বাইশতি স্নিচি স্নি জরা থংলাইমা ইয়াগুলো কাইসা ফাউলনি পাতিমুং নকিতিঙ্গই ব্লাড মাউথ ক্লাব থংনানি গসিয়া আঙ্গো থংমুং মথাকজাকমানি জরাও এগিয়ে চলো সঙ্গ সাবুকজা গোলনি ফেরবাই বস্কাংজাক তংমানি তাবুক নবারতিবারনি ককতমা তিনি নখাকিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ ওয়াউই মানুহনি হজাক মংখলাইকা নবারতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 26 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচিবাও

আকাশবাণী আগরতলা রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী রচয়িতা রায়।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। আপনারা শুনছেন যুব অনুষ্ঠান যুববাণী, আর সাথে আছি আমি আরজে সুনেত্রা। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক মানুষের কাছ থেকেই অনেক কিছু শিখি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই এমন একজন মানুষ থাকেন যিনি শুধু আমাদের বইয়ের জ্ঞানই দেন না, বরং আমাদের স্বপ্ন দেখতে শেখান, ভুল থেকে শিক্ষা নিতে শেখান এবং জীবনে এগিয়ে যাওয়ার সাহস দেন। তিনি হলেন আমাদের শিক্ষক শিক্ষিকারা। আজ 5ই অক্টোবর, ওয়ার্ল্ড টিচার্স ডে। বিশ্বের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানোর জন্য আজ একটি বিশেষ দিন। শ্রোতা বন্ধুরা, আপনারা কি জানেন যে আমরা এই 5ই অক্টোবর দিনটাকেই কেন ওয়ার্ল্ড টিচার্স ডে হিসেবে বেছে নিই? এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। 1966 সালের 5ই অক্টোবর ইউনেস্কো এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ ILO শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের ভূমিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সুপারিশ গ্রহণ করে। এই দলিলটি পরিচিত রেকমেন্ডেশন কনসার্নিং দ্য স্ট্যাটাস অফ টিচার্স নামে। এই ঐতিহাসিক উদ্যোগের গুরুত্বকে স্মরণ করে প্রতিবছর 5ই অক্টোবর দিনটি ওয়ার্ল্ড টিচার্স ডে হিসেবে পালন করা হয়। 1994 সালে ইউনেস্কো প্রথমবারের মতো ওয়ার্ল্ড টিচার্স ডে উদযাপন শুরু করে। তারপর থেকে প্রতিবছরই এই দিনটি বিশ্বজুড়ে শিক্ষকদের অবদান, তাঁদের অধিকার এবং শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার জন্য একটি বিশেষ দিন হয়ে উঠেছে। আজকের অনুষ্ঠান তাদেরই জন্য, যারা একটি ক্লাসরুম থেকে বেরিয়ে অসংখ্য মানুষের ভবিষ্যৎ গড়ে দেন। শ্রোতা বন্ধুরা, ওয়ার্ল্ড টিচার্স ডে উপলক্ষে বিশেষ আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য শিক্ষিকা শ্রীমতী পাঞ্চালী সিংহ চৌধুরী, এবং সঙ্গে থাকছে আর জে উনিকপতি। চলুন শুনে নেই তাদের আলোচনা।
1: আজ 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আজকের এই বিশেষ দিনে আমরা এমন একজনকে শ্রদ্ধা জানাই যিনি শুধু পুঁথিগত বিদ্যায় নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের হাতে ধরে আলো দেখান, আর তরুণদের চোখে স্বপ্ন বোনার সেই কাজটি যিনি দীর্ঘদিন ধরে করে আসছেন, ভালোবেসে করে চলেছেন। তিনি ত্রিপুরার স্বনামধন্য শিক্ষিকা শ্রীমতী পাঞ্চালী সিংহ চৌধুরী। আজকের দ্রুত পরিবর্তনশীল দুনিয়া, সোশ্যাল মিডিয়ার মোহ আর ক্যারিয়ারের তীব্র প্রতিযোগিতায় আমাদের তরুণ প্রজন্ম যখন প্রতিনিয়ত দিশা

0: যে ঠিক তখনই একজন শিক্ষকের পথ নির্দেশনা কতটা জরুরি। চলুন এই আন্তর্জাতিক শিক্ষক দিবসে যুবদের উদ্দীপিত করতে সরাসরি কথা বলি পাঞ্চালি ম্যাডামের সঙ্গে। ম্যাডাম নমস্কার, যুববাণীতে আপনাকে
1: নমস্কার
0: স্বাগত।
1: নমস্কার।
0: ম্যাডাম, বর্তমান ইন্টারনেটের যুগে তথ্যের কোনো অভাব নেই, কিন্তু দিশার বড় অভাব। একজন আধুনিক শিক্ষক হিসেবে আপনি আজকের বিভ্রান্ত তরুণদের ভেতর কৌতূহল আর আত্মবিশ্বাসকে কিভাবে জাগিয়ে তুলতে চান, যাতে তারা তথ্যের ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের স্বকীয়তাটা খুঁজে পায়?
1: কঠিন প্রশ্ন আসলে। দেখতে কি দেখো, কৌতূহল আর আত্মবিশ্বাস যেটা, এটা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আজকের প্রজন্ম তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আইদার চ্যাট জিপিটিতে খোঁজে বা কোনো সোশ্যাল নেটওয়ার্কিং থেকে খুঁজে নেয়।
0: ঠিক ঠিক ঠিক
1: সে উত্তরগুলোর যেগুলো ওরা পাচ্ছে তার উৎসটা কি, কি করে উত্তরগুলো আসছে,
0: হুম
1: এই জিনিসটা জানারই ওদের কোনো উৎসাহ নেই। তাই
0: আচ্ছা,
1: আমার যেটা মনে হয় যে সোর্স ফাইন্ডিংটা ভীষণ জরুরি।
0: উৎসটা খুঁজে বের করতে হবে।
1: হ্যাঁ,
0: আচ্ছা।
1: আর এখনের প্রজন্ম যেটা আমি রোজকার ক্লাসেই দেখছি,
0: হুম
1: ওরা তোমার ক্লাসের বেঞ্চে বসে
0: হুম
1: একটা হাতের আঙ্গুল নাড়িয়েই ওরা বড় বড় ক্রিকেট ম্যাচ খেলে নেয়।
0: ঠিক ঠিক ঠিক ঠিক
1: আমার মনে হয় কি হয়, রিয়েল ওয়ার্ল্ড থেকে ওরা অনেকটা দূরে আছে,
0: হুম
1: তাই হাতে কলমে কাজের উপর জোর দিতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং যে ওয়ার্ডগুলো আছে না,
0: হুম হুম
1: ওইগুলোতে ওদের উৎসাহিত করতে হবে।
0: একদম ঠিক বলেছেন। আর ম্যাডাম, আমাদের সমাজে নম্বর বা পরীক্ষার সাফল্যকেই সবসময় আমরা বড় করে দেখি, কিন্তু জীবনে চলার পথে পতন তো একটা স্বাভাবিক প্রক্রিয়া।
1: হুম হুম হুম
0: তরুণরা যখন প্রথম কোনো বড় ব্যর্থতার মুখোমুখি হয়, তখন তাদের মানসিক শক্তি ধরে রাখার জন্য আপনি ক্লাসরুমের বাইরে সবচেয়ে বড় কি জীবন পাঠ ওদেরকে দিতে চান?
1: দেখো, তার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো ইমোশনাল রেগুলেশনটা দরকার।
0: হুম
1: ওদের যেমন ধরো কোনো পরিচিত মিউজিশিয়ান আছে
0: হুম
1: বা টেক লিডার্স আছে
0: হুম
1: বা ধরো অ্যাথলিটস আছে,
0: আচ্ছা
1: ওদের সাকসেস স্টোরিটার পেছনে যে ইয়ার্স অফ রিজেকশন আছে,
0: ওদের যে ব্যর্থতাটা,
1: হ্যাঁ ট্রেনিং ইনজুরিজ আছে,
0: হুম
1: তার গল্পগুলো ওদের সাথে করতে হবে।
0: ঠিক ঠিক ঠিক
1: আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির কথা তোমার নিশ্চয়ই মনে আছে,
0: হুম
1: এপিজে আব্দুল কালাম স্যার।
0: ডক্টর এপিজে আব্দুল কালাম,
1: হ্যাঁ, ডক্টর এপিজে আব্দুল কালাম কিন্তু প্রায়ই বাচ্চাদের সাথে এই কথাগুলো বলতেন।
0: হুম উনি শিশুদের সঙ্গে কথোপকথন আলাপ আলোচনায় খুব উৎসাহ দিতেন।
1: হ্যাঁ, আর ওনার কাছ থেকেই কিন্তু আমার প্রথম শোনা, যেটা আমি বাচ্চাদেরকে প্রায়ই বলে থাকি,
0: হুম
1: ফেইল কথাটার অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং।
0: বাহ,
1: আর
0: দারুণ।
1: উনিই বলেছিলেন যে তোমাকে যদি চলার পথে কেউ কখনো বলে দেয় নো,
0: হুম
1: তাহলে তোমার বুঝতে হবে ইউ আর ফর্চুনেট এনাফ, বিকজ ইট
0: আচ্ছা,
1: ইজ ইওর নেক্সট অপরচুনিটি, সাম ওয়ান হ্যাজ গিভেন ইউ দ্য নেক্সট অপরচুনিটি।
0: দারুণ।
1: এটা ওনার কাছ থেকে শোনা।
0: অর্থাৎ ব্যর্থতার গল্পটাও জানাতে হবে।
1: হ্যাঁ,
0: ত্রিপুরা আমাদের প্রত্যন্ত উত্তর পূর্ব ভারতের একদম প্রত্যন্ত একটি রাজ্য। ত্রিপুরার প্রত্যন্ত এবং শহরতলির বহু তরুণ নিজেদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে ভৌগোলিক বা পরিকাঠামোগত সীমাবদ্ধতা, সেটাকে বাধা মনে করেন। আপনার এই যে দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে স্থানীয় সুযোগ আর আমাদের সীমিত সম্পদের মধ্যেও একজন তরুণকে কিভাবে নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে বড় মঞ্চে নিজেকে তুলে ধরতে পারে?
1: দেখো, তার জন্য আমার মনে হয় ফোকাসড থাকতেই ওটা হয়ে যাবে। ইউ হ্যাভ টু বি ফোকাসড।
0: আচ্ছা,
1: আর বড় মঞ্চে পৌঁছাবার জন্য আমার মনে হয় সব সময় বড়

0: যুগের প্রয়োজন হয় না,
1: হুম
0: প্রয়োজন হয় নূতন ভাবে কিছু করার সাহস।
1: আচ্ছা
0: আমাদের আজকের প্রজন্মকে আমার
1: হুম
0: মনে হয় বিজ্ঞানের ছাত্র না বানিয়ে আমরা যদি বিজ্ঞান মনস্ক করে নিতে পারতাম, তাহলে বোধহয় ওই বড় মঞ্চে যাওয়ার জন্য যে ফোকাসটা দরকার
1: হুম
0: ওটা এমনিতেই চলে আসতো।
1: দারুণ দারুণ, একদম ঠিক বলেছেন। কিন্তু ম্যাডাম, আজকের আমাদের যুব সমাজ কিন্তু লাইকস, কমেন্টস আর রিলস এর স্ক্রলিং সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছে আমরা বলতে পারি, বা এতে করে ওদের মনোযোগটা দ্রুত কমে যাচ্ছে, ধৈর্য আর ওদের যে অধ্যবসায় সেটা কমে যাচ্ছে। তো সেই ধৈর্য, অধ্যবসায়, মনোযোগ এসব গড়ে তুলতে আপনি তাদেরকে প্রতিদিনের যে অভ্যাস, ওদের যে জীবন চর্চা, তাতে কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে বলবেন?
0: দেখো, আজকের প্রজন্ম তো
1: হুম
0: তাই ওদেরকে ওদের ভাষায় বোঝাতে হয়।
1: হুম হুম
0: এই গত পরশু দিনই আমার কাছে ক্লাস 9-এর একটা ছেলে এলো,
1: হুম
0: ও নিজেই আমাকে এসে বলছে যে ম্যাডাম আমি মোবাইল থেকে সরতে চাইছি, পারছি না,
1: আচ্ছা
0: ও নিজে বলছিল। তো আমি বরাবরের মতোই আমি ওকে বলে ওকে ওই কথাটাই বলেছি, দেখো তোমার দরকার একটা মোটিভেশন যে আমি ওইখান থেকে সরব। সো তোমাকে একটা টার্গেট নিজেকে ফিক্স করতে হবে যে আমি একটা পুরো দিনের জন্য
1: হুম
0: আমি ডিজিটাল ডিটক্সে যাব, আমি একটা
1: আচ্ছা
0: পুরো দিনের জন্য ডিজিটাল ডিটক্সে যাব।
1: আচ্ছা
0: তো ওকে আমি বললাম যে একটা দিন মায়ের কাজে সাহায্য করো,
1: হুম
0: নাহলে বাগানের কাজে সাহায্য করো, নিজেকে নিজে বলো যে আমি এটা করতে পারবো, আর যদি তুমি সেটা করতে পারো তাহলে তুমি নিজে বুঝতে পারবে যে তুমি চাইলে অনেক কিছু করতে পারো।
1: অর্থাৎ এটা তো বলা যেতে পারে যে সেই ছাত্রটির মধ্যে সেই চিন্তাটা এসেছে যে আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে।
0: হ্যাঁ, এবং এটা কিন্তু ফ্যাক্ট যে এখন বাচ্চারা কিছু কিছু ক্ষেত্রে এটা চাইছে যে আমি
1: হুম
0: সরবো। আরেকটা জিনিস যেটা আমার মনে হয়,
1: হুম
0: যেটা প্র্যাকটিক্যাল,
1: হুম
0: আমার মনে হয় কি ওদের একটা গ্রুপ ডিসকাশনে ইনভলভ করাটা দরকার,
1: আচ্ছা
0: সেটা হোক ছাত্রদের মধ্যে
1: হুম
0: বা হোক ঘরের আত্মীয় স্বজনের মধ্যে,
1: হুম
0: ওকে মত প্রকাশ করার সুযোগটা করে দিতে হবে।
1: আচ্ছা, অর্থাৎ তাদের নিজেদের যে ব্যক্তিগত অভিমত আছে সেটাও শোনার লোক দরকার।
0: হ্যাঁ, এবং এটা যদি আমরা করতে পারি
1: হুম
0: তাহলে সে নিজে থেকেই তার ইনভলভমেন্টটা অনেকটা বাড়িয়ে নেবে, ইম্পর্টেন্সটা বুঝবে, ফিল করতে পারবে।
1: ঠিক। আর ম্যাডাম, যেহেতু পড়াশোনার পরে একটা উদ্দেশ্য থাকে ক্যারিয়ার গড়া, তো
0: হুম হুম
1: ক্যারিয়ার গড়া আর অর্থ উপার্জনের বাইরেও আমাদের মানুষ হিসেবে মনুষ্যত্ব বোধ থেকে আমাদের একটা সামাজিক দায় থাকে। যুব সমাজ, আমাদের বর্তমান যুব সমাজ, যাতে শুধুই নিজের ব্যক্তিগত সাফল্যে বা ক্যারিয়ারের সাফল্যে আর অর্থ উপার্জনের এই যে মায়াজাল, এতে আটকে না থেকে সমাজ ও মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করে, সেই মূল্যবোধের বীজ তাদের মনে কিভাবে বুনে দেওয়াটা উচিত?
0: দেখো, তার জন্য আমার মনে হয় এটা চ্যারিটি বিগিনস এট হোম।
1: ঠিক ঠিক
0: তার মধ্যে যদি আমরা ওই সেন্স অফ বিলঙ্গিংটা
1: হুম
0: ওর মধ্যে দিতে পারি, ওকে যদি ছোটবেলা থেকে বলে দিতে পারি যে ফ্যামিলি, স্কুল, সোসাইটি অ্যান্ড নেশন অল আর কানেক্টেড,
1: হুম
0: ছোট্ট ছোট্ট কাজ যেমন আছে, ধরো রাস্তার ধারে জলের নলটা খোলা আছে ওটা বন্ধ করা, পাড়ার পুজোর কোনো একটা ছোট্ট কাজে সাহায্য করা,
1: আচ্ছা
0: বয়স্ক লোকরা রাস্তা পেরিয়ে যেতে পারছে না ওকে হাতটি ধরে রাস্তা পের করে দেওয়া,
1: হুম
0: বাস বা ট্রেনে তোমার বসার জায়গা করে দেওয়া, ছোট্ট কাজ, ঘরে ধরো কেউ অসুস্থ আছেন
1: হুম
0: তার পাশে গিয়ে ওকে বসার অভ্যাসটা করা, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু শিশু পরিণত হয়ে ওঠে।

0: বুঝতে পেরেছি, মানে একে একে এক পা দুপা করে এগিয়ে যেতে হবে।
1: হ্যাঁ, এটা হঠাৎ হবে না। আমি হঠাৎ করে বলে দিলাম তুমি বড় হয়ে যাও, তুমি ন্যাশনাল সিটিজেন হয়ে যাও, সেটা হঠাৎ করে হয় না।
0: একদম ঠিক বলেছেন ম্যাডাম, আমাদের আজকের সময় একেবারেই শেষ। তবে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমাদের যুববাণী অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় এবং এত সুন্দর অনুপ্রেরণামূলক বার্তা ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
1: তোমাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম ওয়ার্ল্ড টিচার্স ডে উপলক্ষে পাঞ্চালী ম্যাডাম এবং আরজে অনিকপতির বিশেষ আলোচনা। এবার চলুন শ্রোতা বন্ধুরা শুনে নিই গানের আসর। আজ গানের আসরে আমাদের সঙ্গে থাকছে শিল্পী শিবানী নম এবং সঙ্গে থাকছে আরজে শেষাদ্রি। চলুন শুনে নিই গানের আসর।
3: আমার যুবা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আকাশবাণী আগরতলার তরফ থেকে সকল শ্রোতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ কথা বলবো গান নিয়ে, আজ থাকবো সুরে সুরে গানে গানে। গান কখনো শুধু সুর আর শব্দের মিলন নয়, কখনো গান আমাদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা কোনো বিকেলে, কখনো মনে করিয়ে দেয় প্রিয় কোনো মানুষটাকে, আবার কখনো নিঃশব্দে বলে যায় এমন কিছু কথা যা হয়তো আমরা নিজেরাও বলতে পারি না। আজকের এই গানের আসরে থাকবে তেমনই কিছু সুর, কিছু অনুভূতি আর মনের সঙ্গে মিশে যাওয়া মতো কিছু গান। আমি রয়েছি আপনাদের সঙ্গে আরজে শেষাদ্রি, এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শিবানী নম। শিবানী নমকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সামনেই দুর্গোৎসব এবং দুর্গোৎসবের অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি শিবানীকে। প্রথম গানে যাব আমরা, কিন্তু গানে যাওয়ার আগে কিছু একটু বলে নিই যে কখনো কখনো একটা দিন শুরু হয় কিংবা একটি মুহূর্ত সুন্দর করে তোলে একটা গান, একটা নিরিবিলি সময়, এক কাপ চা আর একটা মনের মতো গান, ব্যাস মনটা ভালো হয়ে যেতে পারে। তেমনই একটি সুন্দর গান দিয়ে শুরু করতে চলেছি আজকের আসর। শুনুন তবে শিবানী নমের কণ্ঠে প্রথম গান।

আহা, কি সুন্দর একটি গান! সুর শেষ হয়ে গেলেও কিছু গান কিন্তু থেকে যায় মনের মধ্যে, স্মৃতির মধ্যে, কখনো বা অজান্তেই গুনগুন করে ওঠা কোনো এক লাইনে। আর সেই জন্যেই হয়তো গান আমাদের এত আপন। চলুন এবার তাহলে শোনা যাক দ্বিতীয় গানটি।

0: প্রত্যেকটি গান আমাদের সকলের মন ছুঁয়ে গেছে, কিন্তু এখন সময় বলছে শেষ করতে হবে। কিন্তু শেষ মানেই তো সব কিছুর সমাপ্তি নয়। কখনো একটা গান শেষ হয়ে যাওয়ার পরই শুরু হয় তার আসল যাত্রা আমাদের মনে। আজকের এই সুরের আসরে শেষ গানটি আপনাদের জন্য রেখে গেলাম। শিবানী নমকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই জোবানির অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ সময় আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তোমার আগামীর জীবন অনেক সুন্দর হোক, আর আপনাদেরও দুর্গোৎসব অনেকটা আনন্দ এবং উপহার নিয়ে আসুক। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শুনতে থাকবেন আকাশবাণী আগরতলা।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম গানের আসর। সকাল সকাল এরকম গানের আসর শুনে মনটা সত্যিই ভালো হয়ে গেল। চলুন এবার ফিরে যাই আমাদের ওয়ার্ল্ড টিচার্স ডের গল্পে। আমরা কথা বলছিলাম শিক্ষকদের নিয়ে। একজন ভালো শিক্ষক আমাদের শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্যই কিন্তু তৈরি করেন না। তিনি শেখান কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে ভুল স্বীকার করতে হয়, কীভাবে গুরুজনদের সম্মান করতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা জীবনে কীভাবে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। কারণ শিক্ষার আসল উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জনেই নয়, সাথে চরিত্র গড়ে তোলা তার একটি বড় অংশ। বর্তমান পৃথিবী অনেকটাই বদলে গেছে। আধুনিক যুগের গুগল, ইউটিউব, এআই এবং অসংখ্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই বিভিন্ন তথ্য আমাদের হাতে পেয়ে যাই। কিন্তু ইনফরমেশন আর এডুকেশন দুটো কি এক? একজন শিক্ষক শুধু আমাদের উত্তর দিয়েই সমৃদ্ধ করেন না, তিনি আমাদের শেখান কোন প্রশ্নটা করা দরকার, কোন তথ্যটা আমাদের জন্য সত্যি গুরুত্বপূর্ণ, এবং সেই তথ্য আমরা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারব। টেকনোলজি আমাদের তথ্য দিতে পারে ঠিকই, কিন্তু একজন ভালো শিক্ষক সেই তথ্যকেই মিনিংফুল লার্নিংয়ে পরিণত করতে সাহায্য করে। আজ আমরা শুধু ক্লাসরুমের টিচার্স দের নয়, জীবনের প্রতিটি শিক্ষককেই ধন্যবাদ জানাই। যে বাবা মা প্রথম আমাদের হাঁটতে শিখিয়েছেন, যে শিক্ষক প্রথম হাতে কলম ধরিয়েছেন, যে মেন্টর আমাদের কেরিয়ারে পথ দেখিয়েছেন, এমনকি যে মানুষটি আমাদের কোনো ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করেছেন, তারাও কোনো না কোনোভাবে আমাদের টিচারই। শ্রোতা বন্ধুরা, জীবনে আমরা অনেক কিছু ভুলে যেতে পারি, যেরকম কোন চ্যাপ্টারে কী পড়েছিলাম, কোন ক্লাসের পরীক্ষায় কত নম্বর পেয়েছিলাম, সেটাও হয়তো একদিন ভুলে যাব। কিন্তু একজন ভালো শিক্ষক আমাদের মধ্যে যে কনফিডেন্স দিয়েছেন, যে মূল্যবোধ আমাদের

শিখিয়েছেন, যে স্বপ্ন দেখতে সাহায্য করেছেন এবং কীভাবে সেগুলো বাস্তবায়ন করা যায় তা শিখিয়েছেন, সেগুলো আমাদের সঙ্গে থেকে যায় সারা জীবন। তাই আজ শুধু একটি দিন নয়, প্রতিদিনই আমাদের উচিত প্রতি শিক্ষকদের প্রতি সম্মান এবং তাদের কৃতজ্ঞতা জানানো। সমস্ত শিক্ষক শিক্ষিকাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমি আর যে সুনেত্রা আজকের মতো বিদায় নিচ্ছি এই কথাটি বলে রেখে, এক গুড টিচার টিচেস বাট এ গ্রেট টিচার ইন্সপায়ার্স। ভালো থাকুন, শিখতে থাকুন এবং যারা আপনাকে শিক্ষা দিয়েছেন তাদের কখনো ভুলে যাবেন না। আবার কথা হবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, ততক্ষণ শুনতে থাকুন যুব অনুষ্ঠান যুববাণী।

এতক্ষণ শুনছিলেন যুবা অনুষ্ঠান যুববাণী আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, সকাল 9:25 দেশবন্ধনে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 9:40 হিন্দি ছবির গান শুনবেন, সকাল 10:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন লাইভ ফোন ইন বাংলা ও হিন্দি ছবির গানের অনুষ্ঠান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল, বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খেরিং বার, বেলা 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:40 লোকগীতের শিল্পী সনুজিৎ মণ্ডল, দুপুর 1:50 নজরুলগীতির শিল্পী রাখি সেন। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গানের শিল্পী জুসমি দেওয়ান, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে পদার্থের পৃথকীকরণ বিষয়ে পাঠ দেবেন চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ ভৌমিক, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে প্রাকৃতিক চাষ প্রসঙ্গে ডক্টর উৎপল গিরির সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন রাখাল দাস বাউলের কণ্ঠে, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান, রাত 8:30 আধুনিক গান শুনবেন শিল্পী অজয় চক্রবর্তী, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী স্বপন বসু, রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান, রাত 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন আধুনিক গান, রাত 10:10 কর্মখানি বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী কিশোর কুমার। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান সূচি।

আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটু ঘোষণা আপনাদের জানিয়ে দিই। আজ সকাল 11টায় শুনতে পারবেন আপনাদের পছন্দের গান। আপনারা ফোন করতে পারেন 2326255 এই নম্বরে এবং আপনারা আপনাদের পছন্দের গান শোনানোর জন্য অনুরোধ করতে পারেন। জানিয়ে দিলাম আমাদের অনুষ্ঠান সম্পর্কিত।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার ওটাওয়ায় শুরু হবে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাই দুবাই বিমানটি ওমানি কো পাইলট হাম্মাম আল হাম্মামি সৌদি আরবের মরুভূমিতে ক্র্যাশ করানোর চেষ্টা করেছিল বলে ইতালির সংবাদপত্র কোরিয়ে দেল্লা সেরে জানিয়েছে। আইএফএসএল ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ তিন দিনের সফরে আজ নতুন দিল্লিতে আসছেন তিনি। এবছর এটি তাঁর দ্বিতীয় সফর। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পারমেলা বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এছাড়া নেতৃবৃন্দ আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং বহুপাক্ষিক ফোরামে দুদেশের সহযোগিতার বিষয়ে মতবিনিময় করবেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট পারমেলা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়তা করেছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। রাশিয়া ইউক্রেন সংঘাতকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে তিনি বলেন, এই সংঘাত অবসানে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এ বিষয়ে ভারত রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যু দিয়ে শুরু করে সব দিক থেকেই সহায়ক ভূমিকা পালনের চেষ্টা করছে।
1: We have conversations with both Russia and Ukraine in this regard. We are trying to be helpful, starting with the Black Sea safety of shipping issue.
0: ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার পঞ্চম দফার বৈঠক আজ সেদেশের ওটাওয়া লক্ষ্যে দুপক্ষ এই আলোচনায় বসবে। পাঁচ দিন ব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন দিল্লিতে বৈঠকে দুদেশের মধ্যে সেপা সংক্রান্ত আলোচনা চলতি বছরেই শেষ করার পাশাপাশি জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রানী দুর্গাবতীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, রানী দুর্গাবতী জনকল্যাণমূলক উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি তাঁর প্রজাদের কল্যাণ এবং রাজ্যের সমৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। লোকসভা স্পিকার ওম বিড়লা আজ গুরুনানক দেবের জ্যোতিজ্যোত দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা বলেন, গুরুনানক দেব তাঁর জীবনের মধ্য দিয়ে বিশ্বকে সত্য, করুণা, মানবতা ও কল্যাণের শিক্ষা দিয়েছিলেন। গুরুনানক দেব সমাজে প্রচলিত অন্ধবিশ্বাস, বৈষম্য, জাতিপ্রথা ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে নির্ভয়ে কণ্ঠ তুলেছিলেন। বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ অসমের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক

0: সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। অসম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত জাতীয় জলপথ 2 এবং ভারত বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করা হবে। সেবা সংকল্প অভিযান এই পর্যায়ে ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি এনজি খৈতানের সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া প্রকল্প। কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার আজ 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রতিনিধিদের উপস্থিতিতে আজ দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়ার ছড়ড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। গতকাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত সরকার এই বিমানবন্দরগুলি তৈরি করতে সব অর্থ দেবে, রাজ্য সরকার শুধু জমি দেবে।
1: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চেয়েছিলেন নতুন এয়ারপোর্ট করতে, জমি চেয়েছিলেন, তিনি লিখে দিয়েছিলেন আমি জমি দেবো। এই উড়ান স্কিমে মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের স্কিম, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু এবং রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মেহুল আর আমি এবং আমাদের পরিবহন মন্ত্রী অর্জুন সিং আমাদের উপস্থিতিতে উড়ান স্কিমে সিভিল এভিয়েশনের সঙ্গে পশ্চিমবঙ্গে যেহেতু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এরা দেখে তার চুক্তি হবে।
0: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামীকাল। এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নন্দীগ্রাম ও রেজিনগরের বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকে জয়ী হন। আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও নওদা এবং রেজিনগর থেকে জয় লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ওই দুই কেন্দ্রে আগামীকাল উপনির্বাচন হবে। গণনার 9 তারিখ, গতকাল ছিল ওই দুই আসনে প্রচারের শেষ দিন। ভারতের আবহাওয়া দপ্তর আজ কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা এবং লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। অন্যদিকে উত্তরপ্রদেশের গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে লখনৌ জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করেছে। গোমতী নদী সংলগ্ন লখনৌ শহরের একাধিক এলাকা বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী জেলাশাসক বিশাকজি এবং জয়েন্ট পুলিশ কমিশনার বাবলু কুমার বরওয়ান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরেজমিনে পরিদর্শন করেন। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাফ জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের র্যাফ ফেয়ারফোর্ডে অবস্থানরত দূরপাল্লার লক্ষ্যভেদকারী বোমারু বিমানগুলিকে নিজেদের বিমানঘাটিতে ফিরিয়ে এনেছে। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ব্রিটেনের বিমানঘাটিতে ইরানের সম্ভাব্য আক্রমণের সতর্কবার্তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে ইরান এই ধরনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তেহরান এর প্রেক্ষিতে সেদেশের ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানটি ওমানি কো পাইলট হাম্মাম আল হাম্মামি সৌদি আরবের মরুভূমিতে ক্র্যাশ করানোর চেষ্টা করেছিল বলে ইতালীয় সংবাদপত্র কোরিয়ে দেল্লা সেরা জানিয়েছে। আল হাম্মামি প্রাথমিকভাবে বিমান ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে হত্যা করে বিমানটি তেল আবিবের একটি বহুতলে ক্র্যাশ করানোর পরিকল্পনা করেছিল বলে ইসরায়েলের এক গোয়েন্দা সংস্থা দাবি করে। ইসরায়েল এই ঘটনাকে একটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি ওমানের একজন পাইলট কিভাবে তেল আবিবের বিমান চালানোর অনুমতি পেল তা খতিয়ে দেখা হচ্ছে। 126তম আইএফএ শিল্ড ফুটবলের টুর্নামেন্টের সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড

0: এফসির বিরুদ্ধে খেলবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএস শিল্ড ফুটবলের ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে মোহনবাগান টাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দেয়। সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে গত বছর লিওনেল মেসির অনুষ্ঠান যারা টিকিট কেটে দেখতে এসেছিলেন, আগামীকালের ভারত উরুগুয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের টিকিট আজ তাদের বিনামূল্যে দেওয়া হবে। টিকিট দেওয়া হবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আইএফএ শিল্ড ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনালে উঠেছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর 10টা 10-এ স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, দেশাত্মবোধক গান শুনবেন দেশ ও বন্ধনা অনুষ্ঠানে, পরিবেশনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

0: লেপসিকে হারিয়ে ফাইনালে উঠেছে। খবর পর এখনকার মতো শেষ হল। এরপর দশটা দশে স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, দেশাত্মবোধক গান শুনবেন দেশ ও বন্ধনা অনুষ্ঠানে, পরিবেশনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

এতক্ষণ শুনছিলেন দেশাত্মবোধক গান দেশ ও বন্দনা অনুষ্ঠানে, পরিবেশনায় ইন্দিরার শিল্পী গোষ্ঠী।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের শিল্পী আরমান মালিক, শিল্পী কণ্ঠে প্রথম গানখানি শুনুন।

0: শেফ ছায়াছবির এই গানখানি শুনলেন অরমান মালিকের কণ্ঠে। ফিরে আসছে একটা বিজ্ঞাপন বিরতির পর।
1: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
0: শুনছেন হিন্দি ছায়াছবির গান, আজকের শিল্পী আরমান মালিক। শিল্পীর কণ্ঠে এবারের গানখানি শুনুন, ছবি বাগী।

গানখানি শুনলেন কবির খান কবির সিং ছায়াছবি থেকে, এবারের ছবি সনম রে। শিল্পীরা অমল মল্লিক, সঙ্গে পলক।

এতক্ষণ হিন্দি ছায়াছবির গান শুনছিলেন। আজকের শিল্পী ছিলেন আরমান মালিক। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের বাংলা ও হিন্দি ছায়াছবির গানের অনুরোধের আসরে। আপনারা আমাদের টেলিফোন নম্বর 03812326255 এই ফোন নম্বরে ফোন করে আপনাদের পছন্দের গানখানি শুনতে চাইতে পারেন। আমরা রয়েছি আপনাদের সঙ্গে বেলা 12টা পর্যন্ত। আজকের অনুষ্ঠানের প্রথম গানখানি, যেহেতু এখনও কোনো শ্রোতাবন্ধুর অনুরোধ এসে পৌঁছয়নি, তাই আমি আমার পছন্দের গানখানি শোনাচ্ছি। ততক্ষণে আপনারা আপনাদের মুঠোফোনটি হাতে নিয়ে চেষ্টা করুন আমাদের সঙ্গে যোগাযোগ করার। আবারও জানিয়ে দিচ্ছি আমাদের ফোন নম্বর 03812326255।

কানখানি শুনছিলেন অন্তহীন ছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং বাবুল সুপ্রিয়র দ্বৈত কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি অনুরোধের আসরে আপনাদের ফোনের অপেক্ষায়। আপনারা ফোন করুন 0381-232-6255 এই ফোন নম্বরে, ফোন করে আপনার পছন্দের গানখানি শোনার জন্য অনুরোধ জানাতে পারেন। যেহেতু আমি টেলিফোন লাইনে এখনও কোনো শ্রোতা বন্ধু দেখতে পাচ্ছি না, সেজন্য আমার পছন্দের আরও একখানি গান রইল আপনাদের জন্য।

গানখানি শুনছিলেন অরিজিৎ সিং এর কণ্ঠে বাস্তুসাপ ছবি থেকে। এবারেও শোনাবো আমার আরও একখানি পছন্দের গান, জানি দেখা হবে ছবি থেকে, শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

গানখানি শুনছিলেন দামিনী ছায়াছবি থেকে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। আমরা রয়েছি বাংলা ও হিন্দি ছবির গানের অনুরোধের আসরে, আপনাদের টেলিফোনের অপেক্ষায়। যে কটি গান শুনছি আমরা প্রত্যেকটাই আমার পছন্দের, কারণ যেহেতু শ্রোতা বন্ধুদের সঙ্গে এখনও যোগাযোগ হয়ে ওঠেনি, 0381-232-6255 আমাদের টেলিফোন নম্বর, আপনারা ফোন করে আপনাদের পছন্দের গানখানি শুনতে চাইতে পারেন। আমরা আছি বেলা 12টা পর্যন্ত। এবারে যে গানখানি শোনাব, মিথ্যা ছায়াছবি থেকে গানখানি আমরা শুনবো।

গানখানি শুনছিলেন দিওয়ানা ছবি থেকে কুমার শানুর কণ্ঠে। আপনারা শুনছেন বাংলা ও হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আমাদের এই নতুন আঙ্গিকে যে অনুষ্ঠান সাজানো হয়েছে আপনাদের জন্য, আপনারা যখন ফোন করে আমাদের সাড়া দেবেন, আমরা জানতে পারব যে আপনাদের কেমন লাগছে আমাদের এই নতুনভাবে সাজানো অনুষ্ঠান, তখনই কিন্তু আমাদের অনুষ্ঠান সার্থকতা পাবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে যাচ্ছি আমার পরের পছন্দের গানে। আবারও জানিয়ে রাখি আপনাদের আমাদের টেলিফোন নম্বর 0381-232-6255। 12টা পর্যন্ত রয়েছে আমি আপনাদের সঙ্গে। আপনারা ফোন করে আপনাদের পছন্দের গানখানি শুনে নিতে পারেন।

গানখানি শুনছিলেন ছিচুড়ে ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে। এবারে শোনাচ্ছি আমার পছন্দের একখানি গান অন্তহীন ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

গানখানি শুনছিলেন কেদারনাথ ছবি থেকে অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধীর দ্বৈত কণ্ঠে। আজকের এই বাংলা ও হিন্দি ছায়াছবির গানের অনুরোধের অনুষ্ঠানে শেষ গানখানি শুনব সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা তাবুক সঙ্গে স্নে তিনি দুপুর জড়ানো কক বড় পান্ডা তিনি পুলিয়ানো খানার জাগান বুড়িডং পান্ডা নগুল তিনি বুড়িডং পান্ডা নগুলো ড্রাগস তাই এইচ আই বিনো তুই নাই কক লামো সাইখানার বোন ডক্টর সিদ্ধার্থ দেববর্মা।

0: হাকাহাম ইয়াফারি লামসগ নগুল খনাই টংনাই যত তাকুক দৈ পুকুক সঙ্গ তিনিচং চিনিও পান্ডাও ড্রাগস তাই অবনিলগি ও এইচ আই ভি বেমার অব চিনি দফানি বিশিং তাবুক মার খেন এরই টংখা এবার সলগই টংখা আবনতিন ককলাম খালায়েন ড্রাগস চামানি অব চিনি সাকনি বাকি বাহিকে হামিয়া খাই অবনো চ পইলা খালায়েন অবনি উল চ ও ড্রাগস নি লগি ও এইচ আই ভি বেমার বাহিকে গরং যাক অবব খালায়েন তিনি অবনু রুগী চিনি পান্ডাব কক সালাইনার বাকি চবকুখা ডক্টর সিদ্ধার্থ দেববর্মানো সানো চিনি পান্ডাও লামসগো খুলুমখা
1: খুলুমখা
0: স্যার ড্রাগস তো তাবু বেলাই খেন চিনি দফাও চিনি শিকলা চালাই রংনি বিশিঙ্গ লমই টংখা ও ড্রাগস চামানি এবার সাগো নামানি আবো চিনি সাগো বাহাইকে হামিয়া খাই অব কিসের সঙ্গে পুইলা নিনথানি সেরাই সেরাই এগাই নাগার
1: নাই দি পুইলাও নাগস দাম দাম নাবো কিসা বুঝি না খাওয়া না নাই দি ড্রাগস মানে চিনি যে ডাক্তারে কক বাই থা যে কোনো বিথি বলে হলো ড্রাগস আসলে তাবু যে কমন বরক যে বুঝিমনি আবো হে যে বিথি যাতে বিনি ফেক নাই যিনি এফেক্ট নাই যাক মানে বিনি যে সামুটা ব ফেক রো বরং রং রম বিতাবু চিনি কবুমা বিথি ডাক্তারনি বিথি দো কমনলি মানে রুগি রংলা রই দো যেমন মুক্তরিনি বিথি তাবুক অনেক বড় রোগ টেনশনও দো অনেক বড় রোগ প্রেসারও দো হাইকে বাক্স থুই চাই মেয়া হাইদিবা যেন বরং অনেক বড় ভাই সান পাইও যেন কিছু মুক্তরিনি বিথি রেটি মুক্তি মেয়া হর খায় ঠিক ইয়ন যে মুক্তরিনি বিথি বহাইনি ড্রাগস নাই যে অমনো বহাইন বড় নেশাঙি থাকো যে নেশা খাইনাই যে বিথি বর্ণনা হলো মানে এডিক্টিভ ড্রাগস তাবো কমন বড় গাংখেন যে কোনো যেমতি ফেক নাই নেশা খাইনাই যে অমতি বিথি অমনন ড্রাগস হনো মানে ড্রাগস নিনাই তাবো বুঝি লাইতে যে কমন বড় আসলে ড্রাগস মানে যে কোনো বিথি তবে তাবো বুঝিমানি হিঙ্গাঙ্কে ফেক নাই মানে সঙ্গে আবনো হনো ডাক্তারকে এডিক্টিভ ড্রাগস তাকে হাঙ্গাঙ্গে নার্কোটিক্স নি রক খা খা নার্কোটিক্স তেমন আইন রক নি খা এন ডি পি এস এক রক নি নাই গাঁর কতগুলি বড় বিথিন ক্লাসিফাই কে রেখা আর তামো বন আলাদা খেলে বন তামো গ্রুপ কে রেখা থাকো যে ফেক নাই জাত অমতই বিথি রক যেমন রম সিদ্ধি ক্যানাবিস রম দিন টবাকো দিনতে অ্যালকোহল যে সোয়াগ্র দিনতে উ যে বড় রক কুসুবই নাই সালাইমানি ডেনড্রাইটস রক যে কোনো ফান মানে পেট্রোল কেরোসিন আবু রক ফান তেই উমতি মুক্তরিনি বিথি যে বেঞ্জোডাইজেন্স গ্রুপস কাছে দো আবু খুব বরক আবার নেশা খাই যে তাবুক সবচেয়ে বেশি চলিমানি হাঙ্গা হাঙ্গানো দিন ওপিওজ যে তাবুক কমনলি ড্রাগস গাঙ্গান আবু বুঝিলে হাইদিবা আবু গা অ্যাকচুয়ালি আবুকে বুঝি যে ওপিওজ আফিম রকমই নর আগে আফিম যাক ফেগো আবু আগে চারানিম খাই ফেয় বইপত্র আপতি রোগও বহাই অনেক সৃজাক দো আপনো তাবু তাবুনি চালাই রক তাবুনি চালাই রক তাবুনি বড় রক তোমার চালা তোমা বুড়ি যত না আবো নেশা খালাইলাই টঙ্কা মোটামুটি খালাই গিয়া আবো হাঙ্কে নবিনি যে এক্সপ্লেনেশনটা নাই দি উমঙ্গা সবচেয়ে এডিক্টিভ ড্রাগ যেটা খুব নেশা খালাই নাই কাজ

0: বিথি যে ওয়াইসা ওয়াইনে যে ইউজ খাইগা মানে ব আবু সারা যে আবুন ইউজ খাই সারা বতে তংমাইয়া বারবার বাবু খাইনে মুসুনাই এবং খাইতে খাইতে আবো বি এমাউন্ট ববুস বাড়ি নাই কমিরি মেয়া গতে ব ইয়াকারি মেয়েই তো অমন তাবো সবচেয়ে যে চ্যালেঞ্জিং নিনি ডাক্তার রংনি বাকইব সমাজ নি বাকইব দেশ নি বাকইব কারণ শিক্লা সারাই গুবংমা অবর কদাল লই দমাইখা অবুম বা গুবংনি নগ নিনি বিনি মেন পাওয়ার যে বিনি তামু ইনকাম খাইনি যে সময় পড়িনি যে সময় ব বিনি কেরিয়ার বিল্ডিং খাইনি যে সময় আবো যতন ও ড্রাগস নি উপর মান থামাইখা তোমার রং পয়সা হিন্দি না নিনি বি সময় হিন্দি কোনো ফল বি ড্রাগস নি উপর মানুষ বলগি দংসু বতে কোন বন সামু মালিয়া এয়াও মানো যতন ওয়ান সপ্তাহ
1: তাবু ড্রাগস নি বিশো তো পদ্রে পদ চিনি ও জায়গা ও চিন ত্রিপুরা ও গবং কুক তাবু ড্রাগস মানে আবো ববন বরক নালাই দ তাই অবো বসুক জরা যিনি অ শিকলা চালাই রকম চায়া ও তলাঙ্গি তো
0: নাই যে গ্রুপ নার্কোটিক্স নি যা লিস্ট যে সাই খানার মানে অরুণি বেশি তো তাবুক তো অপিওজ যেটা আফিম আবুনও বেশি তবে আফিম আর থেকে জাতের পট মানে ভ্যারাইটিস দো বি কাছে দো বি হকুনা জানাই হকুকেব পূর্ণ
1: নিমান
0: বাক্সা দো বরি চা জাংনাই কেসে সবচেয়ে হামিয়া কেন ইনজেকশন যে আইবি ইনজেকশন হলাইমানে আইবি ইউজ হলাইমানে আইডিউ তবে যারা পুইল আপন নাই স্টেপ বাই স্টেপ থাম যে কোনো নেশা খাইনের কাইসান টেকাতে কাইসা বাকি স্টেপ থাকা জীবন বিদাব চা খাব চা খাঙ্গা যে ইফেক্ট মানো ও যে কুসুপিনে হকু নাকে টেক্সা ডাবল মানি দাম তারপরে আং বরি কল নিজে খাঙ্কা আং ওয়াইসা কুসুপ কাঙ্কেন হকু না খাঙ্কেন নিজাম হাইবা গতে ইনজেকশন না খাঙ্কেন নি দশটা নি বরি নি হকু পাঁচটা না খাই আজ ইনজেকশন কংসাবাই
1: নিজাম
0: মানে লগে লগে ন একশন নই থাকো আও বাকি স্টেপ বাই স্টেপ থাকো লাস্ট কাঙ্কেন বড় ইনজেকশনও থাকো হাইকেন কমপ্লিকেশন বেশি মানজাবো
1: ড্রাগ এডিক্টেড মানে উল হামনানি লামালে তো দাত
0: নাই যে যতন ডাক্তার নিতাব শাস্ত্র যতন রিসার্চ চলি দো যে কটাল কালার নেতাবরমনি করোনা যে মহামারী দো সারা বিশ্ব হ্যাঁ ফার্স্ট ওয়েব সেকেন্ড ওয়েব থার্ড ওয়েব ওয়েব যে ফাই দো কিন্তু বরক তো তাবো ডাক্তার তাবো কাসুনেন ব্যবস্থা খাইন দমলে এবং যেটা পুইলা যে হেঙ্কা তাবো আস্তে আস্তে কমিউনিন মাখামলে নি ডেড রেড ড্র নি যে ট্রান্সমিশন রেড ড্র আবার তো কমিউনিন থাকা ঠিক অবহাই নো যে কোনো রোগ নব কাসুনানি ব্যবস্থা দো তখন খেবা নিনি ও ড্রাগস ন কাসুনানি অমুক ইসে কঠিন নি দোহা নাই যে অমুকে খগই হুই নাই যে ইউজ খাই নাই দল মাংসে অমুক তো প্রকাশ্য হাই দেবা যেমন দিন ট্রান্সমিশন যে রোগ র করোনা হিন্দি টিবি হিন্দি অমুক হিন্দি যেমন একটা প্রটেকশন নিবাগে যতন খেয়াল খেলে কিন্তু ও জায়গাও হে সাব প্রটেকশন রাই সাব নাই আবো কোনো মাতাল চারা হয় হাই দেবা সাব আবো মানজাগি থান সাব ইউজ খাইন বড় খরচা খরচ কে বো চব্বিশ ঘন্টা লেব নাই বিবাহি বি নগনি বড় ফানি বন্ধু বান্ধব ফান হন্তি হাই দেবা ঠিক আও বাকাইন যে বনো যে আইডেন্টিফাই খাইনাই যদি পুইলা পুইলা যে ড্রাগস নানাই রকম বন ট্রিটমেন্ট খাইগে হাঙ্ক মানে ডাক্তার নি আবুন ব্যবস্থা দো বিথি দো যারা অনেক বছর ধরে অনেক কদম রমই যে ইউজ খাইনাই কমপ্লিকেশন নি দোহা বড়নি বাকি ব্যবস্থা দো যে নরক খানা খানা রিহেব সেন্টার রকনি নাই ও রিহেব সেন্টার রগ লাঙি নাই বরং তন খাঙ্কা ট্রেনিং রেখাঙ্কায় বরং যে কোনো নেশা ফান খাইদি আর থাকায়

0: ইয়াৰ কাৰণে আমি ব্যৱস্থা খেলাই মানো
1: ৰিহেব চেণ্টাৰত লাগা নাং নাই
0: অৱশ্যে আচল কওক তবে চিনি যারা পুলা পুলা যে উইলিংলি যারা হামনাম সুগি ফাইনের রিহ্যাব সেন্টার তো নি অবশ্যই লাস্ট রিসোর্ট নি মানো তবে তাবুক প্রতিটি ইন্ডিয়ান প্রতিটি মেডিকেল কলেজ নি কাইসা সেন্টার জায়গাও ড্রাগ ডি এডিকশন সেন্টার নি খুলোকা আর যে সেন্টার যারা ভলন্টারিলি যারা হামনাম সুনাই বড় উপিডি বেশি হিসাব ট্রিটমেন্ট নাই মানুষ আর শর্ট পিরিয়ড দিনই তামলাই এডমিশন নাইব ট্রিটমেন্ট খাই
1: মানুষ
0: যারা ন কন্ট্রোল খাই মালি অনেক বছর ধরে চলি দখাবো খাই নিজে তাও ডি এডিকশন সেন্টার থাকিব মালিয়া আপনি বড় নিন রিহ্যাব সেন্টার লাগানি নামাই যা
1: রিহ্যাব সেন্টার রোল লাম সামলে দাম
0: নাইদি রিহ্যাব মানে বিনি যে যে কোনো নেশা নিনি অমুক আইসা বিহেভিয়ারাল ডিসঅর্ডার নিনি মেডিকেলিটা মনে যে কোনো বরকনি একটা বিহেভিয়ার যেমন রমিতা বুক জোয়া থাই রাই দেবা আবহাওয়া বিহেভিয়ার ডিসঅর্ডার নিনি যারা অমতুই শিকক মাংখং খালাইনাই হ্যাঁ অমতুই সবসময় তাতাল কক সানাই কতগুলো অনেক বড় ক্যারেক্টারিস্টিক দো বড় যারা বাক্সা তো সবসময় নিনি বেড়াই নাই সবসময় ও চামুং চামুং কানমুং রক বড় কাহাম আবু সারাতে টংমাইয়া আবু যতন একটা বিহেভিয়ার বরংনি একটা টমুং নি বরংনি ঠিক ও নিনি ড্রাগস যারা ইউজ খাইনে রক বহাই ন আবু হাই কাছা বিহেভিয়ার ডিসঅর্ডার যে কোনো বিহেভিয়ার ন ঠিক খাইনা থাকে শুধু বিথি বাই খাইমিয়া যেমন ড্রাগস চাখাঙ্গে বিনা ড্রাগস নিনি ডিটক্সিফিকেশন হানো পইলা যে বন ট্রিটমেন্ট রমানিটা বন বিনি জাসক দিন চাই টমনি আবু যে বিষ নুসাই টং লব তো সকাঙাব ন বিষ
1: টিখলাই
0: বিষ টিখলাইও বলতে বন থই নরক নুখনা যে অনেক যেন বিষ রক চালাইমন নুগো বড় রক ন জলিলাই ওয়ালাইলাই টগলাইনাই যেন ওয়াশ খাইনি হনো ঠিক ঠিক আবো হাইয়া অমুকে যেন যে বড় রক নেশা খাইনে রক বড়নো যদি হঠাৎ বন্ধ খাই খাঙ্গায় বড়নি যে হঠাৎ বন্ধ খাই খাঙ্গায় বিনি কাছা রিয়েকশন নিয়ে থাকো এডভার্স রিয়েকশন আবুনো বিষ নখর হনু যে যেমন তুই নেশা খাইনে রক বিশেষ করে অপিয়াম রোগটা ব্রাউন সুগার হিন্দি হিরোইন হিন্দি জেস পানো বরংনি যে সালগাই ওয়াইথাম যে নারাই রক বর দোষ কাছে কমি খাং কেন মংঠানি এক মুক্তির মেয়ে আংসে নাই সাগর জ্বালাপুর আংসে নাই ইয়ক সমাহে রং যাকছে নাই বিষমা সাজক বাই মাহা ইংসে নাই জরা জরা সাজাকছে নাই যাই নিংমাইয়া অমহাই ইংই থাঙো আবুন বাকই ন বরক স্রাপচাপ ন বংনা সময় নি কিসা লেরি নাই না খাঙ্কন বড় অমহাই ইংজাকো আবু বাকি বড় আবু ইয়াকারি মেয়ে আঙো ঠিক এ আমো হুঙ্কে ন আবুনো হুনসং বিষ বিনি অ্যাডভার্স রিয়াকশন নতা অমনো সাকাং কাটির মা কাটির আবুনো কাটির না নিখাঙ্কে ন কাইসা আবুনি বিথি দো আিথি বাই বরং সেখা হামরানা নামো নাই দিয়ে হামরানা থাকাবো সালতা সালনি হামিয়া কারণ অনেক দিন নামো প্রায় সপ্তাহ দশ দিন হাইন নাং থাকো মানে বিথি আস্তে আস্তে চারাটে চারাটে আস্তে আস্তে কমে রিটে যখন বিনা পুরাপুরি বিনি সিমটম থাকবেন বা মোটামুটি নর্মালও সব পাইয়ানো আপনি পরে বন উবর নাই যে অল যে মুসুইয়া হাই দি এডি আবু শুধু নিনি ড্রাগস হিরোইন অবরং সিবিয়া সোয়া রং বাকি তবাকু মানে নিনি
1: সিগারেট
0: অপ্তি রং বাকি যাত্রা যেমন যে নেশাংনাই বরং বাকি দো আলাদা বিধি তাবু তো অমন বেশি
1: দোকা
0: অব পরখানকে ন বড় রং মোটামুটি নর্মাল ভাই

0: কে প্রবলেম খা অরসে অমু অমু হাই আসক যে মানে নেশা খাই নাই কিন্তু বিন মাইন্ড থেকে আপন
1: দেখলাই দে মান
0: দেখলাই রি মিয়া হচ্ছে উপকে মিয়া তোমান কাহাম কর যে মা কয়েক মাস আমি হাই বহাই নিজে গরমি থাকাই বিন দল বাই গদালি থাকাই শুধু এক্সকিউজ হলে আমি দল বাই মালাই বিনাই তৈসা না দিই মানি দাবাই হাই আর ক্লাই ওখা একচুয়ালি নয়েক মাস বাই বংন কোন দিন রিসেভ খাই মেয়া নাকি আবন বিনা বিহেভিয়ার নিয়ে রিসেভ খাই থাকি ন নিনি রিহেবিলিটেশন সেন্টার নি সামো রিহেবিলিটেশন মেইন ফাংশন ন নি নিজে বিহেভিয়ার চাল চলন ন ঠিক খেলাই নানি বংনা যে রিহেভ সেন্টার নি মেইন বং যে রিসেভ খাইন বাকি যে পদ্ধতির যে টেকনিক র অমরুকা কিছুয়া বন বংনি টাইমলি বংন চারানি মথুনানি বংন মেডিটেশন খাইরানি বংন
1: কাহাম
0: এ কাউন্সিলিং খাইনি যাত্রে পথ তৈনাই ন অব যারা রিসোর্স পার্সন বরক বাই ইন্টারেকশন খাইরানি বংনি দল বাই দল করি দেবা যে বং নিজের মধ্যে আলোচনা খাইরানি যে ভাইকে লাইভ ন তেব কাহাম খাইমান মানে কতগুলি ইনোভেটিভ তেব সামুং র যারা গান বাজনা গান বাজনা ও বংন এনকারেজ খাইনি যারা আর্ট খাইনিকে আর্ট খাইনি মানে ভেরিয়াস মানে স্কোপ আর টান নিয়ম মতে হেঙ্গে
1: বরংনি ব্রেইন ন পাইলে একাই
0: তন্ডনা পাইলে এই আবন ইংলিশ তন্ডনি কনস্ট্রাকটিভ ওয়েও তন্ডনা লাগে যাহাতে ও আজ হামিয়া আব মুইতু
1: মুইতু পাইলাঙ্গে কে স্যার তাবুক তো চিনি ও ত্রিপুরা হাও চং নুগ ড্রাগ এডিক্টেড রগ্ন টেস্ট খাইনে খাঙ্গাকে এইচ আই ভি মানজাগ বং থানি ও অবকে বাহাইকে
0: নাই যে এইচ বরক পগিছে থাকবাই মানে হ্যাঁ দিব

0: Hagemann, a German biophysicist, studied light-sensitive proteins in microorganisms. Nagel, a German neuroscientist, contributed to the discovery and characterization of microbial opsins and demonstrated their potential as light-controlled ion channels. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন ঢোলনা ছবি থেকে, সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন অল দ্য বেস্ট ছবি থেকে, কেকে এবং ইয়াশিতার দ্বৈত কণ্ঠে। চিত্রগীত অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন অসায় ছবি থেকে, নীরজ শ্রীধরের কণ্ঠে গানটি।

come on.

গানটি শুনলেন ভুলভুলাইয়া ছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং এম জি শ্রীকুমারের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন বডিগার্ড ছবি থেকে, রাহত ফতে আলী খান এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন দাস ছবি থেকে, কেকে এবং শানের দ্বৈত কণ্ঠে। এতক্ষণ চিত্রগীতে অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান।

0: देश की आत्मनिर्भरता का उल्लेख किया। पश्चिम बंगाल में अगले दो वर्ष में 4 नए हवाई अड्डों का विकास किया जाएगा। केंद्र और राज्य सरकार के बीच आज कोलकाता में नागर विमानन मंत्री के राम मोहन नायडू और मुख्यमंत्री शुभेंदु अधिकारी की उपस्थिति में एक समझौता ज्ञापन पर हस्ताक्षर हुए। सर्वोच्च न्यायालय ने स्पष्ट किया है कि निर्वाचन आयोग के फॉर्म 6 में किसी भी बदलाव को अदालत ने मंजूरी नहीं दी है। मुख्य न्यायाधीश सूर्यकांत की अध्यक्षता वाली पीठ ने इसकी पुष्टि की। शीर्ष न्यायालय ने बदलाव से जुड़े दस्तावेज मंगाए हैं ताकि पता चल सके ये बदलाव किसने किए। शिक्षा मंत्री प्रहलाद जोशी ने आज शिक्षा मंत्रालय के अधिकारियों के साथ स्कूलों के लिए राष्ट्रीय मानसिक स्वास्थ्य और कल्याण नीति के मसौदे पर चर्चा की। श्री जोशी ने सोशल मीडिया पोस्ट में बताया कि सरकार देश के शिक्षा तंत्र में मानसिक स्वास्थ्य और कल्याण को एक अहम हिस्सा बनाने के लिए प्रतिबद्ध है। भारतीय जनता पार्टी ने उत्तर प्रदेश में राज्यसभा चुनाव के लिए 8 उम्मीदवारों की घोषणा कर दी है। पार्टी की केंद्रीय चुनाव समिति ने धर्मपाल सिंह, राधाकांत ओझा, प्रकाश पाल, विद्यासागर सोनकर, गोपी कृष्ण पांडे, प्रियंका रावत, राम प्रताप सिंह चौहान और श्रुति गंगवार के नाम को स्वीकृति दी। मौसम विभाग ने कर्नाटक, केरलम, माहे, तमिलनाडु, पुदुचेरी और कराईकाल में कल तक मूसलाधार वर्षा की संभावना व्यक्त की है। उत्तराखंड, तेलंगाना, पश्चिम बंगाल के तराई वाले क्षेत्र और लक्षद्वीप में भी कल तक बारिश की संभावना है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला शिक्षार्थी अनुष्ठने आज ष्ठ श्रेणी विज्ञान পদার্থের পৃথকীকরণ সম্পর্কে পাঠিয়ে দিচ্ছেন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ ভৌমিক।
2: আজ আমরা জানব ষষ্ঠ শ্রেণীর পদার্থের পৃথকীকরণ সম্পর্কে। তো তোমরা যারা দূরে রেডিও সেটের কাছে বসে আছো, তোমাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তোমরা জানো যে বিভিন্ন ধরনের পদার্থ আছে, কঠিন, তরল, গ্যাসীয়, আরও আছে যেমন প্লাজমা, অতি তরল। তো এই যে পদার্থের পৃথকীকরণ, এই পদার্থের পৃথকীকরণটা কী করে করব আমরা, অর্থাৎ কোনটা কঠিন, কোনটা তরল, কোনটা গ্যাসীয়, এটা কী করে আমরা এগুলি পৃথকীকরণ করব, আজকের পাঠে আমরা সেই সম্পর্কে জানব। একটি পদার্থকে বিভিন্ন পদার্থের মিশ্রণ থেকে পৃথক করার অনেক উদাহরণ আছে। যেমন চা তৈরি করার সময় ছাঁকনি দিয়ে চায়ের জল থেকে চা পাতা পৃথক করা হয়। আমরা নিশ্চয়ই আমরা দেখেছি যে প্রত্যেক বাড়িঘরে বা বিভিন্ন দোকানেও চা বিক্রি করা হয়। তো যখন চা আমরা খাই বা চা যখন করা হয়, তো এই চা থেকে চা পাতাটাকে আমরা ছাঁকনি দিয়ে আমরা সেই জল থেকে পৃথক করি। তো যেমন আরও আছে, যেমন ফসল গোলাজাত করার সময় শস্যদানা বোটা হতে আলাদা করা হয় এবং দই মন্থন করে মাখন আলাদা করা হয়। এগুলি আমরা জানি যে বিভিন্নভাবে আমরা একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ কী করে আমরা আলাদা করি। তো আমরা তো এই অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আমরা জানব যে যন্ত্রের সাহায্যে তুলা থেকে বীজ কীভাবে আলাদা করা হয়। মনে করো তোমাকে একটা ঝুড়ি, মানে এক ঝুড়ি আম এবং এক এই এক ঝুড়ির মধ্যে আমও আছে আবার পেয়ারাও আছে। তো তোমাকে যদি বলা হয় যে তুমি এই দুটোকে কী করে পৃথক করবে, এটা আমরা জানি যে আমগুলোকে সরিয়ে ফেললে বা আমগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে ফেললে যেটা পড়ে থাকবে সেটাই পেয়ারা। তো যে কোনো এক প্রকার ফল তুলে নিয়ে এক আলাদা পাত্রে রাখবে, তাই তো? হ্যাঁ। তবে একটা জিনিস কি, যেমন আমরা দেখো তোমাদের বইয়ের যে পৃষ্ঠা আছে, 15 পৃষ্ঠা, সেখানে দুধ বা দই মন্থন করে মাখন তোলা হয়, এটা হয়তো আমরা অনেকেই আমরা শহরে যারা আছি তারা হয়তো এই ব্যাপারটা হয়তো ক্লিয়ার না, তবু আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে বিভিন্ন মুভি বা বিভিন্ন ভিডিওতে বা ইউটিউবেও আমরা অনেক সময় দেখি যে গ্রামে বা বিভিন্ন জায়গায় কী করে আমরা দই বা দুধ মন্থন করে, হ্যাঁ, তা থেকে আমরা কী করে মাখনটাকে পৃথক করি। এই একটি কাজ খুব সহজ, কিন্তু আম বা পেয়ারা থেকে

কে আরও ছোট জিনিস যদি আমরা পৃথক করতে চাই তাহলে কিভাবে করব? মনে করো তোমাকে এক গ্লাস বালি মিশ্রিত লবণ দেওয়া হলো। কি দেওয়া হলো? বালি মিশ্রিত লবণ। মিশ্রণ থেকে হাত দিয়ে বালির দানা বা লবণ পৃথক করার চিন্তা করো অসম্ভব। কিন্তু দেখো একটা জিনিস কি, সারণীর প্রথম স্তম্ভে দেখো তোমাদের বইতে যে পৃষ্ঠায় অর্থাৎ 15 নম্বর পৃষ্ঠায় যে আছে যে চাল থেকে নুড়ি পাথর পৃথক করা, হ্যাঁ, কি উদ্দেশ্যে আমরা পৃথক করি? দুটি ভিন্ন ভিন্ন প্রয়োজনীয় উপাদান পৃথক করা। পৃথকীকৃত উপাদানগুলি কি আমরা কি করি, যে কঠিন উপাদানগুলি আমরা ফেলে দেই। অর্থাৎ আমরা যে বাজার থেকে যে চাল কিনি, সে চাল যখন রান্না করে যখন আমরা ভাত খাই, তার আগে এই চালটাকে আমরা ভালো করে বেছে নেই বা একটা পৃথকীকরণ করি, সেটার মধ্যে কোনো রকম কোনো বালি কাকর কোনো কিছু আছে কি না। হ্যাঁ, তো সেগুলোকে আমরা, যেগুলি আমাদের প্রয়োজন নেই সেগুলি আমরা ফেলে দিই, দিয়ে আমরা চালটা রান্না করি। যেমন মাখন পাওয়ার জন্য দুধ মন্থন করা, অপ্রয়োজনীয় উপাদানগুলি বের করা, যেমন ভেজাল জিনিস যদি থাকে ভেজাল জিনিসগুলো ফেলে দিই। হ্যাঁ, আমরা চা পাতা পৃথক করা, অর্থাৎ ভেজাল বা ক্ষতিকর উপাদানগুলি সেগুলো আমরা ফেলে দিই। তো দেখো তোমাদের 16 পৃষ্ঠায় কিন্তু আছে, যেমন কোনো দ্রব্য ব্যবহার করার আগে এর সাথে ক্ষতিকারক বা অব্যবহৃত বা অব্যবহার্য কোনো পদার্থ যদি মিশ্রিত থাকে সেগুলোকে আমরা ফেলে দিই, যেগুলি আমাদের অপ্রয়োজনীয়। যেমন অনেক সময় পৃথকভাবে ব্যবহৃত প্রয়োজনে বিভিন্ন উপাদান আমরা আলাদা করে নেই, যাদের পৃথক করতে হবে তারা বিভিন্ন আকারের বা ভিন্ন জাতের হতে পারে, এরা কঠিন তরল বা ঘেঁষেও হতে পারে। তাহলে যদি বিভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ একত্রে মিশে থাকে তাহলে আমরা কি করে পৃথক করব? দেখো পৃথকীকরণের পদ্ধতি, মিশ্রিত পদার্থের পৃথকীকরণের কিছু সহজ পদ্ধতি আমরা এখন আমরা আলোচনা করব। এর কিছু কিছু তোমরা তোমাদের দৈনন্দিন কাজ দেখে এসেছো, যেমন হাত বাছাই, হ্যান্ড পিকিং, দোকান থেকে 100 গ্রাম আস্ত ছোলা কিনে আনো, এগুলো একটি কাগজের উপর ছড়িয়ে দাও। তুমি কি কাগজটির উপর শুধু ছোলা দেখতে পাচ্ছ? এর মধ্যে কি পাথরের টুকরো, ভাঙা ডালের দানা এবং অন্য কোনো শস্যের কণা আছে? এখন হাতের সাহায্যে পাথরের টুকরো, ভাঙা ডালের দানা প্রভৃতি যেগুলো আছে, যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলোকে আমরা পৃথক করব। এই হাত বাছাই পদ্ধতিতে গম, চাল, ডাল, অপেক্ষাকৃত বড় আকারের ভেজাল পদার্থ যেমন কাকর, পাথরের টুকরো প্রভৃতি আলাদা করা যেতে পারে। ভেজালের পরিমাণ কম থাকলে হাত বাছাই একটি সুবিধাজনক পদ্ধতি। এটা গেল কি, হ্যান্ড পিকিং, যাকে আমরা বাংলাতে বলি হাত বাছাই। তারপর আমরা পড়ব মাড়াই অর্থাৎ থ্রেশিং সম্পর্কে। ফসল কাটার পর গমের বা ধানের আটি থেকে শস্যের দানা পৃথক করার আগে এগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হয়। ওই আটিগুলো থেকে কৃষকেরা কিভাবে শস্যের দানা পৃথক করে? গাছ থেকে আম বা পেয়ারা কোনো একজন তুলে নিতে পারে, কিন্তু শস্যদানা আম বা পেয়ারা থেকে অনেক ছোট, কাজেই শস্যদানাকে আটি থেকে কেমন করে পৃথক করবে? যে পদ্ধতিতে আটি থেকে শস্যদানা পৃথক করা হয় তাকে মাড়াই বলে। যে পদ্ধতিতে আটি থেকে শস্যদানা পৃথক করা হয় তাকে আমরা কি বলি, মাড়াই। হ্যাঁ, এই পদ্ধতিতে আটিগুলোকে আছড়িয়ে বা পিটিয়ে শস্যদানা আলাদা করা হয়। কোনো কোনো প্রকার বলদের সাহায্যে এই মাড়াই কাজ করা হয়। বেশি পরিমাণে শস্যদানা মারানোর জন্য যন্ত্র ব্যবহার করা হয়। তাইলে আমরা প্রথমে দেখলাম হ্যান্ড পিকিং বা হাত বাছাই, হ্যাঁ, তারপরে আমরা কি করলাম, থ্রেশিং বা মাড়াই। এখন আমরা পড়ব ঝাড়াই সম্পর্কে, হ্যাঁ, উইনোয়িং যাকে বলা হয়। শুকনো বালির সাথে কাঠের গুঁড়ো বা শুকনো পাতার গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করো। আমি আবারও বলছি, শুকনো বালির সাথে কাঠের গুঁড়ো এবং শুকনো পাতার গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করো। এই মিশ্রণকে একটি থালা অথবা কাগজের উপর রাখো। মিশ্রণটি ভালো করে লক্ষ্য করো, এখানে ভিন্ন অর্থাৎ দুটি ভিন্ন উপাদানকে কি সহজে পৃথক করা যাবে? উপাদানগুলো কতগুলোর আকার কি একই রকমের? উপাদান দুটিকে কি হাত বাছাই পদ্ধতিতে পৃথক করা সম্ভব? না। এবার মিশ্রণটিকে একটি খোলা জায়গায় নিয়ে যাও এবং তুমি একটি উঁচু জায়গায় দাঁড়াও। তোমার কাঁধের উপর উচ্চতার মিশ্রণ সহ থালাটি বা কাগজটি সামান্য কাত করে ধরো, যাতে মিশ্রণটি ধীরে ধীরে গড়িয়ে পড়তে পারে। কি হচ্ছে দেখো,

এটা আমি আবারও বলছি, তোমাদের অনেক সময় যে বাড়িতে যে আমরা অনেক সময় আমাদের বাড়ি ঘরে বা গ্রামেগঞ্জে অনেক সময় বলা হয় কোলা, কোলা বলা হয়, কোলা দেখেছো তো তোমরা? হ্যাঁ, কোলা হচ্ছে যেমন দেখবে মা বা দিদি ভাই বা যারা আছে ঘরে যারা আছে তারা অনেক সময় দেখা যায় যে চাল বা যে কোনো ধরনের গম বা তোমার ডাল এ সমস্তগুলির মধ্যে যদি কোনো কিছু মিশ্রিত থাকে সেগুলিকে আমরা যেমনভাবে আমরা আলাদা করি, এমনভাবে মনে করো ধানের সাথে মনে করো অন্য কিছু মিশ্রিত আছে, তাহলে আমরা কী করবো এগুলোকে নিয়ে একটু উঁচু জায়গায় ওই যে কোলা বা একটা পাত্র সাহায্যে উপর থেকে আমরা আস্তে আস্তে ফেলবো। আস্তে আস্তে ফেললে পরে দেখা যাবে কি যে যেগুলো হালকা জিনিস আছে সেগুলো বাতাসে একটু দূরে গিয়ে পড়ছে আর যেটা ভারী আছে এটা নিচে পড়ছে, সেভাবে আমরা পৃথক করি। এবার মিশ্রণটাকে একটি খোলা জায়গায় নিয়ে যাও এবং তুমি একটু উঁচু জায়গায় দাঁড়াও, তোমার কাঁধের সমান উচ্চতার মিশ্রণ সহ থালাটি বা কাগজটি সামান্য কাত করে ধরো যাতে মিশ্রণটি ধীরে ধীরে গড়িয়ে পড়তে পারে। কি হচ্ছে, বালি এবং কাঠের গুঁড়োর অথবা গুঁড়ো উভয় কি একই উচ্চতায় বা একই জায়গা থেকে পড়ছে? কিছু উপাদান কি বাতাসে একটু দূরে ভেসে যাচ্ছে? বাতাস কি ওই দুটো উপাদানকে পৃথক করতে পেরেছে? এভাবে মিশ্রণের উপাদানগুলোকে আমরা পৃথক করার পদ্ধতিকে বলা হয় ঝাড়াই। বায়ুপ্রবাহের সাহায্যে কোনো মিশ্রণের হালকা এবং ভারী উপাদানগুলোকে পৃথক করতে ঝাড়াই পদ্ধতি ব্যবহার করা হয়। শস্যদানা থেকে হালকা খোসা পৃথক করতে কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করে থাকে। এরপরে দেখো চালনি দিয়ে চালা, যাকে আমরা সেভিং বলি। অনেক সময় আমরা ময়দা দিয়ে খাবার তৈরি করি, তখন ময়দাতে থাকা ময়লা গমের ভুষি দূর করতে চালনি ব্যবহার করা হয়, এগুলিকে বলা হয় সেভিং। হ্যাঁ, এইভাবে আমরা এরকম যেগুলো একটু শক্ত বা কঠিন পদার্থ আছে এগুলোকে আমরা আস্তে আস্তে এগুলোকে আমরা আলাদা করতে পারি। আবার দেখো অনেক সময় যখন কোনো বিল্ডিংয়ের কাজ চলে তখনও দেখা যায় যে এখানে যে বালির সাথে যদি অন্য কিছু জিনিস মিশ্রিত থাকে তারা চালনি দিয়ে ওই জিনিসগুলোকে সরিয়ে দেয়। আবার অনেক সময় চিপসের ক্ষেত্রেও তারা এটা ব্যবহার করে। এবার আসি আমরা মিশ্রণের উপাদানগুলিকে বিভিন্ন আকারের হয় চালনি দিয়ে ব্যবহার করে এদেরকে পৃথক করা হয়। এখন আমরা জানবো থিতানু, সেডিমেন্টেশন যাকে আমরা বলি, আশ্রাবণ ডিসেন্টেশন এবং পরিশ্রাবণ অর্থাৎ ফিল্ট্রেশন। অনেক সময় হাত বাছাই এবং ঝাড়াই পদ্ধতিতে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা সম্ভব নাও হতে পারে, যেমন ধুলি অথবা মাটির ন্যায় হালকা অপদ্রব্য চাল এবং ডালে মিশে থাকে। রান্নার পূর্বে এদের চাল এবং ডাল কি থেকে কিভাবে আমরা পৃথক করতে পারি? চাল এবং ডাল রান্নার আগে ভালো করে ধুয়ে নেওয়া হয়। চাল এবং ডাল ধোয়ার সময় ধুলিকণা মাটি জলে ভেসে যায়, অনেক সময় নিচেও থিতে সেখানে পড়ে থাকে, সেগুলোকে আমরা চালনির সাহায্যে আমরা পৃথক করতে পারি ধুলিবালি কণাগুলোকে। তো একে অন্যের দেখো তাইলে আমরা যেমন এখন আরও কিছু মিশ্রণের উদাহরণ আমরা দিতে পারি, যেমন থিতানু এবং আশ্রাবণ প্রক্রিয়া মিশ্রণের উপাদানগুলোকে আমরা কি করে পৃথক করব। একে অন্যের সঙ্গে মিশে না এরূপ একটি তরলের মিশ্রণ থেকে একই নীতি ব্যবহার করে তরল দুটিকে আমরা পৃথক করতে পারি। যেমন তেল এবং জল যদি মিশ্রিত থাকে তাহলে দেখবে তেলটা উপরে ভেসে থাকে জলটা নিচে থাকে যেটা ভারী আছে। তারপর এখন দেখো আমরা দেখো কাজ পাঁচ, পুকুর বা নদী থেকে কিছু কর্দমাক্ত জল সংগ্রহ করো, যদি তা না পাও তবে একটি গ্লাসে কিছু জল দিয়ে তাতে কিছু মাটি মিশিয়ে দাও, আধ ঘন্টা পর দেখবে গ্লাসটির জল, ভালো করে পর্যবেক্ষণ করে দেখো কি দেখলে, অর্থাৎ গ্লাসের তলায় কিছু কিছু মাটি থিতিয়ে পড়ছে, কেন? এই প্রক্রিয়াটিকে তুমি কি বলবে? জল না নেড়ে গ্লাসটি এখন সামান্য কাত করে উপর থেকে জল অন্য একটা গ্লাসে নাও, এই প্রক্রিয়াটিকে তুমি কি করবে? দ্বিতীয় গ্লাসে নেওয়া জল এখনো কি ঘোলাটে বা বাদামি রঙের? এবার এটা পরিশ্রাবণ করো, চায়ের ছাঁকনি এখানে কার্যকরী হবে। চলো এবার আমরা একটি কাপড়ের টুকরো ব্যবহার করে ওই জল পরিশ্রাবণ করে কাপড়ের টুকরোতে সুতার মাঝে কিছু সূক্ষ্ম ছিদ্র থাকে, কাপড়ের ওই সূক্ষ্ম ছিদ্রগুলো ছাঁকনি রূপে ব্যবহার করা হয়। এরপর যদি জল ঘোলাটে থাকে তাহলে আরও ছোট ছোট ছিদ্র ছাঁকনি ব্যবহার করতে পারো। এইভাবে আমরা ধীরে ধীরে ধীরে ধীরে এটার থেকে পরিশ্রিত জল আমরা পেতে পারি, যাকে আমরা ফিল্ট্রেশন বলি। এখন আমরা জানবো বাষ্পীভবন সম্পর্কে। বাষ্পীভবন, একটি বিকারে কিছু জল নিয়ে তাকে উত্তপ্ত করো, জল ফুটতে দাও, তুমি যদি আরও তাপ দিতে থাকো তাহলে কি এই জল

বাষ্পে পরিণত হয়ে সম্পূর্ণভাবে উবে যাবে। এখন অন্য একটি বিকারে জল দিয়ে তাতে 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নাও। জলের রঙের কি কোনো পরিবর্তন দেখতে পাও? নাড়ানোর পর বিকারে কি তুমি লবণ দেখতে পাচ্ছ? লবণযুক্ত জল সহ বিকারটি উত্তপ্ত করো, জলকে ফুটিয়ে উবে দাও। দেখবে সেখানে জল যদি থাকে তো জলটা বাষ্পীভূত হয়ে যাবে, আর যেটা লবণ থাকবে সেই লবণটা নিচে থিতিয়ে পড়বে। এভাবে আমরা বাষ্পীভবনের মাধ্যমেও আমরা কোনো কিছু পৃথক করতে পারি। আচ্ছা, এবার যেমন আমরা যে লবণ খাই, তোমরা তো জানো যে এই লবণটা কোত্থেকে আসে, অর্থাৎ সমুদ্রের যে জল, তোমরা দেখবে গুজরাট, রাজস্থান এ সমস্ত জায়গায়, হ্যাঁ, যেখানে লবণ সেখানে কি করে তারা এরকম ক্যানেলের মাধ্যমে সমুদ্র থেকে জলটাকে ক্যানেলের মাধ্যমে অনেক দূর দূরান্ত পর্যন্ত নিয়ে যায়। সেখানে জলটাকে একদম পুকুরের আকারে থাকে বা জেলের আকারে থাকে, সেখানে জলটাকে শুকিয়ে সেখান থেকে লবণটা পৃথক করা হয় এবং সেই লবণটাকে আবার বিভিন্ন কোম্পানি সেখানে তার কোম্পানিতে নিয়ে গিয়ে নতুনভাবে আবার রিফ্রেশ করে এটা বাজারজাত করে যেটা আমরা খাই। তো এইভাবে আমরা তো জানবো যে লবণ যে আমরা খাই এটা আমরা দেখলাম। এখন দেখো এই যে 7 নম্বর কাজ, বালি এবং লবণের একটি মিশ্রণ নাও। আমরা এগুলোকে কিভাবে পৃথক করব? আগে আমরা জেনেছি যে হাত বাছাই পদ্ধতিতে এদেরকে আলাদা করা সম্ভব নয়। এখন একটি বিকারে এই মিশ্রণটি নিয়ে তাতে কিছু জল দাও, কিছু সময়ের জন্য বিকারটি এক পাশে রেখে দাও। বালি কি বিকারে তলায় থিতিয়ে পড়ছে, বালি আশ্রাবণ মাধ্যমে সেটা আস্তে আস্তে কিন্তু থিতিয়ে যাবে। সমস্ত জল বাষ্পীভূত হওয়ার পর কেটলির ভিতর লবণ পড়ে থাকবে। এভাবে আমরা দেখি জল কি কোনো পদার্থের ওই কোনো পরিমাণে দ্রবীভূত করতে পারে। হ্যাঁ, জলের মধ্যেও কিন্তু অনেকগুলো আণুবীক্ষণিক কিন্তু ফাঁকা থাকে। যখন আমরা তার মধ্যে লবণ বা চিনি দেই তখন এটা আস্তে আস্তে কি হয়, দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ এটা ফাঁকাতে গিয়ে প্রবেশ করে। এখন আমরা লাস্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু সামনে মানে চলে আসছে এবং পরীক্ষাতে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন সেখানে থাকবে যে সেভিং কি, হ্যাঁ, তোমার সেখানে আশ্রাবণ প্রক্রিয়া কি, ফিল্ট্রেশন কি, এই ধরনের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আমরা এখন আজকে আমরা যা যা শিখলাম, বিশেষ কতগুলি শব্দ যেমন মন্থন, মন্থন, আশ্রাবণ, পরিশ্রাবণ, সম্পৃক্ত লবণ, এই যে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণটা কি? সম্পৃক্ত দ্রবণটা হচ্ছে যে একটা গ্লাসের মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম বা পরিমাণ মতো চিনি দিলাম, দিয়ে যদি একটাকে আঠি দিয়ে নাড়ি এটা আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু তুমি একটু দিচ্ছ, দ্রবীভূত হয়ে যাচ্ছে, আর একটু দিচ্ছ, দ্রবীভূত হয়ে যাচ্ছে, তাহলে এটা কি কন্টিনিউ এরকম চলতে থাকবে? না, একটা সময় দেখবে যেখানে আর একটু ছোট একটা গ্রেনিউলস যদি তুমি দাও দেখবে আর দ্রবীভূত সেটা হচ্ছে না। তাহলে কি এটা, ওই যে এটা দেওয়ার, এটা যখন তুমি দেবে দেওয়া মাত্রই দেখবে এটা নিচে থিতিয়ে পড়বে, অর্থাৎ এটা আর নিতে পারছে না। এই যে এটা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে দ্রবণটা আছে এটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। তাইলে মারায়ও জানলাম, ঘনীভবন জানলাম, বাষ্পায়ন জানলাম, হাত বাছাই আমরা হাত দিয়ে যেটা করি, থিতানুও আমরা জানি যে ওই যে বালি এবং জল মানে সেখানে বালিটা থিতিয়ে পড়ছে। হ্যাঁ, তো আমরা আজকে যা যা শিখলাম যে হাত বাছাই, ঝাড়াই, চালনি দিয়ে চালা, থেতানো, আশ্রাবণ, পরিশ্রাবণ, এই পদ্ধতিগুলোকে সাহায্যে মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করা যায়। তুষ এবং নুড়ি, পাথর, শস্যদানা থেকে হাত বাছাই পদ্ধতিতে আমরা পৃথক করতে পারি। ভারী দানা থেকে তুষ, ঝাড়াই পদ্ধতিতে আমরা পৃথক করতে পারি। বালি এবং জলের মিশ্রণ থেকে ভারী বালির কণা নিচে থিতিয়ে পড়ে এবং জল আশ্রাবণ পদ্ধতিতে আলাদা করা যায়। জলে অর্থাৎ আমরা যে তরলের বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে আমরা বলবো বাষ্পীভবন। একটি দ্রবণ তখনই সম্পৃক্ত হবে যখন এতে আর অধিক দ্রাবক দ্রবীভূত হচ্ছে না। দ্রাবক বলতে আমরা তাকে বলবো যেমন দ্রাবক মানে কি, দ্রাবক যেমন মনে করো যেখানে লবণ বা চিনি এগুলি হচ্ছে দ্রাবক। তাপ দিয়ে অধিক পরিমাণ দ্রাবক দ্রবণে পরিণত করা যায়। নির্দিষ্ট পরিমাণ জল বিভিন্ন পরিমাণ দ্রাবক দ্রবীভূত হতে পারে। তো এরকম ভাবে পরীক্ষা যদি তোমাদের আসে যে দ্রাবটা কি, একটা দ্রাবের উদাহরণ দাও, তাহলে দ্রাবক বলতে আমরা কি বুঝবো, ওই যে লবণ চিনি এগুলি হচ্ছে দ্রাবক যেটা কোনো দ্রবণে দ্রবীভূত হয়। তাহলে তোমাদের পরীক্ষা তো সামনে চলে এসছে, তোমাদের যারা স্টুডেন্টরা যারা আজকে রেডিও সেটের পাশে বসে আছো, তোমরা খুব মনোযোগ সহকারে এই পাঠটা আজকে খুব শুনেছো, দেখেছো যে কিভাবে আমরা বইটাও লক্ষ্য করেছো যে আমরা কি করে আমরা এটা পড়বো। হ্যাঁ, সামনে পরীক্ষা, তোমরা ভালো করে পড়বে। তাহলে যারা রেডিও সেটের কাছে বসে আছো তাদেরকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা দূরের বন্ধুরা যারা আছো যারা রেডিও সেটের পাশে বসতে পারোনি তোমাদেরকেও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করলাম।

শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে পদার্থের পৃথকীকরণ সম্পর্কে পাঠ দিলেন চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ ভৌমিক।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর, পরে শুনবেন আসরের লোকগীতি শিল্পী রাখাল দাস বাউল। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 আধুনিক গানের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বপন বসুর কণ্ঠে, রাত 9:30 আধুনিক গানের শিল্পী আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী কিশোর কুমার। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে।

দু-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায়। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 83%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: ಆಕಾಶವಾಣಿ ಆಗುತ್ತಲ.
1: মিষ্টি তো আমাদের সময় হতো,
2: তা তো ফিরে জন্য নিজের সময়।
3: রোম্যান্স তো আমাদের সময় হতো,
2: পেমেন্টও সেই সময়ের। আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি,
4: আপনি
2: আসুন একটা সেলফি নি, এটা আমাদের সময় কার্ড। আরবিআই এ কথা বলে,
5: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
6: অন্যদেরও শিখিয়ে দিন।
0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আমি সমর আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক চাষ। আসলে আমাদের এই যে বিষয়টা প্রকৃতির সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে। প্রাকৃতিক চাষ বললেই একটা প্রকৃতি গন্ধ কিন্তু লুকিয়ে থাকে, অর্থাৎ প্রকৃতিতে সব কিছু বেড়ে ওঠা, তাই তো? তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সঙ্গে বলার জন্য রয়েছেন রাজ্য সরকারের কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উৎপল গিরি। নমস্কার ডক্টর গিরি।
1: নমস্কার,
0: আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: আজকে আমরা এই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেখানটায় যদি আমি একেবারে সংক্ষেপে একটা কথা বলি, সেটা হচ্ছে মাটিকে খাওয়াও গাছকে নয়, আপনি কি বলবেন?
1: হ্যাঁ, এটা একদম সঠিক কথা বলেছেন যে আমরা আজকের যে মানে আমাদের যে বিষয়বস্তুটা আছে যে প্রাকৃতিক চাষ বা ন্যাচারাল ফার্মিং, মানে আমরা মাটিকে বা আমাদের পরিবেশটাকে কিভাবে আমরা সঠিকভাবে মেনটেন করতে পারব, সেটাই হচ্ছে আমাদের এই চাষের মুখ্য উদ্দেশ্য। তো এই চাষটাকে উদ্দেশ্য এটাই যে আমরা প্রকৃতিকে কোনোভাবে যাতে যত ডিস্টার্ব করা না যায়। তো সেইভাবে তো আমরা প্রকৃতিকে বহু বছর ধরে বিভিন্নভাবে ডিস্টার্ব করছি, তো কিন্তু আমাদের ডিস্টার্ব করতে আমরাও বাধ্য হচ্ছি, কারণ কি আমাদের খাবারের যোগান দরকার। তো সেই যে খাবারটা পেতে গেলেও প্রকৃতিকে যে ডিস্টার্বেন্সটা করছি সেই ডিস্টার্বেন্সটা যতটুকু সম্ভব কম করানো কিংবা না করা, কিংবা প্রকৃতির মতো করে আমরা চাষবাস যদি করি সেটাই হচ্ছে আমরা প্রাকৃতিক চাষ বলছি। তাতে সেখানটা শুধুমাত্র মাটি আছে প্লাস আমাদের যে এনভায়রনমেন্ট আছে, যেটা আছে মানে আমাদের যে বৈচিত্র্য আছে, মানে বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটি আছে, সেটাকেও কীভাবে মেনটেন করা যায় সেটার উদ্দেশ্যও কিন্তু এই চাষের উদ্দেশ্য। মানে একদম মানে যে কথা বলতে গেলে মানে আমরা প্রাকৃতিক উপায়ে কিভাবে বা একদম ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে চাষবাস করতো কোনোভাবে ডিস্টার্বেন্স না করে,
0: এটাই প্রকৃতিকে কোনো রকম আমরা ডিস্টার্ব না করে যে চাষটা করব, ন্যাচারাল ফার্মিং যেটা, তো সেটাই তো
1: প্রাকৃতিক চাষ।
0: তো এই জায়গায় আমি শুরুতেই যেটা বলছিলাম যে মাটিকে খাওয়াও গাছকে নয়, অর্থাৎ মাটি যদি আমরা ঠিক রাখতে পারি গাছ তো নিজে থেকেই
1: খাওয়াবে।
0: হ্যাঁ, বন জঙ্গলে এখনও যে সমস্ত গাছগাছরা রয়েছে যেগুলো থেকে আমরা ঔষধ
1: পাই,
0: হ্যাঁ ঔষধি গাছ রয়েছে ঔষধ পাই, ওগুলো তো নিজে থেকেই হচ্ছে। হ্যাঁ,
1: তো সেই যে মানে প্রিন্সিপাল বা জঙ্গলের যে মূল নীতি গাছ বেড়ে ওঠার, সেই প্রিন্সিপালটাকেই এই চাষ পদ্ধতিতে ফলো করা হয় বা ফলো করা উচিত বা ফলো করা হচ্ছে। আর কিন্তু কথা হচ্ছে যে আমরা জঙ্গলে যে রেটে আমরা যে উৎপাদনটা পাবো সেই রেটে যদি আমরা মানে চাষবাস করি, সেইভাবেই যদি চাষবাস করি, তাহলে আমাদের এই যে বাড়তি পপুলেশান সেটাকে আমরা খাওয়াতে পারবো না, প্রোডাকশানটা সেটা পারবো না। তাহলে আমাদের কি কী করতে হবে, মানে জঙ্গলে যেইভাবে চাষবাস হচ্ছে, যেইভাবে তাদের এনভায়রনমেন্টটা মেনটেন হচ্ছে, সেইভাবে এনভায়রনমেন্টটা মেনটেন করতে হবে, কিন্তু একটু ফাস্টার রেটে, মানে একটু বেশি গতিতে।
0: একদমই। হ্যাঁ, এবং সেটা করতে গেলে যেটা আমাদের করতে হবে, এখানটা কোনো রকমের রাসায়নিক আমরা ব্যবহার করতে
1: পারি,
0: সম্পূর্ণরূপে যেটা রয়েছে গোমূত্র কিংবা গোবর কিংবা জৈব সার।
1: এবং আরও মানে
0: জৈব কীটনাশক
1: আরও হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের কি বলে প্রকৃতিগতভাবে বিভিন্ন ঔষধি আছে বা বিভিন্ন কি বলে অনেক কম্পোনেন্ট আছে যেগুলো আমরা এই চাষের ক্ষেত্রে ব্যবহার করব। তো মুখ্য উদ্দেশ্য আপনি যেটা বললেন যে সয়েল মাটিকে খাওয়াও, মাটিকে খাওয়ানো বলতে মাটিতে যে পরিমাণ সার দিলেই যে মাটি খাবে তা নয়। তো আমরা সারটা দেওয়ার পরে যেরকম সেটাকে আমরা মাটিতে তৈরি করতে হবে, যেটা হচ্ছে গাছের উপযুক্ত হিসাবে। তো এই যে গাছে আমরা যখন কোনো কিছু সার দিই, জৈব সার হোক কি রাসায়নিক সার, যখন মাটিতে দিই, দেওয়ার পরে সেইটাকেই

0: কিন্তু গাছ সরাসরি নিতে পারে না, তাকে অ্যাকচুয়ালি কনভার্ট করে হচ্ছে কনভার্ট করে গাছের অ্যাভেলেবল ফর্মে নিতে হয়, ফর্মে নেয় গাছ। তো এই যে কনভার্সনটা, এই কনভার্সনটা কে করে না, মানে মাটির মধ্যে অনেক রকমের উপকারী জীবাণু আছে, এই জীবাণুগুলোই কিন্তু এই কনভার্সন করে। যেমন আমাদের ক্ষেত্রেও আমরা যখন বাড়িতে কোনো কিছু রান্না করি, কোনো কিছু বাজার থেকে নিয়ে এসে সরাসরি তো আর আমরা সেটাকে খাই না, কাঁচা তো রান্না করি, তো সেইভাবে হচ্ছে সেইভাবে তারাও মাটিতে কিছু পরিবর্তন করে সেটাকে গাছ অ্যাভেলেবল ফর্মে নেয়, সেটাকেই আমরা মানে করে হচ্ছে মাইক্রোবস বা উপকারী জীবাণু। এখন এই যে উপকারী জীবাণুর সংখ্যা যদি আমরা যত বাড়াতে পারবো, তত আমি ফাস্টার রেটে তার অ্যাভেলেবল ফর্মে আমি পাবো।
1: সেটাই মানে প্রাকৃতিক চাষ করতে গেলে আমাদের যে সমস্ত নিয়ম রয়েছে সবগুলোকে মেনে চলতে হবে। তাহলে এই যে বলা হয় যে প্রাকৃতিক চাষ করতে গেলে উৎপাদন কমে যাবে, সেক্ষেত্রে কৃষক মার খাবে, কিংবা জনসংখ্যার তুলনায় চাষ কম হলে মানুষ খাবার পাবে না, সেই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারবো।
0: হ্যাঁ, সেটারও সমাধান পেতে পারবো। কারণ কি, মানে প্রথম কথা হচ্ছে যে আমাদের যেই রেটে আমাদের প্রোডাকশন দরকার সেই রেটে আমাদেরকে নেচারকে দিতে হবে, প্রকৃতিকে দিতে হবে, না দিলে আমি সবসময় নিতে থাকলে প্রকৃতির ভাণ্ডারও তো শূন্য হয়ে যাবে, তো আমাদেরকে সেই রেটেও দিতে হবে। দ্বিতীয় যেটা বললেন যে আমাদেরকে পপুলেশন বাড়ানোর জন্য যে খাবারটা লাগবে সেটা ঠিকঠাকভাবে রেটে বাড়াতে হবে। শুধু তাই নয়, আমরা যদি এর আগে যে আমরা যে রাসায়নিক পদ্ধতিতে ব্যবহার করি সেটা যদি কন্টিনিউয়াসলি আমরা করতে থাকি, তাহলে আমাদের যে মাটির যে উৎপাদন ক্ষমতা এতটাই কমে যাবে যে কয়েক বছর পরে ওখান থেকে আমরা জমিটা বন্ধ হয়ে যাবে, কোনো প্রোডাকশনই পাবো না, যতই সার দিই যা দিই। তাহলে আমাকে ওই ওই পরিবেশটাকে, ওই মাটিটাকে ঠিকঠাক রক্ষা করতে গেলে আমাকে বেশি পরিমাণ যে মাইক্রোবস আছে তার পপুলেশন বাড়াতে হবে। মাইক্রোবসের পপুলেশন বাড়াতে গেলে তাকে খাবার দিতে হবে, তার খাবারটা হচ্ছে আমাদের অর্গানিক ম্যাটার। এবার আমাদের যে পরিমাণ জমি আছে এবং যে পরিমাণ প্রোডাকশন লাগে, এবং সেই প্রোডাকশন করতে গেলে যে অর্গানিক ম্যাটার যে পরিমাণ লাগে সেই পরিমাণ সাপ্লাই বা তৈরি আমরা করতে পারবো না, তাহলে তার অল্টারনেটিভ উপায়ে আমাদেরকে প্রাকৃতিক উপায়ে তাকে সাপ্লাই দিতে হবে। সেটাই হচ্ছে এখানটায় বিভিন্ন পদ্ধতি যেগুলো আছে সেগুলোকে আমরা মানে এর মধ্যে এনগেজ করি, যাতে আমরা ওই পরিমাণ খাওয়ারটা তারা যাতে পেতে পারে।
1: আপনি কেন প্রাকৃতিক চাষের প্রয়োজন সেটা নিয়ে একটু বলছিলেন, শুধু মাটি যে বন্ধা হয়ে যাবে তা নয়, আমার মনে হয় তার সঙ্গে কিন্তু আরো অনেক কিছুই জড়িয়ে রয়েছে, যেমন জল দূষণ,
0: জল দূষণ, বায়ু দূষণ, মানে এনভায়রনমেন্ট, প্রকৃতি পুরো নষ্ট হয়ে যাবে, প্রকৃতিটা নষ্ট হয়ে যাবে। তো সেটাকে বন্ধ করার জন্য এখন যেটা নতুন আগে মাঝখানে এসেছিল অর্গানিক ফার্মিং, মানে জৈব চাষ, কিন্তু জৈব চাষ করতে গিয়ে লাভজনক সেরকম হচ্ছে না, কারণ যে পরিমাণ জৈব সার লাগছে সেই পরিমাণ সাপ্লাই পাওয়া যাবে না পুরো, যদি এক নম্বর। দ্বিতীয় নম্বর, সে তার যে কস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপরে হঠাৎ করে আমরা যদি জৈব সারের জৈব চাষে যাই অনেকটা প্রোডাকশনও কমে যেতে পারে। সেক্ষেত্রে এখন ধীরে ধীরে জৈব চাষটাকে একটু কম করিয়ে বা জৈব চাষের অল্টারনেটিভ হিসেবে এখন প্রাকৃতিক চাষটাকে আনা হচ্ছে।
1: জৈব চাষ আর প্রাকৃতিক চাষের মধ্যে তফাতটা কোন জায়গায়?
0: তফাতটা এই জায়গাটাতে অ্যাকচুয়াল যদি মানে প্রিন্সিপালি দেখা হয়, আমি বললাম যে প্রাকৃতিক চাষ মানে একদম জঙ্গলের পরিবেশের মতো, মানে কোনো কিছু ডিস্টার্ব করা যাবে না, কিন্তু জৈব চাষের ক্ষেত্রে আমি ডিস্টার্ব করতে পারি। যেমন ডিস্টার্ব মানে আমি যেমন প্রাকৃতিক চাষের ক্ষেত্রে লাঙ্গল দিতে পারবো না, মানে ইন প্রিন্সিপাল, কারণ লাঙ্গল দেওয়া মানে আমি আমি নেচারকে ডিস্টার্ব করছি, জঙ্গলে তো কোনো লাঙ্গল ছাড়া চাষ হচ্ছে, মানে গাছপালা হচ্ছে, তাহলে কি করতে হচ্ছে। কিন্তু আমি জৈব চাষের ক্ষেত্রে লাঙ্গল দিতে পারবো, সেখানটা কোনো আমার বাধা নেই এবং দিতেই হবে,
1: ট্র্যাক্টর
0: চালাতে পারবো কি অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ করতে, কিন্তু প্রাকৃতিক চাষের ক্ষেত্রে এটা করতে পারবো না। তাহলে তাহলে কি করতে হবে, আমাকে মিনিমাম টিলেজ মানে একদম যত কম সম্ভব মানে লাঙ্গল দেওয়া বা এ করা, প্লাউ করা, সেটাকে করতে হবে। কিন্তু জৈব চাষের ক্ষেত্রে সেটা কিন্তু মানে আমি লাঙ্গল দিতে পারবো, তো সেই জন্য এখানটায় একটা এটা। দ্বিতীয় হচ্ছে যে জৈব চাষের ক্ষেত্রে কয়েকটা জিনিসের জায়গায় পার্থক্য আছে। জৈব চাষের ক্ষেত্রে আমরা উইডিং করতে পারি, আগাছা তা তুলতে পারি বা নিড়ানি দিয়ে এ করতে পারি, মেশিন দিয়ে আগাছা নিয়ন্ত্রণ করতে পারি,

0: বিভিন্ন মেশিন ব্যবহার করে মানে হারভেস্ট করতে পারি, কিন্তু জৈব চাষের ক্ষেত্রে আগাছাটা নিড়ানি দিয়ে তোলা, এই
1: প্রাকৃতিক চাষের ক্ষেত্রে?
0: প্রাকৃতিক চাষের ক্ষেত্রে আগাছাটা নিড়ানি দিয়ে বা কোনো মেশিন ব্যবহার না করে ব্যবহার করা যাবে না প্রিন্সিপালি। কিন্তু অনেক সময় হচ্ছে কি যে যখন করতে যাচ্ছে তখন যখন ফার্মার্সরা কৃষকরা করতে পারছে না তখন হয়তো হালকা ইউজ করছে, কিন্তু প্রিন্সিপালি আগাছাটাকে নির্মূল করা বা আগাছাটাকে তোলা সেটা কিন্তু আমি সেখানটা কোনো মেশিন করতে পারবো না, কিংবা আগাছাটাকে আমি তুলতেও পারবো না। প্রাকৃতিক চাষের ক্ষেত্রে আমার আগাছাটাকে মাটির মধ্যেই থাকতে হবে, সেটাকে কভার করে রাখতে হবে এবং সেটাই হচ্ছে মাটির মধ্যে মিশিয়ে দিতে হবে, সেটাই আমার
1: সার
0: জৈব সার
1: হিসেবে?
0: হিসাবে ব্যবহার হবে। কিন্তু জৈব সারের ক্ষেত্রে, জৈব চাষের ক্ষেত্রে আমরা সেখানটা উইডিং করছি বা আগাছা করছি, নির্মূল করছি। তো এরকম কিছু কিছু জিনিস আছে। কিংবা আরেকটা যেটা ইন প্রিন্সিপালি যেটা হচ্ছে যে প্রাকৃতিক চাষের ক্ষেত্রে আমরা বাইরের থেকে অন্য কোনো জিনিস কেনা মানে ইন প্রিন্সিপালি যাবে না, যেটা হবে সেটা হচ্ছে ওই ফার্মের ভেতরেই সব কিছু হবে, ফার্মের ভেতরেই সব কিছু হবে।
1: আচ্ছা,
0: জৈব চাষের ক্ষেত্রে হয়তো বাইরের থেকে অনেক কিছু জিনিস কিনতে পারে, কিন্তু জৈব চাষে যদি বাইরে থেকে কেনে তাহলে সেটা প্রফিটেবল হবে না ফার্মার্স ক্ষেত্রে। সেই জন্য প্রাকৃতিক চাষের ক্ষেত্রে আমার যাবতীয় যা কিছু জিনিস মানে লাগা মানে যে তৈরি হবে, প্রাকৃতিক যে বিভিন্ন উপাদান তৈরি করবে তার সমস্ত কিছুই কিন্তু আমার ফার্মের মধ্যে থাকে। এখন যেটা গভর্নমেন্ট সরকার করছে কি মানে ন্যাচারাল ফার্মিং মডেল ফার্ম, মানে জৈব প্রাকৃতিক চাষের মডেল ফার্ম তৈরি করছে, তাতে কি করছে না আমার যাবতীয় যত রকমের গাছপালা লাগবে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট তৈরি করতে, মানে সেক্ষেত্রে অগ্নিয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র, নিমাস্ত্র, বীজামৃত, জীবামৃত, যা কিছু লাগবে সব আমার ওই ফার্মটার মধ্যেই থাকবে। সেখানটা একটা মানে মানে গরুর গোয়াল ঘর থাকবে, তার মানে কাউডাং বা গোবর কালেকশন করা, তার গোমূত্র কালেকশন করা, সমস্ত কিছু একটা জায়গায় থাকবে। তার সঙ্গে যে সমস্ত আমরা যে গাছপালার পাতা ব্যবহার করছি সেই গাছগুলো বর্ডারে থাকবে, এবং যে গাছগুলো বিভিন্ন ধরনের ডাল বা এই সমস্ত রসুন, আদা, লঙ্কা যা যা লাগছে আমার ইনগ্রেডিয়েন্ট তৈরি করতে, তার জন্য একটা ছোট্ট জায়গায় একটা বাগান তৈরি করে রাখতে হবে।
1: আচ্ছা, এই প্রাকৃতিক চাষে আমরা মূলত কোন কোন ফসল চাষ করছি আমাদের ভারতবর্ষে?
0: ভারতবর্ষে তো এখন মেনলি মানে মানে ফসলের মানে আমরা যে কোনো ফসলে করতে পারি, এটা কোনো মানে এখনো পর্যন্ত সব ফসলের ক্ষেত্রে এখনো কোনো সাইন্টিফিক্যালি এ হয়নি, যে মানে রিসার্চ হয়নি, গবেষণা হয়নি। তো নর্মালি এখন করছে কি ধানের ক্ষেত্রে করছে, আর কিছু মিলেট ক্রপের ক্ষেত্রে করছে, আর মেজের ক্ষেত্রে করছে। এটা
1: ধান চাষ করা কি সম্ভব প্রাকৃতিক
0: ধানের
1: চাষে?
0: ক্ষেত্রে হয়তো প্রাকৃতিক চাষের সমস্ত যে প্রিন্সিপাল আছে সেটা হয়তো ফলো করছে না, সমস্ত প্রিন্সিপাল হয়তো ফলো করা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু প্রিন্সিপাল সেখানটা ফলো করছে, যে প্রিন্সিপালগুলো ধানের ক্ষেত্রে প্রযোজ্য সেখানটা আমরা সেগুলোকে ফলো করছে। তো ধান চাষের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় করছে। তো মেনলি আমাদের এই যে প্রাকৃতিক চাষটা হচ্ছে মেনলি হচ্ছে ড্রাই ল্যান্ড এরিয়াতে, যেখানটা ধান চাষটা কম হচ্ছে,
1: আচ্ছা,
0: তো সেখানটা করছে এই কারণ। তার ফলে কি হচ্ছে, ওখানটায় মেজ, মিলেট বা আদার যে সমস্ত মানে জল কম লাগে এরকম ফসলগুলো চাষ হচ্ছে, ধানটা খুব কম হচ্ছে। সেই জন্য ওই সমস্ত জায়গায় খুব একটা প্রাকৃতিক চাষ এখনো ধানের মানে ধানের জন্য খুব একটা করা হচ্ছে না, আর যে জায়গায় করছে মোটামুটি কিছু প্রিন্সিপাল ফলো করে ধানের জন্য করছে,
1: আচ্ছা, মানে প্রয়োগ প্রিন্সিপাল এখানটায় প্রয়োগ করা সম্ভব
0: সম্ভব
1: হচ্ছে না?
0: হচ্ছে না। আরেকটা যে জায়গায় ফলো করছে, যেমন ধরুন পাঞ্জাব টাঞ্জাব যে সমস্ত জায়গায় খুব সয়েল পলিউটেড হয়েছে বা জল দূষণ হয়ে গেছে, মাটিটা দূষণ
1: মাটি
0: হয়ে গেছে,
1: দূষিত হয়ে গেছে, হ্যাঁ,
0: সেই সমস্ত জায়গায় প্রাকৃতিক চাষের এফেক্টটা খুব ভালো পাওয়া যাচ্ছে, তারা হচ্ছে প্রাকৃতিক চাষটা বেশি করে করছে। তো
1: যেহেতু মাটিটা বন্ধা
0: মাটিটা
1: হয়ে
0: বন্ধা
1: গেছে,
0: হয়ে গেছে,
1: হ্যাঁ, ওই জায়গায় মাটিটাকে পুনরুদ্ধার আমাদের করতে
0: পুনরুদ্ধার
1: হবে।
0: করার জন্য তারাও উঠে পড়ে লেগেছে বা তারাই করছে।
1: ওই সমস্ত জায়গাতে তো আসলে সবুজ বিপ্লবের পর প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে
0: উৎপাদন
1: এবং
0: হয়েছে
1: সারা ভারতবর্ষ তাদের উপর নির্ভর
0: তাদের উপর নির্ভর
1: ছিল,
0: হয়েছে।
1: হ্যাঁ।
0: তো সেই জন্য এখন এই মেনলি ফলো হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, এই সমস্ত জায়গায় মানে প্রাকৃতিক চাষটাকে বেশি ফলো করা হচ্ছে বা
1: আচ্ছা, এই প্রাকৃতিক চাষের মূল উপাদানগুলো কী কী?
0: মূল উপাদান এখানটা আছে চারটা এবং পাঁচটা আছে। প্রথম যেটা হচ্ছে যে আমাদের
1: জীবামৃত,
0: বীজামৃত আছে, বীজামৃত আছে, বীজামৃতটা কি করে না বীজের সঙ্গে শোধন করে লাগানো, প্লাস এটা কি করে মাটির কিছু ওই যে জীবাণু যেগুলো উপকারী জীবাণুর

0: পপুলেশনটাও বৃদ্ধি করে, প্লাস বীজের যে রোগ আসার যে এটা প্রবণতাটা সেটাও কমিয়ে দেয়। আর
1: পরে যাতে রোগে আক্রান্ত না হয় এই জন্য বীজটাকে আগেই
0: শোধন করে নেওয়া, যেটা আমরা
1: পরবর্তী সময়ে গাছের মধ্যে রোগ না করবে না, অর্থাৎ বলতে গেলে টিকাকরণ
0: বা আমরা যেটা এখানটায় বীজ শোধন করি এমনি নর্মালি বিভিন্ন কেমিক্যালস দিয়ে, সেটা হচ্ছে বীজামৃত দিয়ে করে। আরেকটা আছে যেটা হচ্ছে জীবামৃত হয়, জীবামৃত এবং ঘন জীবামৃত। জীবামৃতটা করে কি না, আমরা যে ওই যে বললাম না মাটির কিছুটা, এখন বলা হচ্ছে কিছু জৈব সার যখন প্রয়োগ করা হচ্ছে, এখন জৈব সারের একটা প্রবলেম কি না, জৈব সার থেকে যে খাওয়ারটা গাছ পায় সেটা খুব ধীরে ধীরে জৈব সার ছাড়ে, সুতরাং যে রেটে ছাড়ে গাছ সেই রেটে যদি নিতে থাকে সেই জন্য গাছের গ্রোথ ঠিকঠাক হবে না, তার মানে তার রেটটাকে বাড়াতে হবে। সেই রেটটাকে বাড়ানোর জন্য আমি বললাম মাইক্রোবস লাগবে, সেই জন্য এই যে জীবামৃতটা যেটা আছে সেটা হচ্ছে ওই জীবাণুর যে পপুলেশন আছে সেটাকে বৃদ্ধি করে। তো সেই জন্য এটাকে মাসে দুবার করে অ্যাপ্লাই করতে হবে যাতে গাছ সঠিক পরিমাণ খাবারটা পায়। এবং এর সঙ্গে কিছু অনেকেই করে এই জীবামৃতে অ্যাকচুয়ালি মানে লংজিভিটি বা এ এক মাসের বেশি থাকে না, এক মাসের পরে এটা নষ্ট হয়ে যায়, সুতরাং এক মাস যেটাই বানানো হোক এক মাসের ভিতরে যদি ব্যবহার না করে সেটা আর ব্যবহার করা যাবে না। সেই জন্য এটাকে যদি লং টার্মের জন্য ব্যবহার করার জন্য ঘন জীবামৃত বলে একটা নতুন ইয়ে বেরিয়েছে সেটাকে অনেকে ব্যবহার করে। আচ্ছা, তারপরে যেটা আছে যে মালচিং করে, তো মালচিংটা মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের আগাছা নির্মূলটা করা, প্লাস হচ্ছে অর্গানিক ম্যাটার যেটা আছে সেটা মাটিতে বেশি পরিমাণ যাতে আসে সেটাই তাদের উদ্দেশ্য। সুতরাং মালচিং করার ক্ষেত্রে সাধারণত পলিথিন মালচিংকে অ্যাভয়েড করা হয়, তো সাধারণত মানে স্ট্র মালচ মানে খড় যেটা আছে বন যেটা আছে সেটা দিয়ে করে। আচ্ছা, আরেকটা যেটা করে কি না, কভার ক্রপস মানে বিভিন্ন ধরনের লিগিউম বা শিম্বগুচ্ছ গাছ লাগানো হয় ঘন করে যাতে ওইটা মাটিতে এমনভাবে উঠে যাতে আগাছা না উঠতে পারে, এবং তারপরে ওইটাকে জাস্ট মাটিতে মিশিয়ে দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে যখন ওটা গাছটা ঠিকঠাক হয়ে যায়। তো এটা একটা। আর নেক্সট যেটা হচ্ছে মানে ইরিগেশন বা জলসেচ যেটা ওয়াপসা বলে, তো আমরা নর্মালি ফসলের ক্ষেত্রে জলসেচটা দিই হচ্ছে বিকেলের দিকে যাতে রোদ না পায়, কিন্তু এর ক্ষেত্রে জলসেচটা দিতে হবে দুপুরের দিকে। দুপুরের দিকে দিলে কি হবে না, এই যে মাটির ভেতরে যে এয়ারটা বাতাসটা এবং জল দুটোর একটা ব্যালেন্স থাকবে, তো সেইটাকে আমরা মেনটেন করি যেটা হচ্ছে দুপুরবেলা মানে জলসেচটা দিলে। এবং আর হচ্ছে যেটা হচ্ছে আমরা যে মানে ফ্লাড ইরিগেশন দিই মানে জল বেশি পরিমাণে একসাথে দিয়ে দিই সেটা এখানটা দেওয়া যাবে না, এখানটা যদি স্প্রিংকলার বা ড্রিপ ইরিগেশন ইউজ করা হয় সেটার এটা এখানটা ফলো করা যেতে,
1: ফোটা ফোটা
0: জল যেতে যাতে মানে এয়ার যেন একদম কমপ্লিটলি না বেরিয়ে যায় সেটা একটা ফলো করা। আর এই মোটামুটি চারটা প্রিন্সিপাল ফলো করা। আর একটা যেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা রোগ পোকার নিয়ন্ত্রণ যেটা করি তার জন্য বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট বা কম্পোনেন্ট আছে, অগ্নিয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র, নিমাস্ত্র, দশপর্ণীয়ক, এই তিন চারটা নর্মালি ব্যবহার করা হয়। আর এটাও নর্মালি পোকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যেটা হচ্ছে যে অনেক সময় রোগের ক্ষেত্রেও এরকম কয়েকটা জিনিস আছে যেগুলোকে আমরা খুব ব্যবহার করতে পারি। তো
1: অর্থাৎ এখানটায় যেটা আপনার আলোচনায় আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে মাটির উর্বরতা যেমন বৃদ্ধি পায় কৃষকের খরচ অনেকটাই কমে যায়। রাসায়নিক সার কিনতে তো প্রচুর পয়সা লাগে, সেক্ষেত্রে দেখা গেল গাছের পাতা বা ঘাস এগুলোকে বচিয়ে দিচ্ছে, কিংবা মালচিংয়ের জন্য যে পলিথিনটা কিনতে হতো তার খরচাটা বেঁচে গেল, ওই জায়গাতে গাছের পাতা কিংবা আগাছা এগুলো দিয়ে দিয়ে যদি মালচিং করা হয় তো কৃষকের খরচাটা অনেকটাই কমে যাচ্ছে, ফসলের যে স্বাস্থ্য সেটাও ভালো হচ্ছে এবং পুষ্টিকর হচ্ছে। হ্যাঁ, এই উপকারিতাগুলো আমরা পাচ্ছি। সে তার পাশাপাশি সবচেয়ে বড় যে উপকারিতা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পরিবেশের
0: মানে
1: সুরক্ষা। হ্যাঁ, আমরা একটা ভালো পরিবেশ পাচ্ছি। হ্যাঁ, কারণ এই যে পরিবেশ শুধুমাত্র যে ধোঁয়ায়

0: বা কলকারখানায় নষ্ট হচ্ছে তাই তো নয়, আমরা যে সমস্ত চাষবাস করছি এগুলোর মধ্যে যখন আমরা কীটনাশক স্প্রে করছি কিংবা জৈব সারের জায়গায় আমরা
1: রাসায়নিক
0: রাসায়নিক
1: সার
0: সার
1: ব্যবহার
0: দিচ্ছি,
1: যখন করছি, হ্যাঁ
0: হ্যাঁ, সেগুলো আমরা খাচ্ছি, তাতে তো পরিবেশ নষ্ট হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে এই জৈব চাষে অনেক উপকারিতা রয়েছে, তাই তো? আমাদের সময় একেবারে শেষ, সব শেষে আপনি সংক্ষেপে কি বলতে চাইবেন, খুব সংক্ষেপে?
1: সংক্ষেপে বলবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জমি বা উৎপাদন ঠিকঠাক রাখতে হয়, যাতে জমি বন্ধ্যা না হয় বা জমির কোনো ক্ষতি না হয়, আমাদের ভবিষ্যতের পপুলেশন যারা আসবে তাদেরকেও যদি খাওয়াতে চায়, তাহলে আমাদেরকে পরিবেশটাকে ঠিকঠাক রাখতে হবে। এবং পরিবেশটাকে ঠিকঠাক রাখতে গেলে আমাদেরকে প্রাকৃতিক চাষের দিকে এগিয়ে যেতে হবে ধীরে ধীরে।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আমরা প্রকৃতির কে আমাদের প্রকৃতিকে বাঁচাতে গেলে প্রাকৃতিক চাষের দিকে আমাদের যেতেই হবে। অনেক ধন্যবাদ আবারও আপনাকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন প্রাকৃতিক চাষ এ সম্পর্কে একটি আলোচনা, এতে অংশগ্রহণ করলেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উৎপল গিরির সাক্ষাৎকার।
2: এখন শুনবেন লোকগীতি, শিল্পী রাখাল দাস বাউল।

এতক্ষণ ঘর গৃহস্থের আসরে শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন রাখাল দাস বাউল। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তাবক চেংজাগো তিনি হরনি কক বরক পান্দা পান্দা নি পুলো তিনি খানা রাজাকায় আচু আচুই নি কথমা পান্দা তিনি খানা রাজাকায় সেলেসা কথমানো সাই খানা রায় শম্ভুজ চন্দ্র দেববর্মা

0: আসো আসিনি খাটুমা পান্নাও তিনি শেলাসানে কেরাম কঠমা সাইখানার মানে শম্ভুচন্দ্র দেববর্মা
1: থাকো বউ মাসি নিসিম কাচারমানি তিনি ফাইসু পাইসু তিনি খে নেন চুন কেরাম কঠমা খানায় আসা গেলে কোতলি মাংলা থাকো তা মিঞ্চা বয়ার
2: আইনটা থাকো শুনলে তিনি জাস কে পানা কেন কথা ফাজে সাইমা খানা না
3: বরবাই মা লাইখে না সেই কেন কথা মা মান খানা নানি
2: থাকো যে নে মান মানি
3: নগ্ন তাম সানাই ছেলে রং নিন সাইখানার চিন্তা
1: ছেলে সানপান সাইখানার দি
3: আং ছেলে সাপান ওরদা ন ছেলে নাম খলাই তং নাই দি
1: ইয়া
2: থাকো
3: ম ছেলে সাপান কসু মার যাচে আনি কথা মারকে
2: বতে আবার থাকো বাহাই
3: তাই তামসে আগে ও বড়ি রান্দি মাসা তংমানি বসা মাসা পুষি তংমানি অবসালা ছেলের হম্বা ছেলের আবশ্যক ছেলের তাই সানা মতে বন মাইছুল সে তুগুই মাস আর বুমা হাবা দা থানো মাই দা তুগুই চার নাং পাইলে সগলিয়া দা বুমা খেবা সালচেকে তামুং খা বুমা ও তাই সগলিয়া সাতং বু সাতং সেদা হাইন হাবানি ফাইকাঙ্কে থুজাক সে মান ফাইকা সালচে সালনি আতে থুজাক মান খেবা বুমা ও জল যা খাতা সালচেকে এই নানা আংতাই পুষি মালিয়া থাকছে নে যেখানে মাসা ও আর থাকছে আংতাই নন চারি মালিয়া হনে আবো সালচে সালনি আপতে হানজা কাঙ্কে বব থাঙ্কা নংখরি সালচকে
2: বিয়াঙ্গ থাঙা থাকো ব
3: থাঙ্কা আয়াং দৈমা রকুঙ্গ থাঙ্গই থাংমং থাংমং থাংমং আই যে তুই পাই আসা থাঙে আয়াং থাঙে হাব তুই বখরগ থাঙে আসুগুই দং মাই তো খুঁজাকা বুমা তো বনা হাই তুগুই অকই যাইখে সারি দং মানে আবো মাসে থাংমানে সানাই গরিখে বরগ মালাইলিয়া আফরকলে চিন্তা ক্লাই যাখা থাঙ্কা থাঙে তৈমা রঙু আসুগি মগুই তঙ্গ সময়কে বিয়াংনি বাহাই আইং তৈ সাকানি খুম বারসা আকই তৈ কসগি ফাইউ ম সেলেচা ফাচ্চা নুগলাহা খুম নাইথক নুহরি দদর থাঙ্গই তৈ বাকলাই থাঙে নাহারি ফিকা ফাইবা খুম নাইথক যাক মানে উফ আফরকে ব চিন্তা হাবুকা খুম চাসে নাইথকে মনি বুফাংজানি বসক নাইথকা বোরনি বা বারি ফিকা হনাই তৈমা তন তকসাও তন তকসাও তকসামং তকসামে থাঙ্গই নুগুইখা থাংবা বড়ি মাসা নাইথক হাই বব অ খুম সাবমান যে খুম মানাই যে খুম তুই মানাই বন বসাই হাই হই বব ওয়ানসগুই বন খুম রহতা
2: অ থাকো আ খুম না বড়ি না তুই তুই কসরে রহর
3: তুই কসরে রহর ববু ক হাই মালাইন মুসুং তং হাতা হেবা সেলেজা থাং নৌখাঙ্গা তাই দা তাই আসে বড়ি নাইথক নুগুই দা আর নি ছেলে চেনি কেন কথমাকে কুসু মারসা বই নন সাও
2: থাকো বাবা শিখলা চারবা একদম
3: তাম সাই তংসলা
2: খা কবর সাই তংখনা বলে এনকে
3: খা কবর সাই নুকুন যে বার নিছে তা সাজে কলাই তংসি উনি দা হঙ্গে তাই তাম খাইছি নাই বিনু সাম দিন আগ তং বলে যে খুম তুই মানাই বরন বব সাই হনাই হঙ্গে বা সাই খানার গাতা ও নং তুব খা হঙ্গে তো আং তুম তুম তুই হিনি সামানি হঙ্গে তো আনি কক মতো নং আনি বসাইংসি নাই সেলেসা হামজাকমানি ফাইকে আফরকে ফাইয়ে বুমানাও হাজান সিম নও মা ও মা হই নুই গাইয়াং বুমা তামদিনী ফাইকাও সেলেসা থাকমানি বুমা বলি ববো আহাই বসানা থাকমানি বা নগনি আহাই কাপসুরু আহাই মকল মুক্তি কাগিয়াং আহাই ইয়াং নাহার ইয়াং নাহার তংদ তৈ সুক্রী জলিফুরসে জলিফানো বসানো বা
2: বসাবা
3: নাহারি দাও মা জ্বর কায়ং ছেলেচা ফাইগাঙ্গে বুমাবো হামজাকা ও মা হান ছেলেচা ফাইগা ব মজি তাংথন মজি তাঙিয়া তো বলে বসা
2: বসা বলে
3: ফিরক মান খানি বব হামজাক সবই দংখাতা গে ফাইতা আমলা সাপা হিমবা মাং বড়ি তুই ফিগা হাই অং ছেলের ব সাবনি কপালও জানি কালাই খেজানি সিদে বব তুই বড়ি সব পাইকা হনাই নাইবা কবই বড়ি নাই থাকজাক মানে বুমা বাফুরকে ও ও ছেলেরচা নন সাং ছেলে ছেলে মানে নবুর মানে ফিকে
1: থাকু ববকে অবরিন বিয়াংনি তবখা আবরিন তবখা
3: অবরিন তুই ফিকা তা বত আগিনছে সাজা গুলাছে যে অ খুম মানাই ববাইন বকাই যেন
2: কক সামা তং
3: কক সামা তং আছে কক সাবিছে খুম ইয়াকারি রহমাবা হঙ্গে তুই ফেকে হঙ্গে হঙ্গে বুমাবো হামজাকা বরিখে তো নাইথক হে ছেলেছে নং তাম চার নাই তামখে তন নাই তুই তো ফাইকা হঙ্কে অ তা বা হামজন মা হানজি নাই বলে মা আবন বগি তাও আনা দি আং আগি যে আজি ফাইমানি যে আগে কাবই ফাইমানি আপন চালাই দাম নাই হঙ্কে বুমা বানা যাখা তা বা হুম্বা তামো উং ছেলের সাবা বুড়ো মানে ফিগে ছেলের ছেলের মাবা বিনি বাইগ্য বা আগে আজি মাসে চানা হানি ছাপাইও বা হামজ তাস্তা বানা দি হন
2: তাম জানি বাজি তংখা
3: হঙ্কে আবো খে অবসা

0: औ जे बोरैया बखे आगि बसरगो पुरिनि मोसानायसै नातवालि दाउखो
1: हासेना थागो
0: ओके ब ओ मोसातिनि मतायरग्न सन्तुष्टके तन्नाबले कुन जागा देराखांके देरावै मतायरग्न अभिशाबरेखाता थानि नों मर्तगुलो थाङै मातङैनै बनबासायख्लै हानि राहकांके ब मतायरग्नि अभिशाबबा माफायगता मर्तगुलो फायै ग दैमा साखाओके ब फाय आश्रमे खाइदं फैगता गे आबन ब आगि स्वर्गपुरी दंफ्रु जे आजि फैमिन अकं थाफैगता ब गा तो बुमा सैमिया वाना जाखा भाइके तं भाइके सान आइबा नाइमानि बेकाराज नासिक नायदा हरगो हरंगे मताय खायो सातारि छगो आइ मताय बुजौ गे बेकाराज खुब आवखा आरि मतो थाङाति लखिसे मांखाम लांबा হরসে মতাইর খাইও পুজিও মতাইর পুজিও আহাই তো কই মুসুই সব সময় সাফ সুতরা কে নব পহর কে তনু হে বেকার খুব আফুরকে আংখে মতাই মাংখা হে ওলুকে সালচা তামখা সেলেচা আফুরকে কিসা ফাতার থাঙে সামরুক তাঙ্গো কে বসাই বা বউ সাতা নাইকে আসুকি চাইলে ভাইকে নাই কিসাবান বেড়াই দি খেড়াই দি হেও বুই ভাইকে সা বুই ভাইকে তম নাই দি হে কিসা বাজার থাঙ্গো থাঙ্গে বাজার রাজা দোল বুর মান খাই ফি
1: থাকু রাজা খাম্বু খাতা
0: আবো বুখা বিনি তগলা মাসা তঙ বিন তগলা যে মেসে নিমা নাই আবন হংকে ব রাজ্য খাকচার
1: থাকু ও যে রাজা তগলা মেসে নাই
0: তগলা মেসে নিমা নাই
2: ওলকাইতাম কথা
0: হাই একে যদি মেসে নিমাই হংকে বিন তিনি ব চাকরমা খাতি নাই হাইতাব হংকে আপ তিন খাংকে রাজা তাকো বিঘ্ন ফাইসাবে গেও সেলেরচা রাজা তাহাই দোলবু ও বিন তগলা মাসা তং হুন আপনি যদি মেসিনি মাংখে
1: বেশ
0: খাকচার নাই তাই মেসিনি মাই হংলা বিন আর সে
1: সেলেন
0: খাতি মা তঙিছি নাই হে বিঘ্ন ফাইসাবে গে তো ভিখ সাকা আপন বগে নংবা না তাবা না দি সময় মতো থাঙি রাজা সাই দি নিন তগলা তং হই হে বিঘ্ন সাকা তো হাই নি মাননাই নংলা যে আং সাহায্য টংলা কোন তাওয়া দিন
1: থাকো সেলেসান বিহি সেলেসান সাইখানা
0: সেলেসা থাকা হে অ দিন তারিখ ফাইকে হে সেলেসা বিহি গুথাঙ লগিব থাঙ্গা সেলেসা তামো টকসা চিগন তে বিহি রিমান আপনি লং থাঙ থাঙ্কে রাজা সঙ্গে মনে সকাতা বুকসে নি টকসারা আন টকলা বাই মেসেন হাই হে রাজাকে লোব নাংখা বিহি নুগুই যদি সেলেরচা মু খাঙ্কে বান সেলেন খাতি নাই বিহি সেলেন খাতি পাইছি নাই রাজাকে বোকা বিং বিং খুব হামজা গেছিল সেলেরচেন আবার চেয়ার নাই আবার কোন কক করি রাজাকে তো আহাই আনন্দ সকা হে কবি কবি বিন আবার ইয়াকারি রহকা রাজান তগলা ইয়াকারি রহকা ভাই রাজান তগলা ফা সুখ পাইবা আখিনছে বিখুমুসে বদল গই ফিগা তাই থুব রেখাঙ্গন সে আখিনি কটমা আঙি থাঙ্গা আহাইকে সুগলাইমাং সুগলাইমাং রাজান তগলা সেই থাঙ্গা যে আফুরকে রাজা তো তগরা খাগাই মারেছি অর দেখছে দেশ হে তাম খাইকে ব হাইয়াকে সেলেসা নং আং হরওয়া
1: থাকুকে ও তক ওয়ালের ফুরুকে রাজানি
0: সেই
1: থাঙ্কা
0: সেই থাঙ্গি আফুরকে রাজা তাম খাইকে ব রাজাবলে বিন কক টংলিয়াতা ব তাম খাইকে আফুরকে এই সেলেসা সেলেসা হাইয়াকো আহাই রাজ্য মানানি কিসেন দা দেশ চালুক না কিসেন দা না নাইগের না বপ্তি নিয়েক
1: থাকু বিন ওয়ানসুক মঙ্কা জাস্ট কে পানা পানা মেসেন না নাই আর বাকি বকতাল তাছে ওয়ানসুক
0: ওয়ানসুক ই কথা হংকে রাজনি কক তো কেব গসি মিয়া গসি ফাইজাও কা হংকে বিহিগ না ফাইকে সাজাও কা মুলা তাম খাইছি নাই রাজা তো যে অবস্থা বিন আর সেলেন খাতি খাঙ্গে তো নং সেলেন মা খাতিছি নাই মিন তো আপতিছে উদ্দেশ্য হংকে ফাই সাবাই গা বিহি বিঘা নং তাওয়ানা দে আং তোমলা হে গাছ কোন তাওয়ানা দি সেলে জায়গা তাই থুই মুখ থাকলিয়া আসেক বিহি
1: অবশ্যই
0: তাও আব আগিলে তো টক চিকন সাবান তরখা হরও আছে বসতে সারান যে তিসানানি
1: আমি খাই
0: খাই তাই সে আলবাই জাগো বসুন
1: আমার খসানা
0: আলবাই জাগো হরওয়া সারে নাই আপনার তিসাই মানগেছে নং হাই গেছে দেশ মাননাই
1: থাকু
0: না কক উত্তর থাকলে থুই চাইছে মুক্তি থাকলে বিয়ে কে সান্তনা তাওয়ানা দে নাং

0: 성공하니 고비 고비는 라진 비인데로 파야 하이 알바이저가 씨 허라 사리를 빌라 하이 한게 비익담어 오 아기 부마성나 소리 같다 오 아마유 바보유 아기 앙제 떡리 파이머니 아보 배방 뜨니라 하낭튼 어라 라진이 이제 소이토나 앙나르만낭튼 라진은 메시네 셀레산 바라주만낭튼 하나이 부마성나 눈 같다 눈케 고기 서로가 사가니 하이비가 떡제 아직 파이에 바시베 너 허루아바 허센 허러 커사 바이 버스다 하냐 하이 나이클랑 탕카
1: 버스 수봉으로 빠게 타고
0: 빈다라 탕을 하잖아 사이키 안 가는 라자 아프르클레 다이브 버저 리켜다 셀레잔 또 딱 부타리 킵나 하니 부타나 안 가고 보이 대서 무슨 자글락 이게 땀 크이나이 사오카 하여고 셀레자
1: 이게 타고 아르바센 피우카
0: 아르바센 타고
1: 올라가 땀 응카 타고
0: 올게 사가 এই বৃন্দা আনি আগো মেলা কত না জুখি সার দি খার দি বন সার দি আনি মেলা কত বাইছে মা টান লাইন নাই
1: আরো পাই খান্দিছে
0: আপুর কে ব দেশ তো দেশ পুরা দেশ রে ফান্দে বক লে ও রাজা কে বিহিগ নছে লোভ নাংছ কে আং আব গিন সরাই গন কে
1: থাগো বিন ওয়ান টু মং কে ও ছিলা সান বিহিগ ন জেস কে পনা
0: ব রাজা তুম না নি
1: বিন বিহিগ সরা না নি আমসে বিন ওয়ান টু মং
0: আং ছেলা জেন কক না আব গিন ছায়া নি তং মানি ও সুখবা সাকবা রক গাং কে আব খানাই দা ল দা বিয়ং তাম যে নিংলাই তং না তাম ওয়ান ছাই তং না
2: ইয়া
1: থাকো আম তের পরা না বা আ কেন গা তাম করন বা সুং বড় নাই তো না
0: কে মাস হাসি নাই ব্লাই কে পাই না
1: পাই না মাস হাসি নাই তা চেন খাবা
0: হঙ্গে বা তাম খা ইয়াং ওয়ান আ যাও খাতা বিঘ্ন ফাইসা বকা রাজা তো আইছে সাইর হরো কানু নুঙ্গই যে বিনি মেরা বাইছে চিনি মেরা তান না তান লাইন ফুন চেন খাং গে তো সং মা খা তো গয় নাই
1: সেলা মা খা
0: সেলেং মা খা দি নাই বিক সাকারি আবন বগে দন নুঙ্গো নাং তং লা নে
1: থাকো বি ইংকে মুংসাপান ওয়ানায়তনা
0: ওয়ানায়া
1: বতো ফান গনাং বলে
0: ফান গনাং আগে গুন গনাং বা আগে খলাই ফেমে গনাং
1: আ
0: ইংকে হরং খাংকে আইং বুমা সংন সাগলাই গাও মা ওবা নরক আং যে আগে মেরা পুনরি ফেমে নি আবন র হল গরাদি রাজানি নগো ছেল খা দে এংনানি আনি ইয়াকোবা নাম নানি জেসকে পনে রাজানে মেসে না নাংনাই হনে বুমা সংন কসার খাংকে বুমা সংদৈ রহরুকা ইয়াং তুই ফেলং মলে সকাই মানে তামাই মেলা চিকন দেখি গ্রক লেতে পেতা আই বিখমু খিসরাব যাক
2: থাগু ও শেলেসানি আ মেরা বসা আঙ্গে স্বর্গনিছি পাইউ না
0: স্বর্গনিছি পাইতা আও তো বুইনো ইয়া হর র হর হরি রব ফুঙাই কে মানো আঙ্গে থাং দাও গা রাজে না র বিহ গু থাং গা থাং আঙ্গে ও রাজা কে তো খুজিং সকা এই বিনা ব খি গ্রক সে খি কাই গেল লেতে পেতা বদ আও তিনি কে তাইকুন ক করি চেন খা
1: চেন ছেনে নে বহুত তো না তা
0: হঙ্গে ছেলে সব ক নি নাব রহদি ইয়াং বৃন্দার ও ইয়াকারি খাতা রাজানি মেরা
1: থাকো বপুলে ন পুলে মক চিপাঙ্গে না না তিনা আছে ছি কোনসা
0: বকে ও বাড়ি কেশন সয়ানি দং তা রাজা কে তাই হামজং মাসে কুল করি খা বলো কে বাদ আকি নি থাঙে ওয়াইসা সপ্রবরিবা ওয়াইসে সমা নং থাঙ্গা রাজানি মেরা বাইছে তাইসে সপ্রবর খাঙ্গে রাজানি মেরা নছে কটমাং থাঙ্গে হঙ্গে বা বুরন সে রাজানি মেরা বা ব্রুম সেগা ব্রুম সে খারি মা থাঙ্গা তাই যা তাই রাজা খেবা মুাম খাইছি নাই আসে দগনি সবা কাবো লাসিমে সিনচা রাজা চ্যান খাঁ বুই সারগলিয়া বুয়ে হুতুর হাত রেখে বুই কুতুর লেখা হঙ্গে রাজা চ্যান খাঁ কে রাজা বুতে থাঙ্গা খাঁপুরকে রাজা
2: থাকো রাজা বিয়ং থাঙ্গা
0: বিনি রাজচন্দ্র থাঙ্গা তা রাজবাড়ি হাফ কাতা আবো তো রাজানি হগন বলে রাজবাড়ি বেশ কাঙ্গন বলে রাজানি মন্ত্রী নিনি যত রকম কতর কত যত নাইলেই তো হুকে তাছাড়া সে রাজা সে নখর কাঙ্গন তো রাজানি যে লগিনী বরক তো যত মাথা নাই বলে আগে কক তঙ্গ রাজা মনে খেয়ে মনে দি রাজা কাপ খেয়ে কাপ দি আহে আগে কক তঙ্গ যে রাজা আহিন সে মাংলাই নাই আরো প্রজা তঙ্গে র বিনি মতো ইয়াকে বমনি ফুর মনে ইয়াকে তাং মনে ইয়া খুঁজ সবাই পানা দ্রেগ রাখি নাইছে রাজা হামা কিষান দে আগে রাজা তো গুফুরু মানজনে রঙকে সাইমান হুমলে আগে খানামাবা বাবা হাইন সে লঙ্কান বহক রক ছেবই আহি রাখছে তন হুমলে
1: ঠাকুর রাজা না ফান গান না আগে
0: ফান তং ফান করি ফান রাজা রম খেতে বুইর সরম লাগে হঙ্কে আহিন যে কইমা তং হুম আগে খানামা নি রাজান লগি তো কোনাই রং না আহি বখরক সিনেছে তুই বিং হাবরি তন হুম আহি থিতে তে ইং হাঙ্গাছে তেব সাকে আবরকে তাই কোনো সাইমিয়া লেং আদা লেং রে আহিন কথু হেগে মা ফাইও গে রাজা সিনি তো নদ তাই কেউ ইয়াগো নর দেখনি মিয়া নব নর গিয়া হ্যাঁ সিনজাগি মা তো রাজা হমানি কিষান ইয়ানি দা
1: থাকে তাম খা
0: বলোকে চ্যান খাঙ্কে জল ইয়া খাবরকে রাজা বোন তাকে বুসু বুথাছি নাই কে ভাইকে বুথা নাই

0: দিনুন তো এই কক সালে গেতা গে কেব সাকা বরক বুথরে কেব সাকা হি আপতিয়া বুই রাজা নিহার বথই মানে আব কেব চেনি থইব মনে রাজা বুথরিয়া আপতি পলিসি কারি নেই গেতাম খাইগা
1: আমার কথা
0: গেতাম খাইগা সাকা ছেলেচা আং হা করন দাউই গি মন মন থক মন মন সক নাই গে আবনি থেকে যদি নগি ফেমান কেবা হাইকে নি রাজত্ব মানাই হাইকে
1: মাইয়া
0: আর শেষ দেখুন কক্রিখা
2: থাকুন
0: চিনাই হাইনি বই বুথারিয়া বা রাজানি আব খেলা হ্যাঁ কো রাজানি খেলা আংখাতা বুথানানি খেলা তাও কো রাজা বা আফর গেলে কাকা কক ফাইগা বিহিক না আরো
1: রাজা ফলা করি খেতা বিহিক সিনে মানলিয়া না যে নোকিয়াং ফাইগে না বিহিক তাহলে সাহামা ও আউন বগে না হাই
0: আপুরকে বউ আনা যাক হাই তা মোম বিহিক বুধা রাজানি পখং দা আং থাকে বলে
1: তাওয়ানা
0: বিহিক সাইমালিয়া মো হে ববাই মশাই হে ও সেলে চাবাইব আর
1: হে
0: বুমা সমু কাবলাইখা বুমা বসা কাবলাইখা বিহিকে তাওয়ানা দি বন সান্দন আর বুকারা জন
1: জরাসে ফাই
0: আনি বসা আই থা বুকারা জন সাও আনি বসাই হা ব থা তাওয়ানা দি মা হে বুমা আশীর্বাদ খাইজাকা দ নং কখন থিং দেন গে কবকে দিন ফাই সক পাই গিয়া তাম খাই গিয়া আয়াং স্বর্গনি বুমা সৌন ব নুজাও খাতা আং আগে যে খাই ফাইমানি আনি নি সিনজ তাই যে হা খুনাই যে হাওয়া নাই যত্ন রহরে আন সাহায্য খাই দি হে রহ পাই গেতা বিনি যত হা খুনাই যত হাওয়া নাই রহবাইকা রহরই বিন নগ্নি সিমি ওয়াই সেবাই ন থক মন মন গি মন মন সগ্নানি ও হাকর জরাকে ব সুরুম খাই তনকাবাইছে না হে সেলে চান সাকা হাপকা মাত্র ন বরক থক লুকলাই গানগান নাইছে না থক লুকলাইকে দানতাই নুগলিয়া ফার্স্ট পাইছে দি হরিয়া সিনে ওয়াইছে বাইন হাই কি আয়াং যখন বন কারি রে ইয়াং থক লুকলাই গানগে বচোর ভাই নগে হাকর সকবে গাইং হাকত মুথুই কে ফি গাও আহকিন ব্যবস্থা কে তনখা গাই আংকে হর বাই কাং রাজা কে
1: থেকে হানে ওয়ান সুকা
0: থেকে হানে না তো আলি তে আনন্দ খাই গাতা দিন তো ছেলে চেন ভিক সক পাইছি নাই
1: মানছি
0: সবাই কে আনর যে আনন্দ ফুর্তি খানি খাইছি দি দিনি রাজা কে বরি গতাল মাংখা গে রাজা তো বিনি বিন্দার না দাগি খা ছেলে চা তো থেকে ধান তাও ছেলে চেন বিহিন না হারি ফেজি নি গ সময় কে থাঙ্কা ছেলে চেন বিহিন না হানানি থাংবা সেলেচা টুকুই মুসুই আহি সাজক চাই বিহিক বাইছে থোলাই টঙিমা নৌখা নৌখাকে ওয়ান আজাখা ভাই রাজানো থাকে মহারাজ নং যে ওয়ান শক্তি বাংলাই সেলেচা বা বিহিক বাইছে নগ কাজাং গজাং থোলাই সালাই আহাই সাজকই গুসুকই টমলে হাই হাইদা গেই রাজা থানে বড় নাহারি ফাইছে রমই তুই ফেগে সেলেচানো তুই ফেগা গে সেলেচানো সঙ্গে নং বাইকে ফাইকা তাও নং বাইকে বপ্তিকে বর বাইকে সক পাইকা বপ্তি আন সাইখানাছি নুন খাইলিয়া হে সেলেচা সাকা ও মহারাজ আং যে দেশ থাঙ্কা আবসে তম থক দেশ চাব চাবাইয়া নবাইয়া গুস্তি গাতি গবাং মা বৈরক নাই থাকবাই মাসে আরো বৈরক নাই থাকমনি তাই উমসে খানি সানা মতে তং থক হমাকে আর দেশ আবসে তং থক যা করি আং ফাইনাপুর কাবলাই মাসে কাবলাই মানে রহনা
1: সাগো বাবা সরবন কক সাইত মনে
0: আপনি কক আবো তো সাইত হাতা ও সানা হঙ্গে হাইদা গই মহারাজ গে নং থাং নু খাং গদে তাই ফাইনা মসুংলা অনি ন রাজত তামু
1: কমন সতে ও তং থ
0: সাব সাবে নে নং বৈয়া হঙ্গে মহারাজ কই কই দা নই গে সেলে চা বাইকে তাক না নাং নাই থানানি আর হঙ্গে ও আন খাইমা হাইন হা কর নংখদি নংখরি ইয়াং হাই গি মন মন মুরুকলাই হর খাঙ্গেন সৈকা ও দেশ একদম গান আসে হনে সাকা রাজা কবি না হাই নাকালে হাতে হাগর
1: ও যে বিনি কক সাথে
0: কক সাথে বকে বা কিসে লুবি বরকলা মন যখন কাহামকে সাইখানা রাখ দেশ নি কক আহাই বেড়ে সেরাই কক সাইখানা রাখে থাং জায়গা তা নাকি থাকা তাই দামসে হর খাবা রাজা পাইখাতা
1: থাকা তা
0: হ্যাঁ তাও তো তাই যে সেলেসান রাজাং সিনে বলে

হাতগুলা তো গুরু গুরু।

আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সুপ্রিম কোর্ট বলেছে ফর্ম সিক্সের পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি। কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তিন রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। শরীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইল সেরেথ, পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপ্টোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ের মূল্যায়নপুরে তৃতীয় একদিনের ম্যাচে স্লো ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন

0: যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্র এবং উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর, শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে গত 15 বছরে $1,000 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ তৈরি হয়েছে, তৈরি হবে আগামী দিনে 10 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে। পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করেছেন তারা।
1: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি नई संभावनाओं की पहचान की। न्यूक्लियर एनर्जी में सहयोग को और प्रगाढ़ करने पर भी सहमति बनी। वाराणसी का रोपवे, नोएडा का जेवर एयरपोर्ट और पहाड़ी क्षेत्रों में रेलवे तथा टनलिंग प्रोजेक्ट हमारे इंफ्रास्ट्रक्चर सहयोग के उज्जवल उदाहरण है। इस सहयोग को सुदृढ़ करने के लिए आज हमने ट्रांसपोर्ट, मोबिलिटी और इंफ्रास्ट्रक्चर पर एग्रीमेंट किया है।
0: উল্লেখ, প্রেসিডেন্ট পারমেলিন আজ সকালে 3 দিনের সফরে নতুন দিল্লি পৌঁছন। তার সঙ্গে আছেন উচ্চপদস্থ প্রতিনিধি ও বাণিজ্যিক দল। সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। রাষ্ট্রপতি ভবনে আজ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে স্বাগত জানিয়েছেন। দেওয়া হয় 3 বাহিনীর সম্মান। স্বাগত অনুষ্ঠানের পর পারমেলিন সাংবাদিকদের বলেন, এই সফর দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।
2: Will enable us to commemorate the first anniversary of the entry into force of the India-EFTA Trade and Economic Partnership Agreement, TEPA. It is the right moment to celebrate how far we have come together, but even more importantly, to shape our joint future.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও প্রেসিডেন্ট পারমেলিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত ও সুইজারল্যান্ড প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশমন্ত্রকের পশ্চিমাঞ্চল বিষয়ক সচিব সিবি জর্জ বলেন, সুইজারল্যান্ডের সংস্থাগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন ও উন্নয়নের মাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন সুযোগ সদ্ব্যবহার করতে পারবে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী যৌথ সামরিক মহড়া মাউন্টেন গার্ডিয়ান 2026 আজ উত্তরাখণ্ডে শুরু হয়েছে। দুদেশের মধ্যে সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা গড়ে তোলার লক্ষ্যে এবং পার্বত্য যুদ্ধের কলাকৌশলের ওপর জোর দিতে এই মহড়া চালানো হচ্ছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় দেশের 92 জন সামরিক কর্মী এই মহড়ায় যোগ দিয়েছেন। 2 সপ্তাহের এই মহড়া চলাকালীন যৌথ পরিকল্পনা, ট্যাকটিক্যাল ড্রিল, গুলি চালনা, গোয়েন্দা গ্রিড গড়ে তোলা, ড্রোন পরিচালন, শারীরিক সক্ষমতা সংক্রান্ত প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হবে। আগামী 18 অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম 6 এর কোনো পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ সুস্পষ্টভাবে জানিয়েছেন, ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি এবং কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ফর্ম 6 এ পরিবর্তন সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা শুনানির পর সুপ্রিম কোর্ট একথা জানায়। উল্লেখ, এসআইআর এর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকার অন্তর্ভুক্তির জন্য আবেদনকারীর পূর্বপুরুষের বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল এবং এর আগের এসআইআর এ সেই সব পূর্বপুরুষদের নাম অন্তর্ভুক্ত ছিল কিনা সে বিষয়টিও জানতে চাওয়া হয়। জনস্বার্থকারী মামলার আবেদনকারীর অভিযোগ, সাংবিধানিক সংস্থান লঙ্ঘন করে নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে ফর্ম 6 এর এই পরিবর্তন করা হয়েছিল। উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি 8 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের তরফ থেকে ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি নাগওয়ারকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের 10টি আসনের পাশাপাশি উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের 1টি করে আসনে আগামী 16 তারিখ রাজ্যসভার উপনির্বাচনে ভোট গ্রহণ। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনে

0: আগামীকাল গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তিন রাজ্যের পাঁচ বিধানসভা ও অসমের একটি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ুর মাদুরান্তকম এবং ধারাপুরাম, পুদুচেরির থাট্টানচাভাডি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা ও অসমের নওগাঁ লোকসভা আসন। সকাল 7টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধে 6টা পর্যন্ত। আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ভোটকর্মীরা ইতিমধ্যেই তাঁদের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছেন ভোট গ্রহণ কেন্দ্রে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সবকটি আসনেই গণনা 9ই অক্টোবর। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন বন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ার
1: মিটার কা অলরেডি উপস্থিত রানওয়ে হিসকো হাম ইমিডিয়েটলি ইউটিলাইজ কর সকতে হ্যাঁ রানওয়ে পে হাম ন্যারো বডি এয়ারক্রাফট জেসে বোয়িং 737 ইয়া এয়ারবাস 320 উসকো ভি হাম শামিল কর সকতে হ্যাঁ জিসসে কি দূর কি কানেক্টিভিটি ভি ওয়াহাঁ সে হো সকতি হ্যায় উসকে সাথ হি বালুরঘাট মে জহাঁ পে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কা ভি ল্যান্ড হ্যায় ওয়াহাঁ পে ভি হাম জো উপস্থিত স্ট্রিপ হ্যায় উসকো ভি এক্সপ্যান্ড কর কর ওয়াহাঁ সে ভি এয়ার অপারেশনস কো শুরু করনে কা এমওইউ মে শামিল কিয়া হ্যায়।
0: শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেলসারেথ, পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অপটোজেনেটিক্স এমন এক প্রযুক্তি যা মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি আজ এই পুরস্কার ঘোষণা করে। মস্তিষ্ক কিভাবে স্মৃতি, অনুভূতি এবং আচরণ গড়ে তোলে তা বোঝা দীর্ঘদিন ধরেই গবেষকদের কাছে এক বড় স্বপ্ন। শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানের নোবেল কমিটির চেয়ারম্যান পের ভেনিংসেন বলেন, অপটোজেনেটিক্সের সাহায্যে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ ইচ্ছেমতো চালু বা বন্ধ করা সম্ভব। পিটার হেগম্যান এবং জর্জ নাগেল চ্যানেল রোডপিসন নামে একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন। যে ধরনের কোষেই এই প্রোটিন প্রবেশ করানো হোক না কেন, সেই কোষ আলোর বিষয়ে সংবেদনশীল হয়ে ওঠে বলে লক্ষ্য করা যায়। নিউ চণ্ডীগড়ের মূল্যায়নপুরে তৃতীয় একদিনের ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট সময়ের মধ্যে 2 ওভার, ভারত 4 ওভার শেষ করতে পারেনি। তার ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির 10% ও ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির 20% কেটে নেওয়া হয়েছে। দুই দলের অধিনায়কই দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পোমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সুপ্রিম কোর্ট বলেছে ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি। কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিন রাজ্যে 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।
2: আকাশবাণী আগরতলা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমানো রোগী অসেবনা হার নাই যত অন্য খাগাহামিয়া ভারত নুংতাইনি নিন্নকুনি বড় রোগী শাক হামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়া উই চুবা মুগু উই দং ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ডস নামনা নি সামু খলাই জাগি দং কেম্প শাক হামনগো তাই নক নক চিনি বদল নি বড় রোগ খাঙ্গি দং নি নিন্নকুন চুগুই তং খে দিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবা আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড নামুই মাননাই সাক হাম না রুগনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি নুকুম তৈব কাহামকে সিনানি বাকি টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

0: আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেপরমা তিনি ককটুমা ববাগ রকুংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কটালো সুইজারল্যান্ডের রাষ্ট্র বক্রক বাই ককলাম্পা নওয়াচুখা ভিলেজ কমিটি সঙ্গে বুট লেখামং তাকবুবঙ্গই তংখ আসুকথাই কবংমাউন তীব্রা মথানী বাতাইনে রপলাইংকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টেওয়া অসামুতাইনি জরা তংকচাং জায়গাকে নারনাবাগে নাংমানী সাকথার জাকা সারা দিয়া ইস জুন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 নি চ্যাম্পিয়ন হংখা উড়িষ্যা তাবু ককটুমা শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী সাকা ভারত তাই সুইজারল্যান্ড লোকফানো পৈঠো চাজাগো তিনি দিল্লি কটালনি হায়দ্রাবাদ হাউজ সুইজারল্যান্ডের রাষ্ট্রবক্র গাই পারমিলিন বাই কথালাই ককটুমা থুমদের উন্থুম্ব অকক সাকা মন্ত্রীবক্রক তাইব সাকা লোকরকনি বিশিং কথালাই হালক তারগমান অহাকতর কাইনিনি যতনিশলাই কতর ফান মাইগ্রেশন এন্ড মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট তাই ইয়াং প্রফেশনাল এগ্রিমেন্ট বাই সুইজারল্যান্ড ভারত হাকতনি সৈনাই আমজগনাই সামুং টাকাই তাই সিকলার কতাল কবংমা সেব আজাই না
1: সুইজারল্যান্ড মে যোগ ও আয়ুর্বেদ কি বড়তি হুই লোকপ্রিয়তা কো দেখতে হুয়ে আজ হমনে ইন ক্ষেত্রো মে সহযোগ প্রগাঢ় করনে পর ভি সার্থক চর্চা কি পিপল টু পিপল টাইজ হামারি পার্টনারশিপ কি সবসে বড়ি তাকত হ্যায় আজ হুয়ে মাইগ্রেশন অর মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট অর ইয়ং প্রফেশনালস এগ্রিমেন্ট সে ভারত কে স্টুডেন্টস রিসার্চার্স প্রফেশনালস অর যুবাও কে লিয়ে সুইজারল্যান্ড মে কই নয়ে অবসর খুলেঙ্গে
0: মন্ত্রী বক্রক মোচাং মোদী তিনি দিল্লি কতালনি হায়দ্রাবাদ হাউজ সুইজারল্যান্ডের রাষ্ট্র বক্রক বাই বাবাইনি ককলাম্পা নোয়াচুখা ভারত তাই সুইজারল্যান্ডের বিশিং তিনি কবংমা জুদা জুদা নাংকুমা দিখিল কক খালাইমাও সৈরে লাইখ্যা এডিসি ভিলেজ কমিটি চংবরী বুট লেখামুং তিনি পুং দামচানী সিমি চেংজাকা হাস্টে চংবরী কমিশনের বখাক্তি সাইমানকা তাবুব কবংমা আচুকথাইনি বুট লেখাজাগৈ তঙ্গু ভিলেজ কমিটি কাই বারা চাটি সিনিনি আচুকথাই ব্রী সাই বারা চুকুচি সিনিনি চংমরিব ই খেপেন খরক সা সাই দগ্রা ব্রীচি বাতাইনা নাঙ্গে নকপ্লাইংখা আচুকথাই কাইথাম্ব বাতাইনাই রক চংমুলাই রিয়ানি বাকি চংবরী মঠাকজাক তনি জাকা চংমরী কমিশনের পাইঠা ককথমতৈ সাইমান জাকা যতই আচুকথাই ব্রী সাই বারা চুকুচি ব্রীনি বিশিং তাবুকজরা তিপ্রা মতা আচুকথাই 2988 তা বিজেপি 95টা সিপিআইএম 52টা আইপিএফ 20টা কংগ্রেস 10টা তাই নির্দল বাতাইনের যতই 119টা আচুকথাই কপ্লাইংখা চন্দীপুর ব্লকনি ভিলেজ কমিটি কাইব্রীনি আচুকথাই নৈচিচুকুনি বিশিং কাইচিছিনিও তিপ্রা মথানী বাতাইনের কপ্লাইংখা গুবনী আচুকথাই কাইচিনিও বিজেপিনি বাতাইনের কপ্লাইংখা গুরনগর ব্লকনি ভিলেজ কমিটিনি আচুকথাই নৈচিবানি বিশিং কাইচার আচুকথাই বিজেপি কপ্লাইংখা আচুকথাই কাইচিও কংগ্রেস তাই কাইচিনিও তিপ্রা মথা কপ্লাইংখা সালগ্রা হাংকর পোয়াংবারী ব্লকনি ভিলেজ কমিটি কাইথামনি বিশিং কাইনিয় তিপ্রা মঠা তাই কাইছ বিজেপি কপ্লাইংখা রূপাইছড়ি ব্লকনি ভিলেজ কমিটি কাইচিচারনি বিশিং কাইছাও বাতাইয়ান কপ্লাইংখা তিপ্রা মঠা বৌটুঙ্কা কাইচিছিনি ভিলেজ কমিটিও আরও তিপ্রা মঠা কাইচিছা তাই বিজেপি কাইডক ভিলেজ কমিটিও কপ্লাইংখা রাজনগর ব্লকনি কাইছা সচুক ভিলেজ কমিটি তৃষ্ণাও কবংমা আচুক থাইন বিজেপি কপ্লাইংখা ভারত চন্দ্রনগর ব্লকনি কাইছা ভিলেজ কমিটি কাছারি আর পি এব কপ্লাইংখা তিপ্রা মঠা ঋষিমুখ ব্লকনি কাইচার ভিলেজ কমিটিনি বিশিং কাইব্রীয় তিপ্রা মঠা তাই কাইব্রীয় বিজেপি কপ্লাইংখা জুলাইবাড়ী ব্লকনি কাইচি ভিলেজ কমিটিনি বিশিং পূর্ব পিলাক ভিলেজ কমিটি আচুকথাই কাইচুকুও তিপ্রা মথানী বাতাইনের কপ্লাইংখা কলসিমুখ ভিলেজ কমিটি আচুকথাই কাইবাও বিজেপি তাই কাইব্রীয় তিপ্রা মঠা কপ্লাইংখা কলসি ভিলেজ কমিটিনি আচুকথাই কাইব্রীয় বিজেপি তাই কাইব্রীয় তিপ্রা মঠা তাই কাইছাও নির্দলনি বাতাইনাই কপ্লাইংখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টেওয়া অসামুতাইনি জরা তংকচাং তাই তের যাই জেখে পাইছু রিনা বগৈ তাংছংনি বখাক্তে নাংমনি যত তমুনি সাকথার জাকা তিনি আগরতলানি টাউন বরদলি বিজেপি মন্ডলনি সাকথারমাবাই গান্ধীঘাট পুর নাইখ্রাইনি 32 নম্বর ওয়ার্ড অফিসর যোগালিজাক রিবাকমা সামুং বটাঙ্গ মানজাগৈ মন্ত্রী অক্রা অকক সাকা মন্ত্রী অক্রা তাইব সাকা হাপাং লোকরকনি থানী হামক্রাইনি সেপসা মাথর রিনা নাহারৈ খারি উইন সামুং টাঙ্গৈ তঙ্গু আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক নমা খনাই তংবায়ু।

0: आकाशवाणी ने कक मापदेत माना बागई लॉग इन खिलाई www.newsonair.com न्यूज ऑन एयर एप्स नाइदी हटालम्ब फेसबुक टाइ एक्स हेंडल ऑल इंडिया रेडियो न्यूज टाइ इंस्टाग्राम पेज ए आई आर न्यूज एलर्ट नाइदी ऑफिशियल यूट्यूब चैनल न्यूज ऑन ए आई आर आपनों कर आकाशवाणी आगुटला केन्द्र ने कक मापदेत माना खाए एक्स हेंडल आकाशवाणी न्यूज आगुटला फेसबुक ए आई आर न्यूज आगरतला तई यूट्यूब आकाशवाणी न्यूज आगरतलाओ नाइना नांगने मंत्री बखर नरेंद्र मोदी लोक हामक्राइन सिमी हाखतरा हामक्राइन सामूबाई गदाले ताबुक जरा जायखे बार जाय याचा गई लोक हामक्राइन सामूंग बीसी नुसीबा पुसुका सेबाताय काहाम नायकल मुंगनि वानसुक मुंबाय केन्द्र हापां नैसाय ब्रिजी सिनी बीसी बिसिं हामचाजाक भारत सनामति सानन हारे थाग्यावै सामूं तांगै दंगो जतने मानजाक मुंबाय हामक्राइते हदानि फान बांग्रि मुंनि बिसिंतै अ साखथारमुं बरकनि लांमावा काहाम सोलायमुं टुबुका दिनेव आलायदा थाग्यावै लक हामक्राइनि सिमि हा कतर हामक्राइनि सामूंग माइ गभ प्लेटफर्मनि बिसिंतै सामूंग फोनांजाक वाकअप सनामफिरमुं बिसि नैसाय नैसिबाना तै खोनादि दिनैनि ककथुम
1: नैसाय नैजिदक बिसि वाकअप केरंन तैब स्राय स्राय ख्लायनानो नाहारै किजासक स्लाइमुं तुबुजाखा नामफिर मुंनि नाहार मुंबोबाक ओंखा वाकअपनि सेफन तैब चुकजा ख्लायना आबनि लगे लगे तां सेफ सामुं फनांमा सेफ बांग्रोना तै वाकअप नायकल मुंनि सामुंन स्राय स्राय ख्लायनानि साखा फानबक्सिन जाखा गोताल सेब केन्द्रनि पोर्टालनि सेफ बाय रेजिस्ट्रेसन अडिट नखबै मामला रोगजा ककथुम सेफनि कक बो खुरजाजाक दंग नुखुंनि वाकअप बाबायो ब्रै रकनि मानथायनि कक बो खुरजाजाक दंग होनै खा तंथकमानि কক্সাকা উনকৌটি হাঙ্করনি মঙ্গনাং হদানি বাকি সামুং টাংনাই বিলকিস জাহান
2: ওয়াকফ বোর্ডের যে বিলগুলো রয়েছে সেগুলো এমনিতেই কাজ করা হতো কিন্তু তার পরিবর্তন করে আজকে ডিজিটাল করা হয়েছে নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আওতায় এনেছেন সেটা ওয়াকফ বোর্ডের মধ্য দিয়ে নতুন করে আবার যেটা শুরু হয়েছে সেটা হলো অডিট আগে আমরা দেখেছি যে ওয়াকফ যে সম্পত্তিগুলো ছিল সেগুলো মানুষের দখলে ছিল সরকার থেকে মানুষ সুবিধা নিয়েছেন এবং ওয়াকফের যে সম্পত্তিগুলো ছিল সেগুলো মানুষের দখলে গিয়েছিল সেগুলোকে অডিট করে নতুন করে আবার সেগুলোকে তোলার চেষ্টা
1: হাপাং ককথুম নরগী অসলাইমুং রকনি নাহারমুং অংখা অসেপন তৈব স্রাই স্রাই খ্লাইনা উনকৌটি হাংকরনি অনুপম ভট্টাচার্যনি ককথুম ককতুমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: থাইমানি ককটুমা উদয়পুর যোগালিজাক শারদীয়া ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 নি ফাইনাল বিহার উইকেট কাইবা বাই মেসনি চ্যাম্পিয়ন খা উড়িষ্যা পৈলা ব্যাট খাইনা নংখরই বিহার উইকেট কাইচুকু বাই রান সারাচি খাইকা ফিরগী উড়িষ্যা ওভার চিঠাম বল কাইব্রিয় উইকেট কাইবা কমাওই রান সারাচি ব্রী খাই কপলাইংখা রানার্স আপ অংখা বিহার তাই থার্ড অংখা ঝাড়খণ্ড টুর্নামেন্টনি ম্যান অফ দ্য সিরিজ সংজাকা লাল প্রসাদ সরেন ব্লক এডনি থংক্রং চংজাকা গৌতম কুমার সিং তাই ব্লক থ্রি নি থংক্রং চংজাকা সঞ্জীব কেরকেটা হা কতরনি হাস্তে কাইদকনি বদলন তৈরি গ্রুপ কাইনিও যতই কাইচি থংমুং যোগালিজাকমানে সকাট বাংমা পান্ডব কপলাইতাই থংক্রং ইয়াগ যতই কাইনুইচি সকাটটিসাই রোজাকা নবরটিবনি ককটুমা বসং দাম নৈচিব্রী হাস্তে যত হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতে ওয়াইমানু হিনী সাকা নবরটিব নাইকুং খনা তুমারি সাক থামচিবির ডিগ্রি তাই খামন নৈচিবা ডিগ্রি সেলসিয়াস গানিগিনি তঙ্গনে তিনি তুমারি সাক থামচিনি দশমিক সিনি ডিগ্রি তাই খামন নৈচিথাম ডিগ্রি সেলসিয়াস তঙ্কা পাইথাকু ককটমা বুবাগ্রক তাইবৈসা মন্ত্রী বক্রক তিনি দিল্লি কটালো সুইজারল্যান্ডের রাষ্ট্র বক্রক বাই ককলাম পান্ডব আচুকা ভিলেজ কমিটি সংবাদিন বোর্ড লেখামুং তাবু বঙ্গৈতংক আচুকথাই গবাং মৌন তিপ্রা মথানী বাতাইনি রকপ্লাইংকা মন্ত্রী অক্রা সাকা হাস্তেও অসামুতাইনি জরা তংকচাং যাই জেখে নারকনা বগৈ নাংমানি সাকথারজাকা শারদীয়া ইস্ট জুন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 নি চ্যাম্পিয়নকা উড়িষ্যা ককটমা তিনদিন বাকি অরণ্য পাইকা উলনি ককটমা আওয়াই এঙ্গানা খনাপুং দামসিনী সতী ব্রৈচিও

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান, ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা

সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গণনা চলছে, সিংহভাগ আসনে জয়ী হয়েছে ত্রিপুরা মাথা দলের প্রার্থীরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সুইজারল্যান্ড উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন হল উড়িষ্যা। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখনও বহু আসনে ভোট গণনা চলছে। 587টি ভিলেজ কমিটির 4597টি আসনের নির্বাচনে ইতিপূর্বে 1640টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়। কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় 3টি আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, মোট 4594টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ঘোষিত 3840টি আসনে তীব্রামতা 3030টি আসন, বিজেপি 603টি আসন, সিপিআইএমএ 53টি, আইবিএফটি 20টি, কংগ্রেস 10টি এবং নির্দল প্রার্থীরা মোট 124টি আসনে জয়ী হয়েছেন। চণ্ডীপুর ব্লকের 4টি ভিলেজ কমিটির 29টি আসনের ভোট গণনা অনুষ্ঠিত হয় স্থানীয় সিঙ্গিরবিল হাইস্কুল গণনা কেন্দ্রে। প্রকাশিত ফলাফলে যা দেখা যায়, 29টি আসনের মধ্যে 17টি আসনে বিজয়ী হয়েছেন তীব্রামতা দলের প্রার্থীরা, বাকি 12টি আসন গেছে বিজেপি প্রার্থীদের অনুকূলে। গৌরনগর ব্লকের ভোট গণনা করা হয় কৈলাসহরের চিনেবাগান হাইস্কুলের গণনা কেন্দ্রে। মোট 25টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 8টি আসন, কংগ্রেসের অনুকূলে গেছে 10টি আসন, তীব্রামতা পেয়েছে 7টি আসন। দক্ষিণ জেলায় পুয়াংবাড়ি ব্লকে 3টি ভিলেজ কমিটির মধ্যে 2টিতে তীব্রামাথা ও 1টিতে বিজেপি জয়লাভ করেছে। রূপাইছড়ি ব্লকের 18টি ভিলেজ কমিটির মধ্যে 1টি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করে তীব্রামাথা। ভোট হয় 17টি ভিলেজ কমিটিতে, এক্ষেত্রে তীব্রামাথা 11টি ও বিজেপি 6টি ভিলেজ কমিটি জয়লাভ করেছে। রাজনগর ব্লকের একমাত্র ভিলেজ কমিটি তৃষ্ণায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি। ভারতচন্দ্রনগর ব্লকের 1টি ভিলেজ কমিটি কাঁসারি আরপিএফে জয়ী হয়েছে তীব্রামাথা। ঋষ্যমুখ ব্লকের 8টি ভিলেজ কমিটির মধ্যে 4টি তীব্রামাথা ও 4টিতে বিজেপি জয়লাভ করেছে। জোলাইবাড়ি ব্লকের 10টি ভিলেজ কমিটির মধ্যে পূর্ব পিলাক ভিলেজ কমিটির 9টি আসনেই তীব্রামাথার প্রার্থীরা জয়লাভ করেছে। কলসিমুখ ভিলেজ কমিটির 5টি আসনে বিজেপি ও 4টিতে ও তীব্রামাথা। কলসিমুখ ভিলেজ কমিটির 5টি আসনে বিজেপি ও 4টিতে তীব্রামাথা জয়লাভ করেছে। কলসি ভিলেজ কমিটির 4টি আসন বিজেপি ও 4টিতে তীব্রামাথা ও 1টিতে নির্দল প্রার্থী জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ আগরতলায় টাউন বরদোয়ালি বিজেপি মণ্ডলের উদ্যোগে গান্ধীঘাটে পুর নিগমের 32 নম্বর ওয়ার্ড অফিসে আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার সমাজের শেষ প্রান্তে থাকা জনগণের কাছে সরকারি সুযোগ সুবিধা উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সুইজারল্যান্ড উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে সুইজারল্যান্ড রাষ্ট্রপতি গাই পারমেলিনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ভারত ও সুইজারল্যান্ড যৌথভাবে কাজ করে যাবে। ইউক্রেন হোক কিংবা পশ্চিম এশিয়া শান্তি প্রতিষ্ঠার প্রতিটি ইতিবাচক প্রচেষ্টাকেই ভারত সমর্থন জানিয়েছে। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলির সমাধানের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার প্রয়োজন। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কই এই দুই দেশের অংশীদারিত্বের সবচেয়ে বড় শক্তি। মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট এবং ইয়াং প্রফেশনালস এগ্রিমেন্টের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী ও তরুণদের জন্য অনেক নতুন সুযোগ সৃষ্টি হবে।
1: সুইজারল্যান্ড মে যোগ ও আয়ুর্বেদ কি বাড়তি হুই লোকপ্রিয়তা কো দেখতে হুয়ে আজ হামনে ইন ক্ষেত্রো মে সহযোগ প্রগাঢ় করনে পর ভি সার্থক চর্চা কি। পিপল টু পিপল টাইজ হামারি পার্টনারশিপ কি সবসে বড়ি তাকত হয়। আজ হুয়ে মাইগ্রেশন অর মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট और यंग प्रोफेशनल्स एग्रीमेंट से भारत के स्टूडेंट्स रिसर्चर

0: प्रोफेशनल्स और युवाओं के लिए स्विट्जरलैंड में कई नए अवसर खुलेंगे।
1: প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ নতুন দিল্লিতে হায়দ্রাবাদ হাউসে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ একাধিক ক্ষেত্রে সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়। মানবিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাধনা শৃঙ্খলা 2026-এর দ্বিতীয় আঞ্চলিক কর্মশালা আগামী 9ই অক্টোবর আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন করবেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই কর্মশালায় আসাম সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। কর্মশালায় বিভিন্ন সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করবেন। স্বাধীনতার পর আজই প্রথম আপার আসামের ডিব্রুগড় থেকে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে 540 মেট্রিক টন মিথানল নিয়ে জাহাজটি বাংলাদেশে ঢাকার পাঙ্গাও বন্দরে পৌঁছবে। কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বগিবিল থেকে DLB পাটকাই জাহাজটির যাত্রার সূচনা করেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা সর্বস্তরের মানুষের জীবনযাত্রায় রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক জনসভা থেকে দেশসেবাতে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত হতে থাকে ওয়াক অফ সংস্কার 2025 নিয়ে শুনুন আজকের প্রতিবেদন।
2: ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসনকে আরও স্বচ্ছ এবং কার্যকর করার লক্ষ্যে 2025 সালে ওয়াকফ আইনে একাধিক পরিবর্তন আনা হয়। সংস্কারের অন্যতম লক্ষ্য হল ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ ও পরিচালনা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করা। এর পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, রেকর্ডের ডিজিটাল ব্যবস্থাপনা এবং ওয়াকফ সম্পত্তির প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ওয়াকফ সম্পত্তি পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন অডিট, অবদান এবং মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার মতো ব্যবস্থার কথা বলা হয়েছে। পারিবারিক ওয়াকফের ক্ষেত্রে মহিলাদের উত্তরাধিকারের অধিকারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে নিজের খুশির কথা জানালেন ঊনকোটি জেলার বিশিষ্ট সমাজসেবিকা বিলকিস চাহান।
3: ওয়াকফ বোর্ডের যে বিলগুলো রয়েছে সেগুলোকে এমনিতেই কাজ করা হতো, কিন্তু তার পরিবর্তন করে আজকে ডিজিটাল করা হয়েছে। নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আওতায় এনেছেন, সেটা ওয়াকফ বোর্ডের মধ্য দিয়ে। নতুন করে আবার যেটা শুরু হয়েছে সেটা হলো অডিট। আগে আমরা দেখেছি যে ওয়াকফ যে সম্পত্তিগুলো ছিল সেগুলো মানুষের দখলে ছিল, সরকার থেকে মানুষ সুবিধা নিয়েছেন এবং ওয়াকফের যে সম্পত্তিগুলো ছিল সেগুলো মানুষের দখলে গিয়েছিল, সেগুলোকে অডিট করে নতুন করে আবার সেগুলোকে তোলার চেষ্টা করেছেন আমাদের প্রধানমন্ত্রী।
2: সরকারের বক্তব্য অনুযায়ী এই পরিবর্তনগুলির লক্ষ্য ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় জবাবদিহি ও দক্ষতা বাড়ানো এবং সম্পত্তির ব্যবহারকে আরও কার্যকর করা। ওয়াকফ সংস্কার 2025 তাই প্রশাসনিক কাঠামো, প্রযুক্তি এবং সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তনের উপর গুরুত্ব দিয়েছে। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
1: পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ মোহনপুর মহকুমার গোপালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জনশুনানি শিবিরের আয়োজন করা হয়। জনসংযোগ থেকে জনসভা অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত এই শিবিরে জেলাশাসক ডক্টর বিশাল কুমার স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন এবং তিনি জনগণের বিভিন্ন অভিযোগ সমস্যা সম্পর্কে অবহিত হন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। উদয়পুরে অনুষ্ঠিত শারদীয়া ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর ফাইনালে বিহারকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা। প্রথমে ব্যাট করে বিহার 9 উইকেটে 110 রান করে, জবাবে উড়িষ্যা 13 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে 114 রান তুলে জয় নিশ্চিত করে। রানার্স আপ হয়েছে বিহার এবং তৃতীয় স্থান অধিকার করেছে।

ঝাড়খণ্ড টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন লালপ্রসাদ সরেন। ব্লক এর সেরা খেলোয়াড় গৌতম কুমার সিং এবং ব্লক তিনের সেরা খেলোয়াড় সঞ্জীব কেরকেটা। দেশের ছটি রাজ্যের দল নিয়ে এই দুই গ্রুপে মোট 10টি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও কৃতি খেলোয়াড়দের হাতে মোট 20টি পুরস্কার তুলে দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গণনা চলছে। সিংহবাগ আসনে জয়ী হয়েছে তিপ্রা মাথা দলের প্রার্থীরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সুইজারল্যান্ড উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ওড়িশা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: जो प्लेयर आए हैं वो देखने में थोड़ा कम देख सके हैं, मगर उनका सोच जो है, उसका उनका विश्वास जो है, उनका कॉन्फिडेंस जो है वो किसी से कम नहीं है और बाकी के लोगों से वो ज्यादा विश्वास है। जो काम वो सेलेक्ट करे हैं, जो गेम वो सेलेक्ट करे हैं, उसमें से मन लगा के आगे जाने का कॉन्फिडेंस उनके पास है। मैं यही बोल रहा हूँ कि अपन देखते समय कम देख सके हैं।
1: It is quite significant that Tripura University was founded on 2nd October, the birth anniversary of Mahatma Gandhi, whose life reminds us that education must go beyond knowledge and help us to develop character, responsibility and the spirit of service. Today we celebrate not merely an institution, but 4 decades of knowledge, scholarship, research and service to society. The journey of Tripura University is closely connected with the development of higher education in Tripura. The journey began in 1976 with the establishment of Prost Graduate Teachers Center of Calcutta University in the state. The foundation stone of the present campus at Surjamuri Nagar was laid on 18th December 1985. And on this day, that is 2nd October 1987, Tripura University was formally established. Over the years, new departments, then courses, research programs and facilities were added. First convocation of Tripura University was held in April 1990. A major milestone was reached in July 2007 when Tripura University became a central university through an act of the parliament. From a postgraduate center to a central university, journey of Tripura University reflects the aspiration of generation of people of Tripura. I also have a personal association with the Tripura University. During my tenure as professor and head of the Department of Oral and Maxillofacial Surgery at Tripura Medical College, for which Tripura University is the affiliating university.
2: और आज मुझे ऐसा लगता भी है जमन আমি এখানে এসেছি আমার মনে হচ্ছিল আমি যেন দীর্ঘদিন পর আবার আমার নিজের ইউনিভার্সিটিতে এসেছি। যখন 11টা বেজে গেল, প্রোগ্রাম শুরু হয়নি, আমার মনে হচ্ছিল আমি মিস করছিলাম, ক্লাসের টাইম পেরিয়ে গেছে, আমি এখনো ক্লাসে পৌঁছাইনি। সেই অনুভব বলে শেষ করা যাবে না, কিন্তু আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আজকে 40তম প্রতিষ্ঠা দিবস। 40 বছর মানে একটা প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি শুধু সংখ্যা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের আমার মতো হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য শিক্ষকের পরিশ্রম, এর সঙ্গে জড়িয়ে থাকে গবেষকদের সাধনা, আমাদের অভিভাবকদের আশা এবং সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের কিংবা আমাদের ভারতবর্ষের যে ভবিষ্যৎ নির্মাণ, সেই ভবিষ্যৎ নির্মাণের গল্পও কিন্তু জড়িয়ে থাকে। আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আসল গল্প আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর আমাদের সামনে তুলে ধরেছেন। 1987 সাল থেকে আমাদের শুধু এই গল্প আমাদের শুরু হয়নি, 1976 সালেই আমরা জানি যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট উইন হিসাবে এই ইউনিভার্সিটির যাত্রার সূচনা হয়েছিল। সেটি ধীরে ধীরে 1987 সালে ত্রিপুরা ইউনিভার্সিটি

0: ইউনিভার্সিটি এবং পরবর্তী সময়ে 2007 সালে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। এবং এই যাত্রার পেছনে আমাদের ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের উচ্চশিক্ষার প্রতি যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু জড়িয়েছিল। একটা সময় আমরা জানি যে আমাদের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য রাজ্যের বাইরে যেতে হতো। আজ সেই ত্রিপুরাতেই এমন একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের রয়েছে, যার সঙ্গে বহু প্রতিষ্ঠান আজকে যুক্ত এবং যেখানে আন্ডার গ্রাজুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি পর্যন্ত আজকে বিস্তৃত শিক্ষার কিন্তু আজকে একটা পরিকাঠামো এখানে তৈরি হয়েছে। আমি মনে করি এটাই আমাদের 40 বছরের যে জার্নি, সেই 40 বছর জার্নিতে সবচেয়ে বড় অর্জন কিন্তু এটাই। কিন্তু আমি মনে করি 40 বছর পূর্ণ হওয়া মানে শুধু আমাদের অতীতকে স্মরণ করা নয়, 40 বছর পূর্ণ হওয়া মানে আমাদের আরো রেসপন্সিবল করে গড়ে তোলে, আগামী দিনের জন্য আমাদের নিজেদের নতুন করে প্রস্তুত করা এবং নতুন করে এই ইউনিভার্সিটিকে গড়ে তোলার সংকল্প কিন্তু আমাদের স্মরণ করিয়ে দেয়। সুতরাং আমাদের একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধুমাত্র ডিগ্রি দেওয়া বলে আমি মনে করি না, কিংবা কতগুলো ডিগ্রি দেওয়া হলো তা নয়, তা দিয়ে বিচার করাও যায় না। একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য তখনই যখন ছাত্রছাত্রীরা সেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমাদের দেশের জন্য চিন্তা করবে, ছাত্রছাত্রীরা আমাদের সমাজের জন্য কাজ করবে, মানুষের গবেষণা সমস্যা নিয়ে গবেষণা করবে এবং নিজেদের জ্ঞানকে মানুষের সর্বাঙ্গীন জীবনের উন্নতির কাজে কাজে লাগাবে, তখনই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের সাফল্য। ত্রিপুরা ইউনিভার্সিটিরও আমি মনে করি আমাদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মধ্যেই কিন্তু সেখানে জ্ঞান চর্চা, আমাদের গবেষণার পাশাপাশি সমাজ এবং দেশের প্রাসঙ্গিক যে বিষয় সেই বিষয়ে কাজ করা।
1: মেইন হচ্ছে বর্তমানের কি অবস্থা স্ট্যাটাস এবং আগামী দিন আমাদের কি কি করতে, পুরো বিশদ আলোচনা এবং কি কি ডেভেলপমেন্ট পাওয়ার থেকে আরম্ভ করে রক্ষণাবেক্ষণ যে পারো যদি নিয়েছে কি খাতাপ লাগবে তার জন্য অলরেডি তার তো স্টার্ট হয়েছে। মুদ্রাগত হচ্ছে আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দির আমাদের জন্য একটা পেঁচা, মানে সারা ভারতবর্ষে ত্রিপুরা সুন্দরী মন্দির মানে ত্রিপুরা, এরকম একটা আমাদের এটাকে কিভাবে আরো মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, মানুষ যাতে ত্রিপুরা সুন্দরী মন্দির দেখে আসে। এবং শুধু তাই না, ওনার তো আশীর্বাদ নেবেনই, পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন এটাকে সামনে রেখে অন্যান্য যেসব ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে যারা এখানে প্যারা বানায় এবং এখানে এটাও আলোচনা হয়েছে কিভাবে আস তাদেরকে ত্রিপুরা সুন্দরীর ইতিহাস সেই সম্পর্কে কিছু বই দেওয়া যায় কিনা, আমার যে ভিসা আছে ত্রিপুরা সেটা দেওয়া যায়, তারা প্যারা আমাদের মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের প্যারা আপনার, এইগুলো একটা এই ধরনের কিছু আলোচনা হয়েছে। এবং যেমন আগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে যে ডোনেশন বক্স, এটা উনি বলেছিলেন যে ভালো ডোনেশন ছোট বক্স এবং নতুনভাবে আমরা বানিয়েছি সেখানে লাগানো হয়েছে। এবং মেইন হচ্ছে সিকিউরিটি, সিকিউরিটির বিষয়ে কথা হয়, সিকিউরিটি যাতে প্রপার হয়, তো চারিদিকে ওয়াল নেই, তো ওয়ালেরও একটা গ্রিল দিয়ে সুন্দরভাবে দেখা, মানে সুন্দর যাতে দেখতে হয় সেভাবে গ্রিল দেওয়ার ব্যবস্থা কথা আজকে আলোচনা হয়েছে। তার যে আমাদের যে ফান্ড আছে সেই ফান্ডকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায় এইসব পুরো বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। অনেকে এসে যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের ভিতরে অনেক কিছু লাগাতে চায়, তো সেইগুলো নিয়েও আজকে এখানে সিদ্ধান্ত হয়েছে, যদি লাগাই তার জন্য যেসব কথা আজকে আলোচনা হয়েছে।
2: নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র মঞ্জুরি, বর্তমানে রাজ্যে 10,479টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের পক্ষ থেকে আওতায় 55টি নতুন অঙ্গনওয়াড়ি মঞ্জুরি পাওয়া গেছে। এই 55টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হলে মোট রাজ্যে দাঁড়াবে 10,534টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা বিল্ডিং নির্মাণের জন্য ভারত সরকার মহিলা শিশু বিকাশ মন্ত্রণালয় ইএম জনমনের অধীনে 83টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য পাকা বিল্ডিং তৈরি করার জন্য প্রথম কিস্তির জন্য 2,40,00,000 টাকা মঞ্জুরি করেছে। জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্প স্কিমে ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক MORD অধীনে পরিচালিত জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে দরিদ্র সীমার নিচে বসবাসকারী কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি যদি মৃত্যু হয়, অর্থাৎ 18 থেকে 60 বছরে যদি হঠাৎ করে মৃত্যু হয়, সেই শোকসপ্ত পরিবারকে এককালীন 20,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা। 2026-27 অর্থ বছরে ইতিমধ্যে মোট 508টি পরিবারকে চিহ্নিত করে এককালীন 20,000 টাকা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। এই বাবদ মোট 1,80,000 টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্ট। আসন্ন দুর্গাপূজার আগেই সমাজকল্যাণ সমাজ শিক্ষা দপ্তর এবং তার আওতায় কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মাসিক সাম্মানিক ভাতা প্রদানের অতিরিক্ত নির্মূলীকৃত সুবিধা সহায়তাগুলি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতক্ষণ শুনলেন সংবাদ বিচিত্রা, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন গুড লাক ছবি থেকে, সুখবিন্দর সিং এবং শিল্পা রাওয়ের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর, ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, দক্ষিণী বিশ্বের দেশগুলি চায় ভারত আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের উদ্বেগ ও আশঙ্কার কথা তুলে ধরুক। প্রায় 80 বছর পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদীপথ দিয়ে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি মৌ স্বাক্ষরিত। ফর্ম 6 নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ফর্ম 6 এর পরিবর্তনের জন্য কোনো অনুমোদন নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোটগ্রহণ, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইজেরত, পিটার হেগেমান এবং জর্জ নাগেল। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রের পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন এবং শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে আগামী 15 বছরে 1,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে, 10 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং

0: প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতির নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে, পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করছেন তাঁরা।
1: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নয়ডা কা জেভর এয়ারপোর্ট আর পাহাড়ি ক্ষেত্র মে রেলওয়ে তথা টানেলিং প্রোজেক্ট হমারে ইনফ্রাস্ট্রাকচার সহযোগ কে উজ্জ্বল উদাহরণ হয়। ইস সহযোগ কো সুদৃঢ় করনে কে লিয়ে আজ হমনে ট্রান্সপোর্ট, মোবিলিটি আর ইনফ্রাস্ট্রাকচার পর এগ্রিমেন্ট কিয়া হয়।
0: উল্লেখ্য, প্রেসিডেন্ট পারমেলিন আজ সকালে 3 দিনের সফরে নতুন দিল্লি পৌঁছান। তাঁর সঙ্গে আছেন উচ্চপদস্থ প্রতিনিধি ও বাণিজ্যিক দল। ভারত ও সুইজারল্যান্ড প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চল বিষয়ক সচিব সিবি জর্জ বলেন, সুইজারল্যান্ডের সংস্থাগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন এবং উন্নয়নের মাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন সুযোগ সদ্ব্যবহার করতে পারবে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত যাতে আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের উদ্বেগ ও আশঙ্কার কথা তুলে ধরে, দক্ষিণী বিশ্বের দেশগুলি সেটাই চায়। তিনি আজ নতুন দিল্লিতে পঞ্চম কৌটিল্য অর্থনৈতিক কনক্লেভে ভাষণ দিচ্ছিলেন। ভারত ও বিশ্ব একে অপরের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত এই আলোচ্য সূচির ওপর বক্তব্য পেশ করেন ডক্টর জয়শঙ্কর। তিনি বলেন, ভারত সবসময়ই দক্ষিণী বিশ্বের দেশগুলির বিভিন্ন সমস্যা, বিশেষত খাদ্য, জ্বালানি, সার ও অর্থনীতি সম্পর্কে উদ্বেগের বিষয়ে বিশ্বকে অবহিত করতে চায়।
2: A lot of the concerns which we voiced were concerns of other people, of other countries. They were also our concerns, but if you look, at the 4F, for example, food, fuel, fertilizer, finance, these were much more the concerns of many global south countries. For us, fuel prices, the cost of fuel has gone up. Our diplomacy has striven very hard to make fuel accessible by increasing the number of sources.
0: ইয়েমেনের সরকার গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীর কাছে হুথিদের অবস্থান প্রতিহত করতে আজ বিশেষ অভিযান শুরু করেছে। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করার পরই এই পাল্টা অভিযান চালানো হল। সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, জায়ান্টস ব্রিগেডের সরকারি বাহিনী তাইজ প্রদেশে ধুবাব জেলায় অগ্রসর হয়েছে। সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সরকারি বাহিনী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলে জানা গেছে। অন্যদিকে হুথি পরিচালিত আল মাসিরা টিভি ধুবাবের দিকে সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার খবর অস্বীকার করেছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ডিব্রুগড় থেকে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা করেছেন। এর ফলে প্রায় 80 বছর পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদীপথের পুনরুজ্জীবন ঘটল, খুলে গেল উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সরাসরি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বাণিজ্য পথ। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের উড়ান দুই প্রকল্পে যুক্ত হল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবান্নে আজ এ সংক্রান্ত এক অনুষ্ঠানে জানান, আলিপুরদুয়ারের হাসিমারা ও পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের কৃষক কল্যাণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ডের চেয়ারম্যান ডক্টর সাদি কৃষ্ণন ভি এবং সংস্থার অন্যান্য প্রতিনিধিরা। বৈঠকে রাজ্যে কৃষি ও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র আলোচিত হয়। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগাল গীতাঞ্জলি ডিটি। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফর্ম 6 নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের জন্য ব্যবহৃত ফর্ম 6 এ বেআইনিভাবে এবং একতরফাভাবে পরিবর্তন করেছেন বলে এর আগে রাহুল

0: গান্ধী অভিযোগ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে কমিশন জানিয়েছে, বিহারে এসআইআর সংক্রান্ত নির্দেশে গত বছরের 24শে জুন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হয়েছিল, চলতি বছর। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম 6 এর কোনো পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ সুস্পষ্টভাবে জানিয়েছেন, ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি এবং কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা এবং অসমের 1টি লোকসভা আসনের আগামীকাল উপনির্বাচনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুর চাভাডি হবে সকাল 7 নির্বাচনের জন্য প্রিয়াঙ্কা রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি নাগারওয়ারকে প্রার্থী করা হয়েছে। শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেলেন কার্ল ডেইজেরথ, পিটার হেগেম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অপটোজেনেটিক্স এমন এক প্রযুক্তি যা মস্কের সুইডেনের স্টকহোমে ক্যারিনস্কা শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদীপথ দিয়ে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা হয়েছে। একটি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট গ্রহণ। খবর আজকের মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা, কর্মখালী বিজ্ঞপ্তি। উত্তর মধ্য রেলওয়ে প্রয়াগরাজ 2026-27 সালের জিডিসিই কোটায় নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। পদের নাম ও শূন্য পদের সংখ্যা 656টি, সহকারী লোকো পাইলট 428টি শূন্যপদ, টেকনিশিয়ান 61টি শূন্যপদ, জুনিয়র ইঞ্জিনিয়ার 60টি শূন্যপদ, এনটিপিসি 107টি শূন্যপদ। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 1 অক্টোবর 2026। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 অক্টোবর 2026। প্রার্থীদের বিভিন্ন পদের জন্য বিবেচিত হওয়ার জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞাপনে উল্লেখিত প্রয়োজনীয় শিক্ষাগত, পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকাসহ ন্যূনতম যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। বয়সসীমা 1/1/2027 তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 42 বছর অতিক্রম করা যাবে না। তবে সরকারি নিয়ম অনুযায়ী উচ্চ বয়সসীমা শিথিলতা প্রযোজ্য। নির্বাচন প্রক্রিয়া কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা, নথি যাচাই এবং এরপর ডাক্তারি পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। আবেদন করতে উত্তর মধ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrcpryj.org এর মাধ্যমে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের জন্য উত্তর মধ্য রেলওয়ের অফিসিয়াল নিয়োগ পৃষ্ঠা https/rrcpryj.org জিডিসিই নোটিফিকেশন নাম্বার আর

আর সি এন সি আর জি ডি সি ই 01/2026 দেখে নেওয়া যেতে পারে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী ছিলেন কিশোর কুমার। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন অমর প্রসাদ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। অভিজ্ঞাপন সকাল 7:05। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 রবিকিরণ অনুষ্ঠানের শিল্পী পঙ্কজ কুমার মল্লিক। সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরৎ শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান। সকাল 9:40 হিন্দি ছবির গান। সকাল 10:00 হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন লাইভ ফোন ইন বাংলা ও হিন্দি ছবির গানের অনুষ্ঠান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি চড়া। বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানায়ের শিল্পী ওস্তাদ বিসমিল্লাহ খান। দুপুর 1:40 লোকগীতির শিল্পী উৎপলেন্দু চৌধুরী। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী সুবীর সেন। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বিজ্ঞান থেকে প্রাণীদের জীবন প্রক্রিয়াসমূহ পুষ্টি বিষয়ে পাঠ দেবেন বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মনীষা রায়। সন্ধে 6:30 অনুষ্ঠান কিষাণবাণী। পরে শুনবেন লোকগীতি কার্তিক দাস বাউলের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে ফোন করুন 03-8123-262-53 এই নম্বরে। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুচিত্রা মিত্র। রাত 9:30 নাটক হলুদ পদা রচনা মানিক বন্দ্যোপাধ্যায় প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গানের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো জেলায়। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32.7°C এবং 24°C। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34°C এবং 26°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 83%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:52 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31 হয়ে 45 সেকেন্ড। জয় হিন্দ।